আকাশবাণী শিলচর, আজ শুক্রবার, পয়লা জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 7ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 22শে মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং এফএম 102.3 মেগাহার্টজে।

0: পরধর্ম হইয়া উঠে। আমাদের আধুনিক ধর্ম ও সমাজ সংস্কারকগণ যেমন এইরূপে বিদেশের সমাজের বহিরঙ্গ সাধনে সচেষ্ট হইয়া সেই সমাজের ভিতরকার ভাব ও আদর্শের দ্বারা উত্তরোত্তর অভিভূত হইয়া স্বদেশের সনাতন প্রাণস্রোতের বাহিরে যাইয়া পড়িতেছেন, সংস্কার বিরোধী গণ্য সেইরূপ অন্যভাবে অন্য কারণে সেই সনাতন প্রাণস্রোত হইতে একান্তভাবে সরিয়া যাইতেছেন। এইরূপ উভয় পক্ষই বিদেশী সভ্যতা ও সাধনার দ্বারা অভিভূত হইয়া পড়িয়াছেন। সংস্কারকগণ নিজেদের সভ্যতা ও সাধনার বহিরঙ্গকে স্বল্প বিস্তর ভাঙিয়া চুরিয়া বিদেশী সমাজের ছাঁচে নিজেদের সমাজকে নূতন করিয়া গড়িয়া তুলিবার জন্য ব্যগ্র হইয়াছেন। এই ব্যগ্রতার পশ্চাতে একটা কল্পিত বিশ্বমানবী প্রেমের প্রেরণা আছে। নিজেদের সমাজ জীবন ও সমাজ প্রকৃতির কোনো সত্য ধারণা নাই। অন্যদিকে যাহারা প্রাণপণে এই সংস্কার প্রয়াসের প্রতিরোধ করিয়া সমাজের সনাতনী আকৃতিকে সযত্নে বাঁচিয়া রাখিবার জন্য ব্যাকুল হইয়াছেন, তাহারা সমাজের দেহটাকেই তার বাহ্য বিধি ব্যবস্থা ও আচার অনুষ্ঠান প্রভৃতিকেই সমাজের সনাতন প্রাণ বলিয়া ধরিয়াছেন। আর তারই জন্য কালের প্রভাব ও পূর্বকৃত কর্মের অপরিহার্য পরিণামের প্রতি বিন্দুমাত্র দেখপাত না করিয়া যাহারা এই ঠাঁটকে ভাঙিয়া চুরিয়া নূতন করিয়া গড়িয়া তুলিতে চান তাহাদের সর্ববিধ সংস্কার চেষ্টার প্রতিরোধ করিতেছেন। এইরূপে আমাদের সংস্কারক দল যেমন সাম্য মৈত্রী স্বাধীনতার নামে দেশের প্রাচীন ও প্রচলিত সমাজ গঠনকে ভাঙিয়া দিয়া তাহার স্থলে বিলাতি আদর্শের একটা রজত প্রধান শ্রেণীভেদকে প্রতিষ্ঠিত করিতে চাহিতেছেন, সেইরূপ সংস্কার বিরোধীগণ আদর্শভ্রষ্ট। সুতরাং ধর্মহীনতা যে বর্তমান বর্ণভেদ সমাজে প্রচলিত আছে তারই ভিতরে বিলাতি শ্রেণীভেদের প্রাণটাকে প্রতিষ্ঠিত করিয়া প্রাচীন বর্ণাশ্রম ধর্মের ক্ষয়োন্মুখ বহিরঙ্গটাকে রক্ষা করিবার চেষ্টা করিতেছেন।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ বিপিন চন্দ্র পালের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী শিলচর।
2: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
3: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
1: शुरू হচ্ছে ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান বন্দনা। এতে প্রথম গানখানি শুনবেন অর্ক সেনের কণ্ঠে।

0: গানে শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানখানি শিল্পী অতনু সান্যাল।
1: বিশ্বমানবের মঙ্গল প্রার্থনার মাধ্যমে সার্থক হয়ে উঠুক দেব বন্দনা।

কৃষক বন্ধুরা, কাঁকরোল একটি পুষ্টিকর ও জনপ্রিয় সবজি। কাঁকরোল গাছ লতানো প্রকৃতির। এই গাছের বিশেষত্ব হল স্ত্রী ও পুরুষ ফুল একই গাছে হয় না, তাই বাগানে দুই ধরনের গাছ না থাকলে, পরাগমিলন না হলে ফল হবে না। কাঁকরোল বপন করার উপযুক্ত সময় হল মধ্য এপ্রিল থেকে মধ্য জুন পর্যন্ত। আমাদের রাজ্যে প্রায় সব প্রকার মাটিতেই এর চাষ করা যায়, তবে দোআঁশ এঁটেল দোআঁশ মাটি কাঁকরোল চাষের জন্য খুব ভালো। কাঁকরোল চাষের জন্য উঁচু বা মাঝারি উঁচু স্থান বাছতে হবে, যেখানে জল জমে থাকে না। ভালো উন্নত মানের কাঁকরোল পেতে বিভিন্ন প্রকারের উন্নত জাত নির্বাচন করতে হবে। এসব জাতের মধ্যে আসামি, মণিপুরি, মুকুন্দপুরি ও মধুপুরি অন্যতম। এসব জাতের ফুলগুলো খেতে বেশ সুস্বাদু এবং ফলনও বেশি হয়। কাঁকরোল চাষের জন্য জমিতে 4 থেকে 5 বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এরপর চাষের জমিতে প্রয়োজনীয় মাপের সারি তৈরি করতে হবে। প্রত্যেক সারিতে 4 থেকে 5টি বীজ বপন করতে হবে। কাঁকরোল চাষের জন্য সার প্রয়োগেরও দরকার হয় কৃষক বন্ধুরা। কাঁকরোল চাষে হেক্টর প্রতি 3 থেকে 5 টন পচা গোবর, 125 থেকে 150 কেজি ইউরিয়া, 100 থেকে 125 কেজি টিএস

এসপি, 100 থেকে 125 কেজি এমওপি ও 80 থেকে 100 কেজি জিপসাম সার প্রয়োগ করা উপযুক্ত। রোপণের সময় অর্ধেক ইউরিয়া ও অর্ধেক এমওপি এবং অন্যান্য সার মাটিতে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ও এমওপি সমান দু কিস্তি করে গাছের বৃদ্ধি পর্যায়ে একবার এবং ফুল আসার পর একবার প্রয়োগ করতে হবে। কৃষক বন্ধুরা, বীজ থেকে চারা গজানোর পর কাঁকরোল গাছের জমির নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। জমির মাটি ও গাছের অবস্থা বুঝে সেচ দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে জমিতে যেন অতিরিক্ত জল না জমে এবং জমলে যেন সেই জল বের করার ব্যবস্থা থাকে। কাঁকরোলের গাছ 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হলে এর গোড়ায় একটি করে বাঁশের কঞ্চি বা কাঠি পুঁতে দিতে হবে এবং গাছ 50 সেন্টিমিটার লম্বা হলে গাছের জন্য মজবুত করে মাচা তৈরি করে দিতে হবে। কাঁকরোলে কিছু পোকার আক্রমণ হয়ে থাকে, এর মধ্যে জাপ পোকা, মাছি পোকা ও বিছে পোকা উল্লেখযোগ্য। এ সকল পোকা গাছের পাতা, ফুল ও ফল নষ্ট করে এবং কচি কাণ্ডের রস শুষে নেয়। তাই গাছে যদি এসব পোকার আক্রমণ হয় তাহলে এগুলো দমন করার জন্য উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে। এছাড়াও কাঁকরোল গাছে কিছু রোগও হয়ে থাকে, যেমন চারার ঢলে পড়া, পাউডারি মিলভিউ ও মোজাইক। প্রথম দুটি ছত্রাকজনিত এবং শেষেরটি ভাইরাসজনিত রোগ। এসব রোগের আক্রমণে কচি গাছের গোড়া পচে যায় এবং চারা ঢলে পড়ে মারা যায়। এক্ষেত্রে আক্রান্ত গাছগুলো তুলে মাটিতে পুঁতে বা পুড়িয়ে দিতে হবে। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে আক্রান্ত গাছ থেকে এসব রোগ ভালো গাছে না ছড়ায়। কাঁকরোল হলদেটে সবুজ হলেই সংগ্রহ করা যায়। গাছ রোপণের 1.5 থেকে 2 মাসের মধ্যে কাঁকরোল ফুল দিতে শুরু করে। পরাগায়নের 2 সপ্তাহের মধ্যে কাঁকরোল সংগ্রহের উপযোগী হয়।

সমুদ্রিক ভোগ স্টিমারে আমার আদৌ ভোগিতে হয় নাই, কিন্তু মনের অস্থিরতা দিন দিন বাড়িতে ছিল। স্টুয়ার্ডের সঙ্গে কথা বলিতে পর্যন্ত লজ্জা হইত, ইংরেজিতে কথা বলার অভ্যাসই ছিল না। তাতে মজমুদার ছাড়া সেকেন্ড সেলুনের সকল যাত্রী ছিল ইংরেজ, তাদের সঙ্গে কথা বলিতে পারিতাম না। তারা বলিতে চাহিত, আমি তাদের কথা প্রায় ধরিতে পারিতাম না, আর পারিলেও জবাবে কি বলিব ভাবিয়া পাইতাম না। বলা দেখে প্রত্যেক বাক্য মনে আওড়াইয়া লইতে হইত। কাঁটা চামচে খাইতে পারিতাম না, কোন পদে মাংস আছে বা নাই সে কথা জিজ্ঞাসা করিতে ভরসায় কুলাইত না। তাই খাওয়ার টেবিলে কখনো আমি খাইতামই না, কেবিনেই খাইতাম। মিঠাই ও ফল যার সঙ্গে নিয়ে গিয়েছিলাম তা দিয়েই মোটামুটি পেট ভরিতাম। মজমুদারির কোনোই সংকোচ ছিল না, সকলের সহিত তিনি মিশিতেন, ডেকে অবাধে চলাফেরা করিতেন। আমি সারাদিন কেবিনে কাটাইতাম, কচ্চিত কখনো ডেকে কম মানুষ দেখিতাম তো একটু গিয়া বসিতাম। মজমুদার আমাকে সকলের সঙ্গে মিশিতে অবাধে কথা বলিতে বলিতেন, বলিতেন উকিলের চিবে খই ফোটা চাই, নিজের ওকালতির অভিজ্ঞতার কথাও শোনাইতেন। আরও বলিতেন যে ইংরেজি আমাদের নিজ ভাষা নয়, সুতরাং ভুল তো হইবেই, তা হইল বিনা সংকোচে বলিয়া যাইতে হইবে। কিন্তু আমার ভীরুতা ঘুচিল না, এক ইংরেজ ভদ্রলোক দয়া করিয়া আমায় কথায় টানেন। তিনি বয়সে আমার বড় ছিলেন, আমি কি খাই কি করি কোথায় যাইতেছি কেন কারো সঙ্গে কথা বলি না ইত্যাদি জিজ্ঞাসা করেন। টেবিলে যাইয়া খাইতে পরামর্শ দেন, মাংস খাইতে নারাজ, এই কথা শুনিয়া তিনি হাসেন ও বন্ধুভাবে বলেন, এখন আমরা লোহিত সাগরে, কোনো অসুবিধা নেই, বিস্কে উপসাগরে যখন জাহাজ যাবে তখন তোমায় তোমার পণ ছাড়তে হবে, ইংল্যান্ডে এত শীত যে মাংস ছাড়া চলেই না। বলিলাম, শুনেছি মাংস না খেয়েও সেখানে চলে। তিনি বলেন, জেনে রাখো কথাটা সত্য নয়, মাংস খায় না এমন কাউকে আমি আমার পরিচিতদের মধ্যে দেখিতে পাচ্ছি না। লক্ষ্য করে থাকবে আমি নিজে মদ খেলেও তোমায় খেতে বলছি না, কিন্তু আমার মনে হয় মাংস খাওয়া তোমার উচিত, তাছাড়া ওখানে চলবে না। আমি বলি, এই উপদেশের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু মার কাছে প্রতিজ্ঞা করেছি মাংস খাব না, তাই ওই পদার্থ চলবে না।

যদি দেখতে পাই মাংস ছাড়া চলবে না তো দেশে ফিরে যাব। বিস্কে উপসাগর দিয়ে জাহাজ চলিল, দেখা গেল মাংস খাদ্য ছাড়া বেশ চলে। মাংস খাই নাই এই সার্টিফিকেট সংগ্রহ করিতে আমায় বলা হইয়াছিল, তাই ইংরেজ ভদ্রলোকের কাছে প্রমাণপত্র চাই। খুশি মনে তা তিনি দেন। কিছুদিন তা আমি খুব যত্নে রাখিয়াছিলাম, পরে দেখিতে পাই যে মাংস খাইলেও প্রমাণপত্র জোগাড় করা যায়। সুতরাং উহার মোহ আমার দূর হয়। আমার কথায় বিশ্বাস না হয়তো সার্টিফিকেট পেশ করিয়া কি হইবে, এই ভাব আমার জন্মে। যা হোক, যাত্রা শেষ হইল, সাউদাম্পটন বন্দরে পৌঁছিলাম। মনে পড়ে দিনটা শনিবার ছিল, স্টিমারে আমার পরনে কালো পোশাক ছিল, সাদা ফ্লানেলের একপ্রস্ত কোট পাতলন্য বন্ধুরা সঙ্গে দিয়েছিলেন। সাদা মানাইবে ভালো মনে করিয়া সাদা পোশাকে নামিব ঠিক করে রাখিয়াছিলাম, করিলাম তাহাই। তখন সেপ্টেম্বরের শেষ দিক, দেখিলাম আমার ছাড়া কারো পরনে অমন পোশাক ছিল না। সকলের দেখা দেখি আমি আমার বক্স তরঙ্গ ওহার চাবি গ্রিন্ডলে কোম্পানির কমস্তার কাছে রাখিয়াছিলাম, মনে করিয়াছিলাম উহাই বুঝি দস্তুর। স্টিমারে কারো কাছে শুনিয়াছিলাম লন্ডনে ভিক্টোরিয়া হোটেলে ওঠা ভালো হইবে, তদনুসারে শ্রীযুক্ত মজুমদার ও আমি ওই হোটেলে উঠি। সাদা পোশাক পরনে ছিল বলিয়া মনটা সতত উসখুস করিতেছিল, তাই হোটেলে গিয়া যখন শুনিলাম যে গ্রেন্ডেলের কাজ হইতে পরের দিন রবিবার বলিয়া সোমবারের আগে বাক্স তরঙ্গ পাওয়া যাইবে না, তখন আমার গা চিড়বিড় করিয়া ওঠে।

গান্ধীচর্য অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত, সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, সকাল 7:40 ও দুপুর 1টায় রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অভিরূপ গুহ ঠাকুরতা। মিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনবেন সকাল 8:40 ও দুপুর 1:15। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 শুনবেন অশোক রঞ্জন চক্রবর্তীর বেহালা বাদন, দুপুর 2টায় রিপিন কুমার দাসের দোতারা বাদন। খেলার জগৎ অনুষ্ঠানটি শুনবেন সকাল 9টায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়ালি শিল্পী রবীন্দ্রনাথ দে এবং রাত 10টায় খেয়াল শুনবেন ধীরেন্দ্র চন্দ্র মিত্রের কণ্ঠে। বেলা 10টায় বাংলা ছবির গানের অনুষ্ঠান, হিন্দি ছবির গানের অনুষ্ঠান বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15। এছাড়া রাত 9:30 আবারও হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে। গজলের শিল্পী শান্তা সাক্সেনা এবং হরেন্দ্র খুরানা বেলা 11টায়। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন কল্যাণী বর্মন। এর অবহিত পরেই শুনবেন লোকগীতি, পরিবেশন করবেন যমুনা নাথ ও নন্দিতা দেব। দুপুর 1:40 লোকগীতি শুনবেন যাদব দাসের পরিবেশনায়। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে আবারও লোকগীতি শুনবেন।

পূর্ণ সাংবাদিক হিসেবেও। রামমোহন রায় বিশ্বাস করতেন সমাজ সংস্কারে উপযুক্ত শিক্ষার প্রণয়ন এক বড় হাতিয়ার। 1817 সালে ডেভিড হেয়ারের সঙ্গে মিলে তিনি কলকাতায় স্থাপন করেন হিন্দু কলেজ। এরপর 1822 সালে অ্যাংলো হিন্দু স্কুল এবং তারও 4 বছর পর বেদান্ত কলেজ। এই প্রতিষ্ঠানে প্রাচ্য ও পাশ্চাত্য নির্ভর বিভিন্ন শিক্ষা দেওয়া হত। রামমোহন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় পাশ্চাত্য শিক্ষাকে নিয়ে আসার পক্ষপাতী ছিলেন। ইংরেজি, বিজ্ঞান, পাশ্চাত্য চিকিৎসা ও প্রযুক্তিবিদ্যার প্রবর্তনে নিজের আয়ের অর্থ ব্যয় করেছিলেন তিনি। রাজা রামমোহন রায় সম্পর্কে এ পর্যন্ত আমরা অনেকেই কম বেশি জানি, কিন্তু তাঁর সাংবাদিকতার বিশাল ক্ষেত্র আমাদের ততটা জানা নেই। ইংরেজি, হিন্দি, ফার্সি ও বাংলা এই 4 ভাষায় তিনি ম্যাগাজিন প্রকাশ করেছিলেন। 1821 সালে তিনি বের করেন ব্রাহ্মীয় ম্যাগাজিন। ওই বছরই তিনি প্রকাশ করেন আরেকটি ম্যাগাজিন, যা ওই সময় তো বটেই, পরবর্তীতেও মানুষের মুখে মুখে ফিরেছে, সংবাদ কৌমুদী। এটি ছিল এক সংবাদ সাপ্তাহিকী। সংবাদ ও সাংবাদিকের স্বাধীনতা বিষয়ে বিভিন্ন প্রতিবেদন, চাকরি ক্ষেত্রে উঁচু পদে ভারতীয়দের অন্তর্ভুক্তি, শাসন ব্যবস্থা ও বিচার বিভাগের মধ্যে পার্থক্য ইত্যাদি বিভিন্ন ধরনের প্রতিবেদন তাঁর সাপ্তাহিকীতে প্রকাশিত হত। 1830 সালে সংবাদ কৌমুদী সপ্তাহে 2 প্রকাশ পেত। এভাবে প্রায় 33 বছর পর্যন্ত টানা প্রকাশিত হয়েছে তার এই সাপ্তাহিক কাগজ। রাজা রামমোহন রায় 1823 সালে জারি করা সংবাদ অধ্যাদেশের প্রতিবাদ জানাতে খবরের কাগজ প্রকাশ করেছিলেন। যখন ব্রিটিশ সরকার সংবাদ মাধ্যমের অনুমোদনে কড়া আইন চালু করে, তখন তিনি এর সমালোচনা করে 2 প্রতিবেদন প্রকাশের সাহস পর্যন্ত করেছিলেন। আজ 22 মে 1772 সালে আজকের দিনে পূর্ণ ভারতভূমিতে জন্মেছিলেন এই মহাত্মা। আধুনিক ভারত যেমন তার সাজানো পথে চলেছে, তেমনি এদেশের নারীরাও পেয়েছেন আত্মমর্যাদা। জন্মদিনের প্রভাতে তাঁর প্রতি আমাদের সশ্রদ্ধ নমস্কার।

0: গানখানি শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এবারে গল্প পাঠ। এতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: বীরেশ্বর বলছে, তা তুমি তোমার মেয়েকে নিয়ে না হয় পশ্চিমের কোঠায় শুয়ো, মাথা গরম করো না, দোহাই তোমার। তোমার মাথা গরম আমার বরদাস্ত হয় না বাপু। আমি ঢুকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বললুম, চিনতে পারেন কাকিমা? তিনি কথার উত্তর দেবার পূর্বেই, 11-12 বছরের একটি মেয়ে কোথা থেকে ছুটে এসে বললে, নাতনি এখনও পিন্টুকে দুধ খাওয়ায়নি মা, সকাল থেকে তাকে নিয়ে বাইরের উঠোনে বসে আছে, বললেও শুনছে না। বীরেশ্বর বললে, যা এখন যা, বলগে যে নাতনিকে আমি ডাকছি, এসো কুঞ্জ বসো। ওগো, তুমি কুঞ্জকে চিনতে পারলে না? বীরেশ্বরের স্ত্রী মৃদু হাস্যে বললে, দেখেছি বোধহয় ওকে ছেলেবেলায়, যাতায়াত নেই, দেখাশোনা তো হয় না, না চিনবার আর দোষ কি বলো? শাশুড়ি মারা না গেলে কি এখন আশা হতো? চিঠি পেয়ে আমি বলে, না যেতে হবে বইকে, দেশে একটা মান খাতির আছে, শাশুড়ির কাজটা ভালো করে না করলে লোকে ওদেরই দুষবে। বড়ঠাকুরের পয়সা নেই সবাই জানে, ওদের গায়ে ঘরে নাম রয়েছে, দেশে বিদেশে সবাই মানে চেনে, বলবে অমুকবাবুর মায়ের শ্রাদ্ধে কিছুই করেনি। বলো তো বাবা, কথাটা কি শুনতে ভালো? তাই তো এলুম, নইলে এসব জায়গায় কি মানুষ আসে? কি মশা, কাল রাত্রিরে একদণ্ড চক্ষের পাতা বুঝতে দেয়নি। রোয়াকের ধারে বসে মেজো ভাইয়ের ছেলে বিকাশ তাদের স্কুল কিভাবে একটা ফুটবল ম্যাচ জিতেছে মহা উৎসাহে সে গল্প করছে সেজো ভাইয়ের ছেলে বিনুর কাছে। বড় ভাইয়ের ছেলে ভোলা অবাক দৃষ্টিতে ওদের মুখের দিয়ে যে এক মনে গল্প শুনছে। তার বয়স ওদের চেয়ে যদিও বেশি, কিন্তু জীবনে কখনো সে গায়ের আপার প্রাইমারি পাঠশালা ছাড়া অন্য স্কুলের মুখ দেখেনি। এদের কাছে সে সর্বদা কুণ্ঠিত হয়ে আছে। শুধু ভোলা নয়, ভোলার মাকেও লক্ষ্য করলুম, যা এদের বড় মানুষই চালচলন ও কথাবার্তার মধ্যে নিতান্ত সংকুচিত হয়ে আছে, যায়েরা বড় মানুষই দেখাবার জন্যে প্রত্যেকে ঝিচা করে নিছে, তাদের কাছেও যেন ও বেচারি কুণ্ঠিত ও সংকুচিত। হঠাৎ কোথা থেকে বিকাশের ছোট দিদি আরতি ছড়ের মতো এসে বললে, এই যে এখানে বসে গল্প হচ্ছে ছেলের। ওদিকে কাকিমা দিদি সব ডেকে টেকে হয়রান, চা হয়ে গেছে, খেয়ে এসে শোবার মাথা কেন, যাও ওকে দেখি। আমার একটা ছবি মনে এসে গেল, বৃদ্ধা মাজা বাঁকা গলা তোব্রানো শশী ঠাকুরন কাঁসার বাটি বিক্রয় করতে গিয়ে নিরাশ হয়ে ফিরছে নাপিত বাড়ি থেকে। এই হাসিমুখ বালক বালিকা, কিশোর কিশোরী, তরুণী, এদের সৌন্দর্য সজীবতা আনন্দ যৌবন এদের সৃষ্টি করেছে সেই দরিদ্রা বৃদ্ধা শশী ঠাকুরন।

0: এরা তারই বংশধর, তারই পৌত্র পৌত্রী।
1: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে চোখ বুলিয়ে নেওয়া যাক আজকের স্থানীয় পত্রিকাগুলির গুরুত্বপূর্ণ খবরে। গতকাল আসাম বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিনে নতুন বিধায়করা শপথ বাক্য পাঠ করেন। আজ এরই প্রথম পৃষ্ঠায় প্রধান শিরোনাম, বার্তালিপির মূল শিরোনাম, নয়টি ভাষায় শপথ গ্রহণ, শুরু ষোড়শ বিধানসভা। এর নিচে ছবি সহ বার্তালিপির আরেকটি শিরোনাম, ভাষা পোশাকে বৈচিত্র্য, শপথে বরাকের বিধায়কদের অনন্য ছবি, যুবসংঘ আট কলাম।

বরাকের বিধায়কদের। এদিকে ষোড়শ বিধানসভার প্রথম দিন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রঞ্জিত কুমার দাস। স্বামী প্রসঙ্গ আজ লিড খবরে লিখেছে, দ্বিতীয়বারের জন্য অধ্যক্ষ হয়ে নজির সৃষ্টি রঞ্জিতের। পাশে পৃথক হেডলাইনে সাময়িক লিখেছে, ষষ্ঠদশ অধিবেশনের প্রথম দিনে 124 জন বিধায়কদের শপথ। গতি আজ মূল শিরোনামে লিখেছে, নিরপেক্ষ থাকার আশ্বাস, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভার অধ্যক্ষ পদে রঞ্জিত কুমার দাস। গতি আরও জানাচ্ছে, 76 জন বিধায়ক অসমীয়ায়, 17 জন সংস্কৃতে, 8 জন বাংলায় শপথ নিয়েছেন। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন প্রসঙ্গে যুগসংখ্যের শিরোনাম, বিরোধী দলনেতা বাছাই ঘিরে রাজীব ভবনের বৈঠকে তীব্র উত্তেজনা। এবার অন্যান্য খবরে নজর দিই। বার্তালিপির আর্জিকর কাণ্ড নিয়ে প্রথম পৃষ্ঠায় লিখেছে, নতুন করে তদন্ত, 3 সদস্যের সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। অ্যাঙ্কারে বার্তালিপি আরও লিখেছে, বিয়ান পরগের হাত ধরে ক্রিকেটেও উত্তর পূর্বের উত্থান। গতি বক্স করে দিয়েছে, শিলিগুড়ি করিডোরের নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতে, উদ্বিগ্ন বাংলাদেশ। পাক অধিকৃত কাশ্মীরে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান নিহত হয়েছে বলে জানাচ্ছে গতি। সাময়িক আজ বাংলাদেশের চিত্র তুলে ধরে বড় খবরে লিখেছে, জাস্টিস ফর শিশু হত্যা ধর্ষণের ঘটনায় উত্তাল বাংলাদেশ। সাময়িকী আরেকটি শিরোনাম, রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে আবেগঘন রাহুল গান্ধী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুগসংঘ জানাচ্ছে, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প নেতানিয়াহু দ্বন্দ্ব, ফোনালাপে তুমুল বাকযুদ্ধ। খেলার খবরে যুগসংঘের হেডিং, দেশ সেরা ইস্টবেঙ্গল, সাফল্যের পেছনে স্বপ্নপাগল অস্কার। এবারে চলে যাচ্ছি সম্পাদকীয় শিরোনামে। যুগসংঘ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, শিকার শিশুরা। সাময়িকের সম্পাদকীয়, মধ্যপ্রাচ্য আলোচনা ছাড়া শান্তি দূর অস্ত। গতি সম্পাদকীয় এরকম, মধ্যপ্রাচ্যের সংকট কাটার লক্ষণ নেই। বার্তালিপি তার সম্পাদকীয় শিরোনাম সাজিয়েছে এরকম, বৃষ্টি ও বিপর্যয়। শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশবন্দনা।

দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 7:24 হয়ে 55 সেকেন্ড। প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা জাতীয় সংবাদ এবং পরে আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ শুনবেন।

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA সম্মেলন স্থগিত রাখা হয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPLের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গতকাল ভারতে এসে পৌঁছেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট। তার সঙ্গে ভারতে এসেছে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন সাইপ্রাসের বিদেশমন্ত্রী, পরিবহনমন্ত্রী, যোগাযোগমন্ত্রী সহ সেদেশের বণিক মহলের একাধিক শীর্ষকর্তা। এটি সাইপ্রাসের বর্তমান প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। ইতালি সহ 5 দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী গতকাল দেশে ফিরে এসেছেন। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলে স্থিতাবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC-কে আরও উন্নত করতে ভারত ও ইতালি সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি যৌথ বিবৃতিতে বলেছেন, বিশ্ব বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই করিডোরের বিষয়ে দুটি দেশ সহযোগিতা করবে। এবছরের মধ্যে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম IMEC মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, IMEC ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ভারতকে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী মনে করেন, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ভারত ইতালি অংশীদারিত্বের মূল চালিকা শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত। অন্যদিকে প্রতিভা ও ব্যয়সাশ্রয়ী উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইতালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029 সময়কালে একটি বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। হামজা বুরহান 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হয়েছে। আল বদর জঙ্গি সংগঠনের কমান্ডার বুরহানকে 2022 সালে ভারত সরকার সন্ত্রাসবাদী ঘোষণা করে। তিনি মুজফ্ফরাবাদের একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং সেখানেই গুলিবদ্ধ হন। পুলিশ জানিয়েছে, 3টি গুলি তাঁর মাথায় লাগে এবং গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, পুলওয়ামা হামলায় 40 জনেরও বেশি CRPF জওয়ান শহীদ হয়েছিলেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ততটাই বিক্রি করতে প্রস্তুত। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বাড়ার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

0: নিয়মিত সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রুবিও ভারতকে এক মহান অংশীদার বলে উল্লেখ করেন এবং জানান তাঁর আসন্ন সফর কোয়াড দেশগুলির মন্ত্রীদের সঙ্গে বৈঠকের সুযোগ করে দেবে। রুবিও 23-26 মে ভারতে থাকবেন। তিনি কলকাতা, আগ্রা, জয়পুর ও নতুন দিল্লি সফর করবেন। 26 মে কোয়াড বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রুবিওর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোটেগি উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকের সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, 2012 সালে হিলারি ক্লিনটনের কলকাতা সফরের প্রায় 14 বছর পর কোন মার্কিন বিদেশ সচিব কলকাতা সফর করবেন।
1: There's a lot to work on with India. They're a great ally, a great partner. We do a lot of good work with them. And so it is an important trip. I'm glad we're able to do it because I think there'll be a lot for us to talk about. And we'll also meet with the Quad there, which is important. Something, I think my first meeting as Secretary of State was with the Quad. So I believe like I went, I got sworn in, I did the thing in the lobby, and then I went right upstairs and that was my first meeting. And I'm glad we're able to do it now in India. And we're going to do one later in the year as well.
0: ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার গতকাল ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47 হাজার টন এলপিজি উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। গত 3 দিনে গৃহস্থালীর কাজের জন্য 1,34,00,000 এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি গুলিচালনা ও বোমা বিস্ফোরণের ঘটনায় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা মুম্বাই থেকে গতকাল 3 জনকে গ্রেপ্তার করেছে। চলতি মাসের 7 তারিখে শিবপুরে এই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় প্রায় 150 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঘটনায় আহত হয়েছিলেন 4 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে আগামী 1 জুন থেকে শুরু হতে চলা প্রথম আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স আইবিসিএ সম্মেলন স্থগিত রাখা হয়েছে। চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সম্মেলনের সঙ্গে যৌথভাবে এটি আয়োজনের পরিকল্পনা ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, আফ্রিকান ইউনিয়নের সঙ্গে আলোচনার পর উভয় সম্মেলনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। প্রসঙ্গত 2024 সালে ভারতের উদ্যোগে আইবিসিএ গঠিত হয়। বাঘ, সিংহ, চিতা, তুষার চিতা, চিতাবাঘ, জাগুয়ার ও পুমা সংরক্ষণের আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এর লক্ষ্য। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস 2026 উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, প্রকৃত সংরক্ষণ শুরু হয় তৃণমূল স্তর থেকে। সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় তিনি বলেন, জীব বৈচিত্র্য রক্ষা শুধু আন্তর্জাতিক অঙ্গীকার নয়, আঞ্চলিক ও স্থানীয় সংস্থাগুলি, জনগোষ্ঠী এবং সরকারেরও দায়িত্ব। এবছরের থিম অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট স্থানীয় উদ্যোগকে আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে তুলে ধরেছে। তিনি বলেন, দেশ এবং তৃণমূল স্তরে যারা সংরক্ষণে নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মান দিয়েছে এবং এদের কাজ মন কি বাতের মতো প্ল্যাটফর্মে জাতীয় গুরুত্ব পেয়েছে। এবছরের কান চলচ্চিত্র উৎসবে গতকাল প্রথমবারের মতো এআই বা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত হেল গ্রাইন্ড নামের একটি ছবি প্রদর্শিত হয়েছে। প্রায় $500,000 ব্যয়ে নির্মিত 95 মিনিটের এই সায়েন্স ফিকশনটি তৈরি করতে 15 জনের একটি দলের মাত্র 14 দিন লেগেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় অবস্থিত স্টার্টআপ সংস্থা হিক্সফিল্ড এআই এটিকে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র হিসেবে দাবি করেছে। ছবিটি দেবতা ও দানবদের নিয়ে তৈরি একটি ফ্যান্টাসি অ্যাকশন জনরের ছবি। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসি 2026-27 পর্যটন মৌসুমের জন্য উন্নত গোল্ডেন চ্যারিয়ট লাক্সারি ট্রেন চালুর ঘোষণা করেছে। এক বিবৃতিতে আইআরসিটিসি জানিয়েছে, দক্ষিণ ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য প্রদর্শনের জন্য পরিচিত গোল্ডেন চ্যারিয়ট ট্রেনটি ঐতিহ্যবাহী আভিজাত্যের সঙ্গে আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে এক নতুন রূপে ফিরে এসেছে। পাঞ্জাব পুলিশ পাকিস্তানের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঠানকোটের বাসিন্দা বলজিৎ সিংকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি পাঠানকোট জম্মু 44 নম্বর জাতীয় সড়কের কাছে ইন্টারনেট সংযুক্ত সিসিটিভি ক্যামেরা বসিয়ে সেনা ও আধাসামরিক বাহিনীর গতিবিধি লাইভ ফিডের মাধ্যমে পাকিস্তানের আইএসআই হ্যান্ডলারদের কাছে পাঠাচ্ছিলেন। পাঠানকোট এসএসপি দলজিন্দর সিং ধিল্লো জানিয়েছেন, আরও 3 জন সহযোগীর খোঁজ চলছে। এদের মধ্যে একজন স্থানীয়ভাবে লজিস্টিক সহায়তা দিচ্ছিল আর 2 জন বিদেশে বসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিল। তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশের সর্বোচ্চ

তাপমাত্রার নতুন রেকর্ড করেছে। রাজ্যের বান্দা জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47.6 ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে টানা পাঁচ দিন এখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি থাকল। অন্যদিকে বুন্দেলখণ্ডে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়ে গেছে। লখনৌতে চলতি মৌসুমে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। ইন্টারকাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল গতকাল প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। 22 বছর পর সর্বভারতীয় কোন ফুটবল লীগ খেতাব জয় করল ইস্টবেঙ্গল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএল এর ম্যাচে চেন্নাই টসে জিতে গুজরাতকে ব্যাট করতে পাঠালে চেন্নাইয়ের সামনে জয়ের জন্য 221 রানের লক্ষ্যমাত্রা দেয় গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজ ও কাগিসুরাবাদের উজ্জীবিত বোলিংয়ের চেন্নাই 13 ওভার 4 বলে 140 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্রী হামজা বুরহান গতকাল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অজ্ঞাত পরিচয়দাতার গুলিতে নিহত হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত যে পরিমাণ জ্বালানি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম বিধানসভায় রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য আজ সংবিধানের 176 এক অনুচ্ছেদের অধীনে ভাষণ প্রদান করবেন। এরপর রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব গ্রহণ করা হবে। আগামী 25 মে রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক অনুষ্ঠিত হবে। চারদিনব্যাপী আসাম বিধানসভার এই অধিবেশন আগামী 26 মে শেষ হবে। এদিকে ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশন গতকাল থেকে দিশপুরে শুরু হয়েছে। প্রথম দিন অস্থায়ী অধ্যক্ষ চন্দ্রমোহন পাটোয়ারি অধ্যক্ষের আসন গ্রহণ করে বিরোধী পক্ষের 24 জন সহ মোট 126 জন নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে শপথ গ্রহণ করেন। এরপর মন্ত্রী রামেশ্বর তেলি, অতুল বোরা এবং অজন্তা নিয়োগ শপথ গ্রহণ করেন। বিধানসভার অস্থায়ী অধ্যক্ষ বিধায়কদের ইচ্ছানুসারে নিজ নিজ মাতৃভাষায় শপথ গ্রহণ করতে পারবেন বলে অনুমতি প্রদান করেন। মন্ত্রী চরণ বড় ও বিশ্বজিৎ দৈমারী বড় ভাষায় হাইলাকান্দির বিধায়ক ড মিলন দাস, ধলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাস ও উধারবন্দির বিধায়ক রাজদীপ গোয়ালা সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করেন। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় হিন্দিতে এবং ড রাজদীপ রায়, কমলাক্ষদে পুরকায়স্থ, কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, কিশোরনাথ, আমিনুল হক লস্কর ও জাকারিয়া আহমেদ বাংলায় শপথ গ্রহণ করেন। এরপর শাসক দলের মনোনীত প্রার্থী তথা ভবানীপুর সরভুক আসনের বিধায়ক রঞ্জিত কুমার দাসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ষোড়শ আসাম বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভার অধ্যক্ষ হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়া রঞ্জিত কুমার দাসকে অভিনন্দন জানান। শ্রী দাসের দীর্ঘদিনের অভিজ্ঞতা, গভীর রাজনৈতিক ও সংসদীয় পরম্পরার জ্ঞান বিধানসভার কার্য পরিচালনায় নতুন গতি প্রদান করবে বলে মুখ্যমন্ত্রী আস্থা প্রকাশ করেন। এ সম্পর্কে মুখ্যমন্ত্রী আরও বলেন,
1: শ্রী রঞ্জিৎ কুমার দাস অসম বিধানসভার 22তম অধ্যক্ষ, কিন্তু আজির অধ্যক্ষর আসনত শ্রী রঞ্জিত কুমার দাসে নির্বাচিত হওয়ার লগে লগে তেখেতে আরো এক নতুন ইতিহাস সৃষ্টি করলে। অসম বিধানসভার সুদীর্ঘ ইতিহাস দ্বিতীয়বারলৈ বিধানসভার অধ্যক্ষর দায়িত্ব আগতে কোনেও গ্রহণ করিব পৰা নাছিলে। আমার ইতিহাসত এয়া প্রথমবার হব যত নেকি এগারী মাননীয় সদস্যই দ্বিতীয়বারৰ বাবে সদনৰ অধ্যক্ষৰ দৰে গুৰুত্বপূৰ্ণ আসনখন গ্ৰহণ কৰিবলৈ বা বহিবলৈ সক্ষম হৈছে।
0: মিজোরাম সরকার পেট্রোলজাত সামগ্রীর সাশ্রয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানের প্রতি সম্মান জানিয়ে এখন থেকে প্রতি বুধবার রাজ্যজুড়ে নন অফিসিয়াল ভেহিকল ডে পালন করবে। সরকারি সূত্রে জানানো হয়েছে যে এখন থেকে প্রতি বুধবার সরকারি কর্মী ও আধিকারিকরা সরকারি কাজে হেঁটে কার্যালয়ে যাবেন বা সরকারি গাড়ি ব্যবহার করবেন না।

এছাড়া মিজোরাম সরকারের পক্ষ থেকে সব বিভাগকে 20% সরকারি কর্মীকে ঘরে বসে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্য, জল ও শক্তি, গণপরিবহন, আইনশৃঙ্খলা বিভাগের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না। শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ঈদ উজ আজহা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত আয়ুক্ত মারিয়া তানিমের পৌরোহিত্যে আয়োজিত সভায় কুরবানি প্রকাশ্য স্থানে না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কুরবানির বর্জ্য ভালোভাবে মাটিতে পুঁতে ফেলতে এবং কুরবানির মাংস পরিবহন না করে ওই স্থানে নিজেদের মধ্যে বিতরণ করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া কুরবানির দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করতে আহ্বান জানানো হয়। ঈদ উজ আজহা শান্তিপূর্ণভাবে পালন করতে শ্রীভূমি জেলায় 24 ঘণ্টা কার্যকর থাকা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার টেলিফোন নম্বর হচ্ছে 8099662275। সভায় জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রীভূমি জেলার অতিরিক্ত আয়ুক্ত আলমগীর লস্কর জেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি, কালোবাজারি এবং দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট প্রতিরোধে বাজার পরিদর্শন করেন। শ্রী আলমগীর গতকাল শ্রীভূমি শহরের বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজার পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন দোকানে গিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য, মজুত পরিস্থিতি এবং বিক্রয় প্রক্রিয়া খতিয়ে দেখেন। অতিরিক্ত জেলা আয়ুক্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন যে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করে কোনোভাবে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দামে সামগ্রী বিক্রি করা বরদাস্ত করা হবে না। বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং বরাক ভ্যালি চা যুব কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে শিলচর চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গতকাল মুলুক চলো আন্দোলন বা চরগুলা একশোটা যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস হিসেবে পালন করা হয়। এতে মুলুক চলো আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন সাহিত্যিক তথা লোক গবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য, সন্তোষ রঞ্জন চক্রবর্তী এবং চা যুব কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIANews_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন অভিরূপ গুহ ঠাকুরতার কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর একটায়। আকাশবাণী শিলচর। আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। নীতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনবেন সকাল 8:40 ও দুপুর 1:15। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 শুনবেন অশোকরঞ্জন চক্রবর্তীর বেহালা বাদন, দুপুর 2:00 নৃপিন কুমার দাসের দোতারা বাদন। সকাল 9:00 অনুষ্ঠান খেলার জগৎ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়ালের শিল্পী রামীন্দ্রনাথ দে এবং রাত 10:00 খেয়াল শুনবেন ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে। বেলা 10:00 বাংলা ছবির গান, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। এছাড়া রাত 9:30 আবারও হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে। গজলের শিল্পী শান্ত সাক্সেনা এবং হরেন্দ্র খুরানা বেলা 11:00। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন কল্যাণী বর্মন। এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি যমুনানাথ ও নন্দিতা দেবের পরিবেশনায়। দুপুর 1:40 যাদব দাস। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে আবারও লোকগীতি শুনবেন রাত 8:00 মাটির গান অনুষ্ঠানে। বেলা 12:30 মহিলা মজলিস, দুপুর 2:30 গীত শুনবেন কৃষ্ণা গাল্লের কণ্ঠে। সীমা পুরকায়স্থ ভজন পরিবেশন করবেন দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, যুববাণী সন্ধ্যে 6:15। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা, এতে এমাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 শুনবেন তরুণ দেবের সেতার বাদন। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। আজকের

বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে প্রভাতী সংবাদ এবং এরপর শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের সংবাদ শুনবেন।

অনুষ্ঠানে এতক্ষণ আধুনিক গান শুনলেন মিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী শিলচর। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন অশোকরঞ্জন চক্রবর্তীর বেহালা বাদন।

আকাশবাণী শিলচর লোহযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ অশোকরঞ্জন চক্রবর্তীর বেহালা বাদন শুনলেন। আকাশবাণী শিলচর শুরু হচ্ছে খেলার জগৎ।

0: আসাম ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করল লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়, লক্ষ্মীপুর সহ গোটা উপত্যকা ক্রীড়া মহলে খুশির হাওয়া বইছে, আনন্দিত সংস্থার কর্মকর্তারও। স্থায়ী সদস্যপদ লাভ করা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা বিধায়ক রাজদীপ গোয়ালা বললেন,
1: আমি অনেক আনন্দিত। আজকে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা 1998 সনে স্থাপিত হয়েছিল। ওই সময় আমার পিতা স্বর্গীয় দীনেশ প্রসাদ গোয়ালা সভাপতি ছিলেন এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে মহাশয় ছিলেন এবং অনেকেই ওই কমিটিতে ছিলেন। আমি সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং এই 27 বছর যারা যারা পরিশ্রমের ফলে আজকে আমরা স্থায়ী পদ আমরা পেয়েছি, এটার জন্য আমরা গর্বিত, অনেক আনন্দিত। এবং এটা খালি লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা নয়, গোটে বরাক উপত্যকার ক্রিকেট জগতে বা ক্রীড়া জগতে এটা একটা অনেক বড় উপলব্ধি আমি মনে করি। এবং আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। উনি আজকে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ক্রীড়াকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ শইকীয়া মহাশয় এবং আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তরঙ্গ গগৈ সহ অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা, প্রত্যেক আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেক সদস্য এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার অধীনে যত ক্রীড়া প্রেমী, ক্লাব, প্লেয়ার সবার আমি সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আশা করছি আগামী দিনে আমাদের এই অঞ্চলে ক্রিকেটের প্রচার প্রসার, ক্রীড়ার প্রচার প্রসার আরো হবে, এটাই আমি মনে করি। এবং এটা আমাদের জন্য একটা আমি মনে করি ঐতিহাসিক দিন হয়েছে এবং অনেক প্রচেষ্টা পরে আজকে এই ফলটা আমরা পেয়েছি। আর কি বলবো, এর থেকে বড় উপলব্ধি আমার জন্য নয়, এটা আমার একটা স্বপ্ন ছিল। এবং নিজে আমি জেলা ক্রীড়া সংস্থা যখন স্থাপিত হয়েছিল আমি সদস্য হিসাবে ওই সংস্থা

0: সাথে ছিলাম, প্রথমবারের মতো যখন লক্ষ্মীপুর ডিএসএ ইন্টার ডিস্ট্রিক্ট খেলার জন্য বাইরে যায়, বোকাঘাট আমরা গিয়েছিলাম। আন্ডার 16-এর আমাদের ক্রিকেট দল ছিল, ওই টিমে আমি ছিলাম ক্যাপ্টেন হিসাবে। এবং তারপরে আমি ক্রিকেটের ব্রাঞ্চ সেক্রেটারি ছিলাম এবং আজকের দিন আমি সভাপতি পদে আছি। তো এই যে সফর, একটা এত লম্বা একটা স্ট্রাগল ছিল, আজকে আমাদের যেত পরিশ্রম সার্থক হয়েছে আমি মনে করি।
1: এই যে মানে সদস্য পদ গ্রহণ বা লাভ করা, এটা কি কোনো নিয়ম রয়েছে বা আপনারা আবেদন করেছিলেন, কবে করেছিলেন?
0: আমরা অনেক দিন থেকে, স্থাপনার পর থেকে আমরা আবেদন করছি, এবং গত প্রায় 30 বছর, 27-28 বছর থেকে কোনো জেলা ক্রীড়া সংস্থা বা কোনো সংস্থাকে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন সদস্য, স্থায়ী সদস্য পদ দেয়নি। এটা প্রায় প্রায় 30 বছরের পরেই এই স্থায়ী সদস্য পদ দেওয়া হয়েছে, আর এটা নিশ্চয়ই আমাদেরকে অনেক, আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো ক্রিকেটকে আগামী দিনে। এবং তার সাথে সাথে আমি দাবিও করেছি এই সভাতে কি আমাদের কাছাড়ে, বিশেষ করে যেহেতু আমি উধারবন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছি, আমি অনুরোধ করেছি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কি যদি আমরা উধারবন বিধানসভা, যেটা শিলচর ডিএস এর অধীনে, যদিও কিছু অংশ লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থারও রয়েছে উধারবন বিধানসভা কেন্দ্রে, তো আমরা যদি একটা ভালো জায়গা যদি আমরা বের করে দিতে পারি, তো আমি অনুরোধ করেছি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটা উন্নত মানের মডার্ন অ্যামিনিটিস কে দিয়ে একটা একাডেমি এবং একটা ক্রিকেট গ্রাউন্ড আমাদের এই অঞ্চলে করার জন্য আমরা ওনাদেরকে বিশেষ অনুরোধ জানিয়েছি।
1: তো আপনি কি মনে করেন যে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা, আমরা দেখেছি দীর্ঘদিন থেকে বিশেষ করে ক্রিকেটে একটা ভালো সুনাম অর্জন করে চলেছে, রাজ্য দলে খেলছে, আন্তর্জেলা প্রতিযোগিতায় সুনাম অর্জন করেছে, সেটারও একটা ফসল?
0: নিশ্চয়ই আমরা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্লেয়িং মেম্বার হিসাবে আমরা ছিলাম গত 26 বছর, আমরা প্লেয়িং মেম্বার হিসাবে আমরা পার্টিসিপেট করেছি, এবং খুব কম জেলা রয়েছে যারা ডোমেস্টিক টুর্নামেন্ট অর্গানাইজ করে এবং প্রত্যেক ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে পার্টিসিপেট করে। তো আমাদের ওই সময় থেকেই আমরা প্রত্যেক বছর আমরা ডোমেস্টিক ক্রিকেট টুর্নামেন্ট 2-3টা খেলাধুলা আমরা অর্গানাইজ করেছি ক্রিকেটের বিশেষ করে, তারপরেও আমরা ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে প্রত্যেক বছর আমরা অংশগ্রহণ করেছি, এবং এই সমস্ত রেকর্ড পত্র আমাদের পারফরমেন্স, আমাদের সক্রিয় হিসাবে যে আমাদের জেলা ক্রীড়া সংস্থা কাজ করছে, এবং ক্রীড়ার জন্য যে আমাদের যে জেলা ক্রীড়া সংস্থার যে অবদান রয়েছে, তার জন্য এইগুলা সবাই খতিয়ে দেখা হয়েছে, যার কারণে আমাদেরকে এই সদস্য পদ গ্রহণ মানে দেওয়া হয়েছে আমি মনে করি। এবং সাথে আজকের দিনে যারা এই আমাদের বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ শইকিয়া এবং তরঙ্গ গগৈ, ওনাদেরকে আমরা কয়েকবার আবেদন দিয়েছি, আগেও দিয়েছি, 26 বছর থেকে আমরা আবেদন দিচ্ছি, দাবি করে আসছি, কিন্তু আলটিমেটলি এইবার এই কাজটি হয়ে গেছে।
1: তো এটা একটা সৌভাগ্য বলা যায়, কেননা আপনি একদিকে সভাপতি জেলা ক্রীড়া সংস্থার, আবার উধারবন্দের বিধায়ক হিসাবে আপনি এইবার মনোনীত বা জয়ী হয়েছেন, সেটাও একটা আপনার কাছে একটা সৌভাগ্য।
0: আমি মনে করি আমি আমার অনেক বড় সৌভাগ্য, আর মা কাজাকান্তির আশীর্বাদে এটা সম্ভব হয়েছে।
1: এই লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আগামীতে কোন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে?
0: লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব একটা গ্রাউন্ড রয়েছে এবং একটা ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আগামী দিনে ক্রিকেটের জন্য একটা স্পেশাল স্টেডিয়ামের জন্য আমি অলরেডি দাবি করে গেছি, করেছি, তো আশা করছি হবে নিশ্চয়ই।
2: এবারে নুরুদ্দিন সেনের আন্তর্জেলা ক্রিকেট টুর্নামেন্টে হাইলাকান্দি দলের পারফরমেন্স অন্যবারের তুলনায় ভালো ছিল, বললেন হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস। তিনি জানালেন,
3: নুরুদ্দিন ক্রিকেটের এলিট গ্রুপের এবং প্লেট গ্রুপের খেলা শেষ হলো, আমাদের পরশু দিন খেলা শেষ হয়েছে এলিট গ্রুপের, আর প্লেট গ্রুপের শেষ হয়েছিল এই মাসের 8-9। এখানে প্লেট গ্রুপের চ্যাম্পিয়ন হচ্ছে বরপেটা, ধেমাজিকে হারিয়ে যারা চ্যাম্পিয়ন হয়েছে ওরা পেয়েছে 10 লাখ, আর যারা রানার্স হয়েছে ওরা পেয়েছে 7 লাখ। তো হিসাবে ধেমাজি 7 লাখ পেয়েছে, বরপেটা 10 লাখ পেয়েছে। অলিট গ্রুপে NF রেলওয়ে গুয়াহাটিকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে। NFL পেয়েছে চ্যাম্পিয়ন বাবদ 15 লাখ টাকা, আর গুয়াহাটি পেয়েছে রানার্স বাবদ 10 লাখ টাকা।

0: তো
1: এই পর্যন্ত আমাদের এখানে মানে এই বছর যন্ত্র শেষ হয়ে শেষ হলে সুন্দরভাবে সফল হয়েছে। আসাম ক্রিকেট সংস্থাকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা সুন্দরভাবে টুর্নামেন্টটা শেষ করেছেন।
0: হ্যাঁ,
1: আমাদের তো
0: হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে যে খেলাগুলো হয়েছিল তা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে নিশ্চয়ই?
1: হ্যাঁ হ্যাঁ এগুলো সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, আর পরের রাউন্ড গুলো খেলাগুলো সম্পূর্ণ সুন্দরভাবে শেষ হয়েছে।
0: তো হাইলাকান্দি দল
1: আমাদের
0: কতটা গিয়েছিল এবার?
1: হাইলাকান্দি দল সেমিফাইনাল রাউন্ডে হেরেছে, সেমিফাইনাল রাউন্ডে হেরেছে। সেমিফাইনাল রাউন্ডে তিনটি টিম ছিল, তিন টিম মধ্যে এক টিম বেরোবে ওই এই ওই গ্রুপে, মানে মানে মানে আমাদের গ্রুপ থেকে এই ধেমাজি গিয়েছিল।
0: তো হাইলাকান্দি দল অন্যান্য বারের তুলনায় নিশ্চয়ই ভালো পারফরমেন্স দেখিয়েছে।
1: হ্যাঁ, অন্যবারের তুলনায় এবার ভালো রেজাল্ট করেছে, এখন ভবিষ্যতে দেখা যাক। মানে আমরা ফাইনাল পর্যন্ত তো আশা আছে, কিন্তু এবছর আশা ছিল, কিন্তু মানে খেলতে গিয়ে মানে সব প্লেয়াররা খেলতে পারেনি ভালো করে, যার জন্য আর যাওয়া হয়নি আর কি।
0: নিয়মিত সেটা আগামী বারও খেলা হতে পারে এই মাঠে।
1: হ্যাঁ, সেম সেম প্যাটার্নেই খেলা হবে নেক্সট ইয়ার, সেম প্যাটার্নেই খেলা হবে, ওই সেম সিদ্ধ মানে সেম প্যাটার্নে খেলা চলাবে আর কি।
0: তো আপাতত সমাপ্তিটা আনুষ্ঠানিক ভাবে হলো কি?
1: আনুষ্ঠানিক ভাবে মানে আনুষ্ঠান এসে এটার প্রোগ্রাম করে, ওই প্রোগ্রামটা এসে মানে প্রত্যেক বছর প্রোগ্রামটা করে থাকে এসিয়াতে, ওই প্রোগ্রাম করে ওই সবের প্রাইজ গুলো সব টিম গুলোকে দিয়েছে বস।
0: আচ্ছা, ক্রিকেটের আর কি কি খেলা?
1: আসলে তো আমাদের কার্ড অনুযায়ী তো আমাদের 19 খেলা রয়েছে, 16 খেলা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এখনো কোনো ডেট পাইনি। এখন তো সিনিয়র টেস্ট শেষ হয়েছে, এখন খুব সম্ভবত 19-16 এর ডেট পড়বে, হয়তো আমাদের বরাক বলির জন্য খেলা পড়বে কিনা এটা নিয়ে একটা সংশয় আছে, কারণ এখন আমাদের বর্ষাকালীন সময়, যার জন্য মানে এখন আমাদের মানে খেলা করানোটা একটু কঠিন ব্যাপার, এখন দেখা যাক।
0: মেয়েদের ক্রিকেট হওয়ার সম্ভাবনা রয়েছে?
1: হ্যাঁ, মেয়েদের ক্রিকেটে আমার হিসাবে 19 কি সিনিয়র একটা টুর্নামেন্ট হবে, কিন্তু এখন আমরা কোনো মানে ডেট পাইনি, মানে ডেট পেলে আমরা বলতে পারবো যে কোন দিন স্টার্ট হবে কোন দিন শেষ হবে।
2: শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে 14 মে সরকারি স্কুলে খেলার মাঠে জেলার ফুটবলারদের জন্য প্লেয়ার্স সাবস্টিটিউশন স্ট্যান্ডের উদ্বোধন হল। উদ্বোধন করলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখে প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস বলেন,
3: সকল বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি যেখানে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে দুইটা ইভেন্ট এখানে হবে, একটা তো হয়ে গেল সাবস্টিটিউট প্লেয়ার স্ট্যান্ড কম্পিটিশন হবে এখন, তো আমি খুশি যে আমি একটা নিমন্ত্রণ পেয়েছিলাম হোয়াটসঅ্যাপে, আর আজকে এসেছি গুয়াহাটি থেকে, তো ভাবলাম যে চলি ওখানে গিয়ে ও একটা উপস্থিত আসলাম। আপনারা রয়েছেন সকলকে যাতে সুন্দরভাবে হয় আজকের থেকে যারা শুরু হচ্ছে এই শুভকামনা করে বক্তব্য শেষ করছি, নমস্কার।
2: শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা আজীবন সদস্য বিমান বিহারী সিংহ বললেন,
4: মৃণাল দীর্ঘদিন ফুটবলের সাথে জড়িত, মৃণালের প্রত্যেকটা মিটিং এ মৃণালে চেষ্টা করতো যে এই প্লেয়ার স্ট্যান্ডটা হবার জন্য, আজকে সেটা বাস্তবায়িত হয়েছে আমাদের হাত ধরে। তো একটা জিনিস আমি বলবো, জেলা ক্রীড়া সংস্থার সেটা একটা সম্পত্তি আছে, সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেমন জেলা ক্রীড়া সংস্থার আছে, তদুপরি যারা সেটা ব্যবহার করবেন এবং যাদের উদ্দেশ্যে সেটা নির্মিত হয়েছে, বিশেষ করে যারা ফুটবল খেলে তারাও এই জিনিসটা ভালোভাবে ব্যবহার করবে এবং ভালোভাবে রাখার ব্যবস্থা করবে, তাদেরও দায়িত্ব আছে। আমি অনুরোধ করব তাদেরকে, প্রতিটি ক্লাবের সম্পাদককে আমি অনুরোধ করব, তারা যেন এই দায়িত্বটুকু তারা তাদের খেলার দিন পালন করেন। আপনারা ব্যবহার করবেন, খেলোয়াড়রাই ব্যবহার করবেন, অতএব এটা আপনাদেরও দায়িত্ব ও জয়েন্ট দায়িত্ব আছে জেলা ক্রীড়া সংস্থার এবং খেলোয়াড়দের। এই বলে আমি সময় নষ্ট করব না, আজকের খেলা শুরু হবে এখন, আমি জেলা ক্রীড়া সংস্থাকে সেটা উদ্বোধনের জন্য আমাকে এখানে এনেছে, তার জন্য আমি ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কর্ম এগিয়ে যেতে আমার যতটুকু সাহায্য আমি নিশ্চয়ই করব। আর মিশন বাবুকে আমি বলবো যে আপনি ওদের

0: আপনি থাকলে নিশ্চয়ই কামগুলা ত্বরান্বিত হবে। এই বলে সবাইকে আবার আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
1: এদিকে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য এবং জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক রজত দাস তার খেলাধুলার জীবনের স্মৃতিচারণ করে আজ এক সাক্ষাৎকারে আমাদের জানালেন।
2: আমার স্পোর্টস কেরিয়ার শুরু হয়েছে বলতে গেলে 1957-58 থেকে। তখন আমি স্কুল টিমে খেলি, গভ হায়ার সেকেন্ডারিতে 59 থেকে খেলেছি। ক্লাস 8-এ উঠে আমি ভলিবলে চান্স পেয়েছি, 9-এ উঠে ফুটবলে চান্স পেয়েছি। তারপর স্কুল থেকে বেরিয়ে নানান ক্লাবে খেলেছি, যেমন টাউন ক্লাবে খেলেছি, ইয়ংস্টার ক্লাবে খেলেছি। আর ফুটবলে আমার হাতে করি বলতে গেলে ইন্টার ক্লাব ফুটবলে প্রথম আমি খেলেছি, ইন্টারন্যাশনাল ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাবেই আমি প্রথম এক্সিবিশন ফুটবল খেলি। তারপর থেকে আমি নানান ক্লাবে খেলেছি বললাম তো। এরপর আস্তে আস্তে PWD-তে আমার চাকরি হয়ে গেল। এরপর রেগুলার আমি PWD আমি খেলেছি, ফুটবল খেলেছি, ভলিবল খেলেছি, ভলিবলটাই বেশি খেলেছি। ফুটবলটা যখন সামদালটাও ছিল গোলকিপার, আমিও ছিলাম গোলকিপার, তো দুজন আগে মিলেমিশে খেলতাম আর কি। তারপর তখন করিমগঞ্জের যে খেলাধুলা, যে পরিস্থিতি ছিল, যে পরিধি ছিল স্কুলগুলোতে, তখন খেলাধুলাটা বিরাট প্রসারতা ছিল। প্রতিটি স্কুলে একটা কম্পিটিটিভ মাইন্ড ছিল স্কুলগুলোর মধ্যে, ছেলেদের মধ্যে ছিল, শিক্ষক মশাইরা যারা ছিলেন ওনাদের মধ্যেও ছিল। তো তখন একটা স্কুলে খেলা হলে যেদিন খেলা থাকতো স্কুল ছুটি হয়ে যেত, সব ছেলেরা মাঠে আসতো, যার যার টিমকে সমর্থন করত, টিচাররাও আসতেন মাঠে উৎসাহ দেওয়ার জন্যে, যেটা এখন বিরল দেখা যায় না, একটু দুঃখ হয় ওইসব দেখলে আর কি। আমরা তো দেখেছি অনেক কিছু। আর ক্লাবগুলো তখন আজকে যেভাবে ভিন্ন দশার মধ্যে ক্লাবগুলো চলছে এটা সত্যি, কিন্তু অনেক ব্যাপারে কিছু কিছু ফ্যাসিলিটিস পাচ্ছে যেটা আগে ক্লাবগুলোতে ছিল না, সরকারি কোনো অনুদান ছিল না। এখনও কোনো ক্লাবগুলো সরকারি অনুদান বিশেষ কিছু পায় না, DSA-তে পায়, DSA পায় এখন খেলাধুলার স্বার্থে, কোনো কোনো ফান্ড আছে ডেভেলপমেন্টের জন্য আসে, তো আগে এইসবও ছিল না। তো তখন একটা ক্লাবের মধ্যে একটু ধনী ক্লাব আমরা ধরে নিতাম, টাউন ক্লাবটা একটু অন্যরকম। টাউন ক্লাবে যখন আমরা খেলেছি তখন রিফ্রেশমেন্ট টিফ্রেশমেন্ট অন্যরকম ছিল, একটা এলাই ব্যাপার। হ্যাঁ, তখন যারা কর্মকর্তারা ছিলেন ওনারা ছিলেন একজন স্পোর্টসের দিকপাল একের দিকে, যেমন আমার পূর্ণেন্দু বিকাশ লুহ টাউন ক্লাবের, তারপরে ছিলেন আশুতোষ ভট্টাচার্য, ছিলেন রঞ্জিত চক্রবর্তী, মানে আমরা যাকে আদিতা বলে জানি উনি ছিলেন, ওই রকম আরও অনেকেই ছিলেন যাদের নাম এখন আমার ঠিক মনে আসছে না। তো বেশ মজা হতো তখন। আর একটা জিনিস, তখন অভিভাবকের মধ্যে এখন যেরকম স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে তখন ঠিক এতটুকু ছিল না। তখন আমরা দেখতাম মাঠে, যেমন আমরা হরদয়ালবাবু মাঠে আসতেন, হরদয়াল দাস, মানে এখন ওনার প্রতিটি প্রত্যেক ছেলেরাই কিন্তু ফুটবলার, যেমন বিখ্যাত ফুটবলার আসামের অজয় দাস, তারপর অনাদি তপন যে আসাম স্টেট খেলেছে, জুনিয়র স্টেট খেলেছে, তারপর অরূপ দাস, অরূপ বর্তমানে ক্যালকাটাতে আছে, ও মন ইস্ট বেঙ্গলে খেলেছে, তারপর ওরা প্রত্যেক ভাই খেলাধুলা জগতে আছে, মানে বাবার যে উৎসাহ ছিল আর কি, ছেলেরা খেলাধুলা করবে উনি এসে দেখতেন, এটা ওদের ছিল একটা বিরাট উৎসাহের ব্যাপার। তাছাড়া ছিলেন আমাদের পরম পূজনীয় আমাদের শিক্ষক মশাই ফণিভূষণ চৌধুরী মহাশয়, তারপরে আসতেন মনোরঞ্জন শর্মা, একজন ছিলেন সুকুমার দত্ত গভর্নমেন্ট স্কুলে, আমরা দেখেছি ছোটোবেলা দেখেছি, তখন আমি স্কুলে চান্স পাইনি, সমর সেন ছিলেন গভর্নমেন্ট স্কুলে, ওনারা আসতেন, রসেন্দ্র দেব, রসেন্দ্রবাবু নীলমণি হাই স্কুলে, উনি তো একদম মানে মাঠের লোক বলা যায়, অত্যন্ত সোশ্যাল মানুষ ছিলেন উনি। তো এইভাবে তখন আমরা খেলাধুলা দেখেছি এবং ওইসব দেখে ওনাদের কাছে আমরা প্রেরণা পেয়ে আমরা ধাপে ধাপে এগিয়ে গেছি, যেটুকু যাওয়ার আমাদের পরিস্থিতি পরিধি অনুযায়ী যেটুকু যাওয়ার সেটুকু যেতে চেষ্টা করেছি মাত্র এই পর্যন্তই। আর সাধনা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সাধনার ভেতর দিয়ে অনেক কিছু করা যায়। তো আমরা তখন ওই বড়দের খেলা দেখে, ওনাদের খেলা দেখে ওদের মতো খেলতে চেষ্টা করতাম, ওদেরকেই আমরা ছিল, তখন তো আর টেলিভিশনে যুগ ছিল না, আর রেডিওতে মোটামুটি আমরা রিলে শুনতাম ফুটবলে মোহনবাগান ইস্ট বেঙ্গলে খেলা ওইরকম বড়।

খেলা দেখতাম, ক্রিকেট তখন তো টেস্ট ম্যাচের যুগ ছিল, ক্রিকেট দেখতাম, রেডিওতে রিলে শুনতাম, ওইটাই ছিল। তখন টেলিভিশন ছিল না, অন্যরকম এরকম মিডিয়াও ছিল না, সাপ্তাহিক পত্রিকা ছিল, পত্রিকা উঠতো। আর ক্যালকাটা থেকে কিছু পত্রিকা আসতো, খেলার পত্রিকা, যেমন খেলার মাঠ, গড়ের মাঠ, ওইসব খেলা, গড়ের মাঠ, ওইসব পত্রিকা আসতো, ওইসব আমরা পড়তাম। তো এই ছিল আগের খোলামেলা, একটা প্রাণ চঞ্চলতা ছিল সবসময়। শহর আমাদের এত বড় ছিল না তখন, আর একটু ছোটো শহর ছিল, লোকসংখ্যাও কম ছিল, কিন্তু স্কুলগুলোতে যে খেলাধুলার যে পরিবেশ ছিল, যেটা এখন অভাব,

একটা বিরাট ব্যাপার ছিল, 30টা 35টা টিম থাকতো, শিলচর খেলা হতো সমস্ত জোনের, কাছার জোন, কাছার বলা হতো কাছার জোনের, এরপরে দুটা জোন হলো, তো শিলচর কর্ম মিলিয়ে 30টা 35টা টিম হতো, 8 দিনের ব্যাপার ছিল এটা। আমরা যখন বাসা থেকে যেতাম তখন আমরা বুঝতাম আমরা 7টা 7-8 দিনের জন্য আমরা যাচ্ছি, টিম হেরে গেলে অন্য জিনিস, আর চ্যাম্পিয়নের জন্য লাস্ট অবধি আমি থাকতে হতো, থাকতে হতো আর কি। তো এরকম ছিল, আর খেলাধুলা তখন এখন যেরকম একটা সুযোগ সুবিধা মাঠের উপর কিন্তু আমাদের সবসময় ছিল, আগেও ছিল, তবে আগে একটা জিনিস ছিল, প্রত্যেকটা মাঠে খেলা ছিল, যেমন গভ স্কুলের মাঠে খেলা হতো, নির্মল স্কুলের মাঠে খেলা হতো, পাবলিক স্কুলের মাঠে খেলা হতো, তিনটা মাঠে খেলা হতো, এবং প্রত্যেকটা পাড়ায় একটু জায়গা থাকলেও ছেলেরা ফুটবল খেলতো, একটু জায়গা পেলেই ছেলেরা ফুটবল খেলতো। এখন তো মাঠের অভাব, মানে কোনো ছেলেরা যে একটু দৌড়ঝাঁপ করবে, খেলাধুলা করবে এমন কোনো একটা পরিস্থিতি নেই, নেই এখন বলতে গেলে, কোনো একটা মাঠ নেই, কিছু নেই। আর ডিএসএর যে গ্রাউন্ডটা আছে ওইটা একটু সুরক্ষিত করে রাখা হয়েছে, কারণ ওই ওইখানে অনেক ভালো ভালো খেলা হয়, এ ডিভিশন খেলা হয়, এইসব খেলা যাতে মাঠটা নষ্ট না হয় তার জন্য একটা তদারকি ব্যবস্থা আছে, মাঠে মালি আছে, তো ওই মাঠটাকে একটু সংরক্ষিত করে রাখা হয়। আর বর্তমানে ডিএসএ নীলমণি হাই স্কুলের মাঠটাও টেক আপ করেছে, এখানেও খেলা হয়, এবার ইন্টার কলেজ খেলা হয়েছে, তারপরে ইন্টার ডিস্ট্রিক্টে একটা খেলা হয়েছে ফুটবল। দুই ছিল আগের আর বর্তমানের, আর এখন ক্রিকেটের একটা বিরাট মানে ইয়ে এসছে, এখন এটা হাওয়াই বলতে হয়, আগে যেটা ফুটবল ছিল, ভলিবল ছিল, করিমগঞ্জ একটা প্রাণ, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন অনেক খেলা হয়েছে, ব্যাডমিন্টন খেলা হয়েছে আগে, কাজল শাহ এসে খেলেছে, প্রদীপ চালিয়া খেলেছে, অনেক দিকপাল ব্যাডমিন্টন খেলোয়াড়রা এখানে এসে খেলেছেন, ওনাদের খেলা আমরা দেখেছি, যেটা ভুলবার নয়। আর এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খেলাধুলার প্রসারতা এখন অনেক বেড়ে গেছে, আগে ছিল একটা লিমিটেশনের মধ্যে, ছিল একটা গঞ্জি ছিল আগে, এই খেলা আমরা একটা ক্যালেন্ডার তৈরি করতাম, আমিও যখন ডিএসএ দিয়েছিলাম একটা ক্যালেন্ডার ছিল, যেই খেলা ফুটবল আমার এত থেকে, ক্যালেন্ডারটা এখনও আছে, এই এই মরশুমে আমার এত থেকে এত পর্যন্ত এই 5 মাস আমার ফুটবল, এরপরে একদিকে ভলিবল হবে, আদার্স খেলা হবে, তারপর ক্রিকেট হবে, এখন ক্রিকেট খেলাটাই বেশি, ক্রিকেটে এখন স্কুল আন্ডার 13 আছে, সিনিয়র আছে, এ ডিভিশন আছে, বি ডিভিশন আছে, ইন্টার কলেজ আছে, মেয়েদের উমেন্স, উমেন্স একটা বিরাট প্রাপ্তি আমাদের, এবছরও আমাদের একটা সমাধিত শাখা ক্রিকেটে একটা বিরাট আমাদের একটা সাফল্য এনে দিয়েছি, আমরা গর্বিত ওদেরকে নিয়ে। আর সুব্রত, সরি, সৌরভ দেব, ওরা আমাদের অনেক দিয়েছে ক্রিকেটে, ক্রিকেটে এর আগেও অনেকে দিয়েছে, ফুটবলও দিয়েছে অনেক আগে, যেটা আমরা কোনিমোহ থেকে ফুটবলে বেরিয়েছি আগে, অজয় দাস, যাকে বরদলি টবিতে একবার চুনি গোস্বামী এসেছিলেন, তো অজয় দাসের একটা ডজিং দেখেছেন, উনি বল নিয়ে ডজ করতে দেখেছেন, উনি জিজ্ঞেস করেছেন ছেলেটাকে, বলছি আমাদের আসাম অমুক, তখন মানে অজয় দাস মানে আমাদের সাধনদা বলে যাকে ডাকি আর কি, অজয় দাসকে ডেকেছেন, তুমি যাবে আমার সঙ্গে কলকাতা, অযোধ্যা কিন্তু তখন গেলেন না, তো তখন মানে এইরকম আমাদের করিমগঞ্জের মতো প্রত্যন্ত এলাকার একটা ছেলের খেলা দেখে স্বয়ং চুনি গোস্বামী পর্যন্ত আপ্লুত হয়েছিলেন খেলা দেখে, এই ছেলেটার পায়ে কী খেয়ে আছে। তারপর আমাদের তো দেবাশিস রায় আছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার অরূপ দাস আছে, অনুপ ভট্টাচার্য আছে, অনেক আগে যে সিঙ্গাপুর গিয়েছিল ইন্ডিয়ান জুনিয়র ন্যাশনাল হয়ে, তো অনেক প্রতিভা আমাদের করিমগঞ্জ থেকে বেরিয়েছে আগে, এখন ফুটবলে ঠিক এতটুকু নেই, কিন্তু ক্রিকেটের দিকে আমরা এখন আশাবাদী, ক্রিকেট থেকে আমরা অনেক কিছু পাচ্ছি, আশা করি ভবিষ্যতে আমরা এটা পাবো, আর ফুটবলেও এখন চেষ্টা করছে, দেখা যায় কী হয়, ফুটবলটা এখন সব ব্যাপার হচ্ছে, ফুটবলটা হয়ে গেছে শহরমুখী নিয়ে, হয়ে আগে ছিল ফুটবলটা শহরমুখী খেলা, শহরে ছিল আমরা গিয়ে বাইরে গিয়ে খেলতাম, গ্রাম নানা গ্রাম থেকে আমাদেরকে নিয়ে যেত খেলার জন্যে, এখন গ্রাম থেকে আমাদেরকে প্লেয়ার আনতে হয় ফুটবলার, এবং করিব শহরে ছেলেরা ফুটবল, সব জায়গাতেই এক অবস্থা, ফুটবলে একটা দুর্নীতি সব কলকাতার মতো জায়গাতেও একই অবস্থা, ফুটবল খেলতে চায় না বাঙালি ছেলেরা, তো এটা বিরাট আমরা একটা লস ওই দিকে ফুটবলের দিকে, আমরা এখন দিক পর্যন্ত ক্লাবও না, অনেক টাকার বিনিময়ে
আমরা আমার যদি

0: আমাদের জেলার মধ্যে পড়ে, রাঙামাটি টাঙ্গামাটি ওই সব জায়গায় ট্রাইবাল ছেলেরা, ওই সব ছেলেদের গিয়ে নিয়ে এখানে টিম করে। বাঙালি ছেলেদের মধ্যে ফুটবলটা একটা বিলুপ্তির পথে চলে গেছে আর কি। আর এতে ক্লাব গুনার খরচাও অনেক বেড়ে গেছে। আর বর্তমানে ডিএসএর পরে যে গুরু দায়িত্ব এখন অনেক কিছু, যেমন সুইমিং পুল হয়েছে, ইনডোর স্টেডিয়াম হয়েছে, তারপরে এই নিমেষের মাঠটা অধিগ্রহণ করা হয়েছে, গভর্নমেন্টের মাঠেও খেলা হচ্ছে রেগুলার, ক্রিকেট আপাতত বন্ধ, ভলিবল চলছে বৃষ্টির জন্য বন্ধ। তো ডিএসএ এখন বর্তমানে যারা ডিএসএতে আছেন, এখন তো পুরনো বলতে কেউই নেই, সবই এখন বয়স হয়েছে, স্যার এখন সব নব্যরা। তবে একটা জিনিস খুব আশাবাদী, ওদের যে কর্ম প্রেরণা যেটা আছে, খাস করে যে স্নেহা আছে, ওটা আমাকে খুব অভিভূত করেছে। বর্তমানে একটা টিম ওয়ার্ক, খুব সুন্দর টিম ওয়ার্ক হয়েছে, সব ইয়ং, সব প্রেসিডেন্ট একটু সিনিয়র, পুরনো লোক, কিন্তু জেনারেল সেক্রেটারি থেকে আরম্ভ করে, সচিব থেকে আরম্ভ করে, যেসব যারা যে বডি করেছে, ওদের যে স্বতঃস্ফূর্ততা, যেভাবে কাজ করার প্রতি যে ওদের যে নিষ্ঠা স্পৃহা, সত্যি আমি অভিভূত ওদের ওই সব দেখে। এবং ওই সব থেকে আশা করি আর কি, যে সব কিছু একটা খরা কাটবে, আবার ঠিক হয়ে যাবে।
1: তো আপনাদের সময়ে মহিলারা খেলতে?
0: হ্যাঁ, খেলতো, আমাদের সময় ছিল, আমার সময় ঠিক মহিলারা খেলতো, ব্যাডমিন্টন খেলতো, যেমন মতিজি ছিলেন, মিলন সুষম মজুমদার ছিলেন, উনি তো মানে সব দিক দিয়ে, যেমন এডুকেশন পড়াশোনার দিক দিয়েও ছিলেন, খেলাধুলার দিক দিয়ে, গান বাজনা সব দিকে উনি ছিলেন, উৎসাহ দিতে সবসময়। তো মেয়েরা তখন খেলতো, যেমন তখন দীপালি ছিল, শিবানী, ওরকম সবের নাম আমি বলতে পারবো না, সবার নাম ভুলে গেছি, ও মেয়েরা খেলতো। তারপর সম্ভবত 1980-তে মেয়েদের টুর্নামেন্ট ফুটবল হয়েছে, এখানে ফুটবল হয়েছে, করি মেয়েদের খেলা হয়েছে স্কুল লেভেলে, বেশ বিজয় সুন্দরীকে MMC ওরা পার্টিসিপেট করতো, বিকম চাঁদ, বেশ খেলা হয়েছে। তারপর মেয়েদের ইন্টার ডিস্ট্রিক্ট ভলিবল হয়েছে, মেয়েদের টিম পার্টিসিপেট করেছে, রানার্স আপ হয়ে এসেছিলো একবার, ইয়ারটা ঠিক আমার মনে নেই, বেশ ছিল, কিন্তু মেয়েদের আজও আছে। এখন মেয়েদের অ্যাথলেটসের ব্যাপারে মেয়েদের যে একাগ্রতা, এটা চোখে পড়ার মতো। অনেক গ্রামের মেয়েরা আছে যারা হয়তো অনেক পারিবারিক প্রতিকূলতা কাটিয়েও ওরা খেলা মাঠে আসে, এতে বুঝা যায় যে গার্জিয়ানরা, অভিভাবকরা এখন খেলাধুলার প্রতি একটা, ছেলেরা মেয়েরা খেলাধুলা করবে ওই রকম একটা চিন্তাধারা ওনাদের মধ্যে এখন গড়ে উঠেছে। তো এটা আমাদের একটা শুভ লক্ষণ বলা যায়। আর একটা জিনিস হয়েছে, এখন তো মিডিয়ার যুগ, টিভিতেও অনেক খেলা দেখছে মেয়েরা, মেয়েদের খেলা দেখছে, উৎসাহিত হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে, আমাদের আসামের হিমা দাস, তারা আরও অনেক, তো ওটা তো বিরাট প্রেরণাদায়ক। পিটি উষাকে দেখেও অনেক মেয়েরা তখন অনুপ্রাণিত হয়েছে, সব সারা ভারতেই। আজকে তো অনেক প্রসারতা হয়েছে, সরকার থেকে অনেক কিছু দিচ্ছে খেলাধুলার জন্য, উৎসাহিত করছে, এটা একটা শুভ লক্ষণ।

শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন খেলার জগৎ, আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধে যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2

2779 এই নম্বরে ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন রামেন্দ্রনাথদের কণ্ঠে খেয়াল, রাগ বিলাসখানি তরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বিলাসখালি তরীর আগে রামেন্দ্র রাদ্দের কণ্ঠে খেয়াল শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা ছবি গানের অনুষ্ঠান। এতে বিভিন্ন শিল্পীর গাওয়া গান শুনবেন। প্রথম ছবি জুলফিকার, শিল্পী অনুপম রায়।

বাংলা ছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানকারী শিল্পী শ্রেয়া ঘোষাল, ছবি উড়ান।

গানখানি শুনলেন স্বামী রাধের ছবিতে আলকা ইয়াগনিকের কণ্ঠে। বাংলা ছবি গানের অনুষ্ঠানে এবারে শেষ গানখানি, সেদিন দেখা হয়েছিল ছবিতে শিল্পী কুনাল গাঞ্জাওয়ালা।

0: বিভিন্ন শিল্পীর গাওয়া বাংলা ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন ইশারা ছবি থেকে, গেয়েছেন লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফি।

পরের গানটি শুনবেন কিশোর কুমার ও কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে, ইনসাফ কি পোকা।

গানটি শুনলেন আশা ভোসলে, কিশোর কুমার ও আর ডি বর্মনের কণ্ঠে রকি ছবি থেকে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি।

देखो वो आ गया।

সুনিধি চৌহান ও কৈলাস খেরের কণ্ঠে গানটি শুনলেন চকলেট ছবি থেকে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। পরের গানটি সোনু নিগম ও তুলসী কুমারের কণ্ঠে দাবাং ছবি থেকে।

এতক্ষণ হিন্দি ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262-779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। মহিলা মজলিশ।

0: সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের আজকের আসর। আসরে আজ আমরা একটা বিষয় সকলের জন্য বেছে নিয়েছি, সেটি হচ্ছে দক্ষতাই রোজগারের চাবিকাঠি। নেশা যখন পেশা হয় তখন সেটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে তার এক জ্বলন্ত উদাহরণ আজকের এই গল্প। আসুন শোনা যাক দীপাঞ্জনা চক্রবর্তীর কাছ থেকে তার জীবনের এই গল্প। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দীপাঞ্জনা চক্রবর্তী। তো নমস্কার, তোমাকে স্টুডিওতে স্বাগত। তোমার ছবি আঁকা তোমার নেশা, পড়াশুনোরও একটা বিষয়, তো তুমি সেটাকে কেন বিষয় হিসেবে বেছে নিলে? আরও তো অনেক বিষয় ছিল, তো কখন ভাবলে?
1: ছোটবেলার থেকেই আমার মানে আঁকাটা খুব একটা বড় একটা মানে খুব ভালোবাসত, মানে একদম ছোট বয়স থেকে। তখন তারপর সেটা মা আমার লক্ষ্য করে তিনি আমার জন্য একজন প্রাইভেট টিউটর তিনি রাখেন। তো ওই মিস আর কি আমার যে ছিলেন তখন, উনি আমাকে অনেক মানে যত্ন করে আমাকে শিখিয়েছেন, আজকে মানে যাই আছি ওনার জন্য।
0: কোন ক্লাস থেকে?
1: আমার আমি ছোট থেকে যখন আমি ড্রয়িং টিউটারের কাছে পড়ি তখন আমার বয়স 2.5-3 সেরকম হবে। আমি তখন থেকে, তার আগে থেকে আমি খুব ওয়ালে টালে ড্রয়িং করতাম।
0: তোমার ভিতরে সবসময় এটা
1: ছিল? ছোট থেকেই ছিল, যেটা মা বললো, এত ছোট কথা তো আমার মনে নেই, বাট মা যেটা বললো সেটা দেখেই আমাকে 2.5-3 বছরের মধ্যে, যখন আমি নার্সারিতে তখন থেকেই আমাকে টিউশন টিচার দেওয়া হয়।
0: আচ্ছা, তো তারপরে তো তুমি যেমন সবাই পড়ে না, যে নর্মালি যেমন হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি কমপ্লিট করলে?
1: হ্যাঁ, আমার হ্যাঁ আমি বলি, আমার পড়াশোনা তো স্কুলে যা হয় তাদের সেটা তো করতামই, তো সেটার ফাঁকে ফাঁকে সবসময় আমার একটা নেশা থাকতো যে এক্সাম যখন আসতো, যখনই

0: স্ট্রেসড ফিল করতাম আমি ড্রয়িং নিয়ে বসে যেতাম। আর তখন বাবা বলতো তুই কি করিস, আর মানে এটা আমার একটা এসকেপ ছিল। তো তখন সেরকম আমার কিছু আইডিয়া ছিল না যে মানে পড়ে সব নিয়ে মানে পড়া টড়া যায়, যে সেটা আমার কোনো ধারণাই।
1: কিসের উপর তোমার বেশি আকর্ষণ ছিল?
0: তখন তো বাচ্চারা যেরকম আঁকে, তখন মানে হিউম্যান ফিগার আঁকার আমার খুব একটা ইসে থাকতো, মানে এনকারেজমেন্ট থাকতো যে এটা করতাম।
1: জায়গাটা তুমি অ্যাচিভ করতে পেরেছো যে জায়গাটা অনেকেই পারে না, স্বপ্নেও ভাবতে পারে না, আমরা বলি না যে সেরকমই ব্যাপারটা। আমরা তোমার একটু ছোটবেলাতেই ঘোরাফেরা করি, তুমি যখন প্রথমে এই যে ছবি আঁকতে, তুমি যখন তুমি HSLC-তে প্রথম নিলে এই ছবির বিষয়টাকে, হ্যাঁ, তো তুমি ভাবলে যে এটা আমার খুব প্রিয় বিষয়, কিন্তু এটার ন্যাকটা তোমার ছিল, কিন্তু এটাকে তুমি করতে করতে একটা জায়গায় এসে গেছিলো, মানে তুমি অনেকটাই তুমি দক্ষতা যেটাকে বলে সেটাতে তুমি মোটামুটি, আজকাল বলি না স্কিল, যে কোনো ধরনের স্কিল, কেউ গান গাওয়াটা কেউ পেশা হিসেবে নিতে পারে কিংবা এনিথিং। তো তুমি যখন ছবি আঁকাকে তুমি বেছে নিলে, তার পরবর্তীতে তুমি জানতে পারলে যে সেটাকে আমি হায়ার সেকেন্ডারির পরেও কন্টিনিউ করতে পারবো।
0: আমি যখন হায়ার সেকেন্ডারিতে, আমি কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল আমার, তো তখন পর্যন্ত আমার কোনো আইডিয়াই ছিল না যে এসব কিছু পড়াশোনা হয়।
1: আচ্ছা,
0: কোনো আইডিয়াই ছিল না। আমি মানে সাধারণত আমি খুব মানে, তো আমি ড্রয়িং করতাম বসে বা যেটাই করতাম ঘরে করতাম, তো আমার ভাই যেরকম খুব খেলাধুলা এইসব নিয়ে, আমার বোনও এরকম ছিল, বাট আমি একটু শান্তশিষ্ট মানে ছোটর থেকেই।
1: আজকে তোমার মতো কোনো একজন যে এতটা ভালো যে ছবি আঁকাতে কিংবা তোমার শখ রয়েছে সেটাকে তুমি একটা পেশাতে পরিণত করেছো, এবং তোমাকে দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হবে। বিশেষ করে আমরা জানি যে আমাদের আসাম বিশ্ববিদ্যালয় থেকে অনেকেই ফাইন আর্টস নিয়ে পড়াশুনো করেছেন, তারা কে কি করবেন সবাই কিন্তু ঠিক ভেবে উঠতে পারে না যে কি করব, কিন্তু তুমি কিন্তু একটা সুন্দর একটা রাস্তা বেছে নিয়েছো, তো সেটা জানবো। তার আগে আর একটু কিছু জানতে চাই যে যখন তুমি কমার্স পড়লে, বিষয় নিয়ে একেবারেই একটা বিপরীত বিষয় যে বাণিজ্য শাখা, তো সেটা যখন পড়লে তোমার কিছু মনে হয়েছিল যে এটা থেকে আমি কিছু করবো কিংবা এটা নিয়ে যাবো প্রফেশনে, এরকম কোনো কিছু ছিল?
0: হায়ার সেকেন্ডারিতে যখন আমি অ্যাডমিশন নেই, আমার একটাই ছিল যে আর্টস নিয়ে আমার পলিটিক্যাল সায়েন্স থাকবে, সেটা আমার মাথার ঠোকেই না, তো এটা নিয়ে লাভ নেই। আর সায়েন্স আমার নেওয়ার ইচ্ছা নেই, কারণ সায়েন্স তো যাই হোক স্কুলে একটু তো বিষয়টা তো জানি, নলেজ তো আছে যেটা হোয়াট ইজ সায়েন্স, বাট কমার্স বিষয়ে তো আমাদের কিছুই ধারণা থাকে না বাট স্কুলে থাক, তো সেটা ভেবে নিলাম। তারপর একটা তো ছিল এই যে ড্রয়িং নিয়ে কিছু করতে পারছি না বা শিলচর এইসব কিছু আছেও কি না সেটাও এতটা জানা নেই, তো যাই হোক ভাবলাম আচ্ছা চলো দেখা যাবে। এই কমার্স নিয়েও আমার সেরকম কিছু ধারণা ছিল না কি করবো লাইফ, আই ওয়াজ অলওয়েজ লাইক মানে আমার ছোটোর থেকেই মানে দেখা যাবে যা হবে দেখা যাবে, কিছু তো করে নেব, হাতের কাজ জানা আছে, ড্রয়িং জানি, কিছু একটা করে নেব বা পড়াশোনা করছি কিছু একটা করে নেব, এত কিছু মানে এতটা মাথা ঘোরা
1: পর্যন্ত মানে ভবিষ্যতে কি হবে
0: না না না না সেটা সেইসব আমি তখন কিছু ভাবিনি। তো আমার হায়ার সেকেন্ডারির পর মানে তখন একটা খুব জিদ উঠেছিল যে না সবাই বাইরে যায় আমিও বাইরে যাবো, শান্তিনিকেতনে গিয়ে পড়বো। তো মা বললো এসে তো এরকম কোনো বাইরে দিয়ে কোনো দিন যাসনি, পারবি না এই না সে না, আর খুব ভীতু টাইপ অফ মানুষ আমি, তাও ভাবলাম আচ্ছা তো সবাই যাচ্ছে তো যাবো, হয়তো গেলে পেরে নিতাম। তো মা বললো না না শান্তিনিকেতন এসে, একটা থাকে না মা বাবার টেনশন যে যা হয় আর কি, তো সেটা করে করে তখন আমার একজন রিলেটিভ বললো আচ্ছা ঠিক আছে ও যখন এতই পড়বে তো ঠিক আছে আমি আসাম ইউনিভার্সিটিতে ফাইন আর্টস করুক। তখন কি আমি জানলাম যে ফাইন আর্টস বলবো আসাম ইউনিভার্সিটিতে কিছু আছে। তো যাই হোক আমি তো অ্যাডমিশন নিলাম, মানে যা এক্সাম টেক্সাম হয় মেরিট টেস্ট দিয়ে, তখনই আমার মেরিটেই আমার হয় আর কি। তারপর অ্যাডমিশন হওয়ার পর আমি জানতে পারি যে ফাইন আর্টস তিনটা সেকশনে ডিভাইডেড, সেটা আমার কোনো ধারণাই ছিল না। আমি তো বললাম পেন্টিং যেটা হয় ক্যানভাসে বা সাধারণত যেটা মানুষ ভাবে যে পেন্টিংয়ে যা হয় ড্রয়িং স্কেচিং এক্সেট্রা, তো ওইখানে গিয়ে আমি জানতে পারলাম যে ফাইন আর্টস স্ট্রিমটা ভাস্ট, এটার কোনো এন্ড নাই। তো এটা তিনটা সেকশনে ডিভাইডেড, একটা হলো অ্যাপ্লাইড আর্টস, একটা হলো পেন্টিং, আর একটা হলো স্কাল্পচার। তো স্কাল্পচারে সব যেটা তোমার মাটি দিয়ে বানানো বা উড স্কাল্পচার যাই বলো, যে কোনো জিনিস, কাস্টিং, মেটেল, যা কিচ্ছু, অনেক মানে খুব সুন্দর এই ডিপার্টমেন্ট, আমার খুব ভালো লাগে। আর পেন্টিং হলো যেটা সাধারণত আমরা ক্যানভাসে করি বা দিয়ে, মানে অনেক আরো অনেক পেন্টিং আরো অনেকটা মানে অনেকটা স্পেকট্রাম আছে আর কি। পেন্টিং, হ্যাঁ পেন্টিংয়েও যেরকম আমাদের প্রিন্ট মেকিং আছে, অনেক কিছু আছে, মানে এন্ড নাই আমি বলবো আর কি। আর অ্যাপ্লাইড তখন আমার কাছে অনেক নিউ ছিল, অ্যাপ্লাইড আমি

0: আমি তখন ভেবে নিয়েছিলাম যে আমি অ্যাপ্লাইড নিয়ে করব। তো আমাদের অ্যাপ্লাইডে কি হয়, কমার্শিয়ালাইজ থাকে, যেমন গ্রাফিক ডিজাইনিং হোক বা ওই সব জিনিস আর কি, ফটোগ্রাফিও সেটার মধ্যে ইনক্লুডেড থাকে, ইট ওয়াজ এ পার্ট অফ আওয়ার কোর্স, বা ইলাস্ট্রেশনই ধরো, ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি, পোস্টার ডিজাইন, অ্যাড ডিজাইন, অ্যাড ফিল্ম, এইসব মানে কমার্শিয়ালাইজ যেগুলো জিনিস সব অ্যাপ্লাইডেই থাকে। তখন গিয়ে আমি জানলাম যে ওয়াও, দিস ইজ এ থিং। অ্যাডমিশনের পরে ওয়ান ইয়ার আমাদের মানে সব কিছু করতে হয়, মানে স্কাল্পচার হোক, পেন্টিং হোক, আর মানে ফাউন্ডেশন কোর্স আর কি অ্যাপ্লাইডও মানে করা হয়। তারপর থার্ড সেমিস্টার থেকে আমাদের সিলেকশন হয় মানে ফর স্পেশালাইজেশন। তো আমার স্পেশালাইজেশন ছিল অ্যাপ্লাইডে, যেটা পেলাম আর কি। তো
1: কি কি তুমি আগে একবার বলেছিলে, আরেকবার বলো কি কি আছে এটাতে?
0: অনেক কিছু আছে, যেমন ধরো আমরা বিলবোর্ডস দেখতে পারি, মানে বাইরে যাতায়াত করলে, ট্রান্সপোর্ট যখন বাইরে যখন আমরা দেখি বিলবোর্ডস বা অ্যাডস বা পোস্টার ডিজাইনস, মানে দেখতে গেলে এখনকার এখনকার জীবনে যাই আমরা দেখি, এভরিথিং ইজ অ্যাপ্লাইড আর্টস।
1: মানে সামহাউ এটা কিন্তু কমার্সের সঙ্গেই কিন্তু একটা
0: রিলেটেড, একদম একদম রিলেটেড।
1: এই বিষয়গুলো তো সমস্ত করতে হচ্ছে
0: সেটাই
1: সেটাই
0: হ্যাঁ হ্যাঁ
1: সেটাকে প্রমোট করার জন্য,
0: সেটাই সেটাই মার্কেটিং।
1: তাহলে কি তোমার মার্কেটিং কথাটা বলো যে কি করতে গিয়ে তুমি কি কি বুঝতে পারলে কিংবা কত ভালো লেগেছে সেই সময়টাতে?
0: করতে তো খুবই ভালো লেগেছে, মানে কি বলবো, টিচার্সরাও অনেক হেল্প করতো। তো অনেকটা জিনিস তখন তো এইসব জিনিস আমরা জানতাম না, তো নিউ ছিল। যেমন অ্যাড ক্যাম্পেইনের জন্যে তখন বলা হতো যে তোমরা একটা থিম বেছে নাও, ধরো দুর্গাপূজাই হয়ে যাক, তো সেটার জন্যে তোমরা একটা থিম বেছে নাও, সেটার জন্য একটা ব্র্যান্ডের উপর তোমরা অ্যাড ক্যাম্পেইন করো। তো সেই রকম খুব ভালোই লাগতো, ক্লাসের জিনিসগুলো খুব ফান থাকতো। তাছাড়া আমাদের এক্সাম যা হতো, আমাদের রিটেন এক্সাম মানে রিটেন এক্সাম ছিল, বাট যেই সব অ্যাপ্লাইড বা থিওরি থাকতো, বাট তাছাড়া মেইন এক্সাম যেটা হতো আমাদের, সেটা আমরা বসে করতাম না। আমরা সারা মানে পুরো সেমিস্টারে যা আমরা করতাম, যা কাজ করতাম, সেগুলো আমাদের ডিসপ্লে হতো। আর আমাদের এক্সামের দিন ডিউটি থাকতো, আমরা সেজে গুজে খালি প্রেজেন্টেড মানে প্রেজেন্টেশন সুন্দর করে করব, সেটাই থাকতো।
1: আচ্ছা, এই যে একটা মাঝখানে একটা জিজ্ঞেস করে নিই যে মিডিয়ামটা কি ছিল, মানে এই যে বিষয়গুলো সব
0: আমাদের আমাদের অ্যাপ্লাইড আর্টসের মিডিয়ামটা ছিল ডিজিটাল, ঠিক আছে? তো আমরা যখন থার্ড সেমিস্টারে ফার্স্ট আমাদের এটা ইন্ট্রোডিউস মানে জিনিসটা ইন্ট্রোডিউস হয়, তখন তো আমাদের তখনকার সব হাতে করতে হতো, যে অ্যাড ডিজাইনই হোক বা বুক কভার ডিজাইনই হোক, সেটা আমরা হাতে করতাম একদম মাইনিউটলি, কেউ দেখে বুঝতেই পারতো না যেটা হাতে করে, মানে সেই রকম লেভেলের প্রিসিশন নিয়ে করতে হতো, অ্যান্ড ইট ওয়াজ টাফ। তো যাই হোক, থার্ড সেমিস্টার পর থেকে আমাদের ডিজিটাল মানে ফটোশপ বা যেটা এসে গেছে, তো তখন ইলাস্ট্রেশন আমাদের একটা সাবজেক্ট ছিল। তো সেইটা নিয়ে আমি খুব একটা মানে, আমার গ্রাফিক ডিজাইনিং নো ডাউট আমার ভালো লাগতো, বাট মানে ধরো একটা আমি একটা ক্যাম্পেইন করছি, একটা অ্যাড ডিজাইন করছি ফর এ বার্গার ব্র্যান্ড, তো সেইটার মধ্যে আমার একটা ফটোগ্রাফ অ্যাড করতে হচ্ছে বার্গারের, টাইপোগ্রাফি অ্যাড করতে হচ্ছে মানে লেখাগুলো, তো হ্যাঁ লোগো তো আচ্ছা যে ব্র্যান্ডের থাকে সেটা বসিয়ে দেবে, বাট হ্যাঁ একটা ডিজাইন বা অ্যাড মানে ভিউয়ার্সের চোখে অ্যাপিলিং লাগার জন্য টাইপোগ্রাফিও মানে লিখাটা যেটা বড় ছোট থাকে না, টাইপোগ্রাফি যেটা আমরা লিখা বা স্লোগান বা ফন্ট মানে
1: ফন্ট কোনটা,
0: হ্যাঁ সেটাও একটা অনেক বড়। তো আমার সবসময় যখন মানে যখনই ডিজাইন করতাম, আমার সবসময় একটা থাকতো যে ফটোগ্রাফ বেছে নেব, মানে এইসব ফটোগ্রাফ খুঁজতে আমার মন মতো হতো না, আই অলওয়েজ ওয়েন্ট ফর ড্রয়িং। আমার নিজে করে আমি মানে ধরো কোনো ব্র্যান্ডে তোমাকে ইফ সাম ব্র্যান্ডস হায়ার ইউ, তো ওরা এটাই করবে না, দে উইল টেক দ্য ফটোগ্রাফ অ্যান্ড তোমার সেটা তোমার ডিজাইনে ইনক্লুড করতে হতো। আর তখন আমার এটা ভালো লাগতো না, মানে আমার একটা সোশ্যাল থাকতো একটু এঁকে ফেলি আমার একটা টাচ দিব, আমার সেটা একটা থাকতো।
1: তো ধরো কোনো একটা ব্র্যান্ড তোমাদের সঙ্গে যোগাযোগ করলো যে আমাদের জন্য এই পিজা, আমাদের এটা অনেকগুলো কোম্পানি রয়েছে আমরা জানি, অনেক ব্র্যান্ড রয়েছে, তো তোমাকে যদি যোগাযোগ করে তাহলে এই ছবিটা ওরা নিজেরা দেয় না?
0: কোনো কোনো সময় দেয় বা কোনো কোনো সময় দেয় না, যখন দেয় না তখন কোনো লাইসেন্সড প্ল্যাটফর্ম থেকে ইমেজটা ডাউনলোড করে নেওয়া যায় বা নিজের থেকেও হাতে ড্রয়িং করা যায়, ইটস নট এ মানে প্রবলেম, তো সেটাই আর কি।
1: কিন্তু কথা বলতে বলতে চলে এলাম যে তোমার মূল বিষয়টাতে, যেটা হচ্ছে যে তুমি একাটাকে আস্তে আস্তে তুমি ওখান থেকে পাশ করার পরে এটা কি তুমি বেছে নিয়েছো?

0: তো
1: অ্যাপ্লাইড এর মধ্যেও আমার ইলাস্ট্রেশনটা খুব ভালো লাগতো।
0: এক্স্যাক্টলি, আমরা যদি জানি আজকে, যে জানি না তুমি তো সেটা হয়তো পড়েছো কিংবা নাম শুনেছো, পথের পাঁচালী।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তো
1: হ্যাঁ
0: পথের
1: সত্যজিৎ
0: পাঁচালী
1: রায়।
0: যখন মানে গল্পটা লেখা, তার চাইতে কিন্তু ইলাস্ট্রেশনের মধ্যে দিয়েই প্রথমে সত্যজিৎ রায় আমাটির ভেপু করেছিলেন, সে ইলাস্ট্রেশনের মধ্য দিয়ে কিন্তু উনি ছবিটাকে তৈরি করেছিলেন প্রথমে, তারপরে সেটাকে, তারপরে যেভাবে স্ক্রিপ্ট লেখা হয়, ছবি হয়, সেগুলো হয়, কিন্তু খুব বড় একটা বিষয়।
1: হ্যাঁ
0: আমি
1: হ্যাঁ
0: ছোট্ট করে বলে দিলাম ইলাস্ট্রেশন, কিন্তু এটা কিন্তু একটা বড় বিষয়,
1: বড় বিষয়।
0: তো তোমার চোখে সেটা কেমন সেটা আগে?
1: আমার, আমি আরেকটা জিনিস বলি, হঠাৎ মনে পড়লো আমার, আমরা যখন স্কুলে পড়তাম তো বইয়ের মধ্যে, বেঙ্গলি বইয়ের মধ্যে সেরকম ড্রয়িংস, ছোট ছোট পোয়েমসের সাইডে বা কোনো স্টোরির সাইডে থাকতো, তখন ওইসব দেখে আমি ভাবতাম যে এগুলো এগুলো এগুলো কে করে, এগুলো মানে কোনো মানুষ আছে এগুলোর পিছনে, কেউ করে হাতে করে না কি, এগুলো কি হয়, মানে মানে আইডিয়া তখন তো ছিল না। তো এখন আমি বুঝি যে এটা আর্টিস্টরাই করে, তো এটাকে ইলাস্ট্রেশন বলে। তো এখন আমি বুঝি যে ও আচ্ছা, এটা তো সেটা ছিল, আমি তখন বুঝতে পারিনি। হ্যাঁ
0: তুমি যখন তোমার অ্যাপ্লাইড,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তখন আমি জানলাম, কারণ তখন আমাদের একটা সেমিস্টারে একটা মানে পার্ট থাকে আর কি, বুক ইলাস্ট্রেশন, তখন আমি জানলাম যে ও, আর আমাদের সিনিয়র্সরাও তখন এই মানে ওদের ওদেরও সাবজেক্ট ছিল, তো তখন দেখলাম ওরাও করেছে ইলাস্ট্রেশন, বুক ইলাস্ট্রেশন আর কি, একটা ডামি বুক বানিয়েছিল। তো তখন দেখলাম যে ও আচ্ছা, তখন বুঝলাম যে এটা অ্যাপ্লাইডেরই একটা পার্ট, মানে এত বড়, মানে ভাবতেই পারিনি এত বড় যে একটা মানে ভাস্ট একটা যে কোর্স, এটা আমি ভাবতেই পারিনি।
0: সত্যি আরেকটা মজার, তুমি এই কথাগুলো তুললে সঙ্গে সঙ্গে আমারও মনে হচ্ছে আমরা রাইটার হিসেবে পেয়েছি আর কে নারায়ণ, ঠিক আছে? তো আর কে নারায়ণের যে গল্পগুলো ছিল তার ইলাস্ট্রেশন, মালগুড়ি ডেজ বলে একটা ছিল টেলিভিশন সিরিয়াল, তো ওটাতে কিন্তু আর কে নারায়ণের গল্প, কিন্তু এটাতে আর কে লক্ষ্মণ উনি ছবিটা করেছিলেন,
1: আর কে লক্ষ্মণ স্যার, হ্যাঁ
0: উনি প্রথমে যখন মানে ইলাস্ট্রেশনটা উনি করেছেন, গল্পটা আলাদা, কিন্তু উনি যখন এই যে ছবিটা এঁকেছিলেন, ছবিটা তাকিয়ে দেখার মতো সমস্ত গল্প,
1: ছবিটাই স্পিক্স। তো সেটাই,
0: তো এই জিনিসটা তোমাকে মানে খুব আকর্ষণ করেছে বলে তুমি,
1: এটা ছোট থেকে আমার একটা মানে বুকসের মধ্যে যদি মানে ড্রয়িং না থাকতো, ইলাস্ট্রেশন না থাকতো, আমার একদম ভালো লাগতো না।
0: ফটোগ্রাফিতে তোমার কোনো খুব একটা সেরকম
1: আছে? আছে, নট দ্যাট আমি বলবো না যে নেই, ফটোগ্রাফিও আমাদের ছিল, করতে হয়েছে বা করেছিও, খুব মন দিয়েই করেছি, আছে এখনো, মানে আমাদের ছিল, আই রিমেম্বার, আমাদের চার পাঁচটা ফটোগ্রাফ দিয়ে আমাদের একটা স্টোরি বলার ছিল, যে ফটোগ্রাফ দেখেই স্টোরিটা বোঝা যাবে সেরকম। তো সেটা আমি আমার দিদিমাকে দিয়ে করেছিলাম। তো
0: তুমি এই যে পড়ার মধ্যে তুমি ইন্টারেস্ট খুঁজে পেলে, যেটা তুমি বলছিলে যে ঠিক যেভাবে পড়ানো হয় সেই তথাকথিত পড়া, যেগুলো সেটা তোমাকে আকর্ষণ করে না, ইন্টারেস্ট নেই, কিন্তু তুমি ছবি আঁকার মধ্যে তোমার যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটাকে নিয়ে এগিয়ে যাওয়া, এটা তুমি বেছে নিলে, তারপরে তুমি এটাকে, এখন তুমি পাশ করে বেরিয়ে গেছো ইউনিভার্সিটি থেকে, এখন তারপর থেকে তুমি এটাকে পেশা হিসেবে নিয়েছো, নাকি তুমি পড়াকালীনই তুমি?
1: পড়াকালীনই ছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: তখনকার মানে আমি তো ড্রয়িং করতাম বরাবরই, তো তখন একজন ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে তুই একটা অ্যাকাউন্ট খুল, মানে পোস্ট কর। তো তখন
0: মানে সামাজিক মাধ্যমে তোমার কোনো একটা পোস্ট তোমাকে ইন্সপায়ার করলো, বলো এটা তুমি করো।
1: হ্যাঁ, যাই হোক আমি করলাম, অ্যান্ড সবাই আমার কাজ অনেক ভালো মানে পেয়েছে, তো সেটা দিয়ে একটা এনকারেজমেন্ট পেলাম, তো আরও পোস্ট করতাম। আর তখন আমি মানে অন্য আর্টিস্টের যখন দেখতাম, দেখতাম যে কত সুন্দর ওরা মানে করে, তো ওইটা দেখে দেখে ইন্সপায়ার হয়ে আমি আমার কাজ আরো মানে বেটার হলো, মানে আমি বলবো না যে আমার কাজ এখনো বেটার, আমি এখনো শিখছি, এখনো
0: লাইফ লং। কিন্তু আমাদের শ্রোতাদের জন্য বলছি যে এই যে তুমি আজকে অতটা দূর এগিয়ে গেছো, মানে তোমার কিন্তু এই বয়সে তুমি এখন যে পর্যায়ে তুমি এসে দাঁড়িয়েছো, সেখানে তুমি একটা বড় একজন শিল্পীর মতোই তুমি কাজ করতে হচ্ছে তোমাকে, দিন রাত মোটামুটি কাজ করতে হচ্ছে, তো সেই কাজটা তোমার কাছে প্রথম কিভাবে এলো?
1: আমাদের সোশ্যাল মিডিয়াতে যখন আমি পোস্ট করি, তো বেশ দু এক বছর পর 2020-তে তখন আমার কাছে একটা ইমেল আসে একটা পাবলিশার থেকে, যে আমরা তোমাকে এরকম হায়ার করতে চাই আমাদের নতুন একটা বুকের জন্য, তো তুমি কি ইন্টারেস্টেড? আমি তো খুশিতে, কারণ অলওয়েজ আই ইউজ টু ড্রিম অফ দ্যাট, মানে আমি সব সময় মানে অন্যদের দেখতাম যে

0: আর্টিস্টরা নিজের মানে ওদের ইলাস্ট্রেশ বুকের নিচে লিখা অলঙ্করণ বাই অমুক তমুক, ইলাস্ট্রেটেড বাই অমুক তমুক, তো খুব মানে ভাবতাম ইস্কাশ যদি আমারও হয়, তো একটা ছিল, তো এরকম একটা প্রথম যখন আসলো তখন খুব খুশি আমি। তারপর তো আমি নিলাম আর কি কাজটা, তো তখন করলাম, তো ওই বুকটা আর কি আমার ফার্স্ট ছিল, সেটার নাম ছিল বিজাকা জাদু।
1: আচ্ছা
0: আচ্ছা, এটা
1: সেটা কোথা থেকে, বাইরে থেকে এসেছে?
0: না, এটা এসেছিল দিল্লি,
1: এই শহর থেকে?
0: হ্যাঁ না, এই শহর থেকে না, দিল্লির একটা পাবলিকেশন। তো সেটা হিন্দিতে ছিল আর আমি তখন হিন্দি বলতে পারতাম, পড়তে পারতাম না, কারণ আমাদের বাংলা ছিল মানে স্কুলে, মানে MIL যেটা সেটা বাংলা ছিল, পড়তে পারতাম না। আই রিমেম্বার আমার মাকে আমি দিয়ে পড়াতাম, সেটা ট্রান্সলেট করাতাম যেটা বুঝতাম না, কারণ আমাদের ম্যানুস্ক্রিপ্টটা তো পড়তে হয়, সেইটা বুঝে আমাদের ইলাস্ট্রেশনটা তৈরি করতে হয়, তো না বুঝলে তো হবে না। তো মাকে দিয়ে আমি ট্রান্সলেট করাতাম, মা পারতেন আর কি, মা পারেন হিন্দি। তারপর মানে অনেকটা টায়ারিং প্রসেস ছিল, বাট ওয়ার্থ ইট ছিল, কারণ ফার্স্ট বুক, সেটা স্বাভাবিক একটা। তো তারপর থেকে তো ফার্স্ট বুকের পরে তো কমিশনসও করেছি অনেকগুলো, তাছাড়া এখন তো আরো অন্য মানে
1: অনেক, আজকাল তো অনেক ধরনের ডিমান্ড হচ্ছে মানুষের, যেমন এই যে কারো জন্মদিনে কোনো গিফট দেওয়া কিংবা কোনো কার্ড বানানো, কোনো যে আজকাল এই ধরনের ইচ্ছে অনুযায়ী তৈরি করা, তো সেটা কিভাবে মানে করতে গেলে কি কি কি ধরনের জিনিস তুমি মানে সাধারণত করে থাকো?
0: আমার তো মোস্টলি আর কি ফার্স্ট যেটা থাকে এটা অন দ্য টপ, এটা তো চিলড্রেন্স বুক যেটা আমার করি, তাছাড়াও আমি ওয়েডিং ইনভাইটস বা বার্থডে ইনভাইটস বা যার যে রকমেরই ইনভাইট হোক, অনেকজন আমাকে মানে অনেকটা করেছি, ওয়েডিং ইনভাইটস তো প্রচুর করেছি, তো সেই রকমের জন্য আমাদের আমার কোয়েরি আসে আর কি, বা কাজও নেই।
1: আর ধরো কোনো একটা জিনিসের মধ্যে, ধরো অনেকে আজকাল আমরা দেখি না যে একটা কাপের মধ্যে একটা কারো মুখ বসিয়ে দেয়, তো সেটা যেমন তুমি যদি নিজে করো, তুমি ধরো কাগজের মধ্যে করছো, কার্ডের মধ্যে কারো একজনকে গিফট দেবে, তার ছবিটা তুমি এটাকে তুমি তার মুখটাকে আঁকতে চাইছো, তখন সেটা কি কিভাবে স্কেচটা কিভাবে করবে?
0: স্কেচটার প্রসেস হলো মানে ফার্স্ট যখন আমাকে কেউ অ্যাপ্রোচ করে যে আমার এরকম এরকম একটা ছবি লাগে ইলাস্ট্রেশন, মানে আমার একটা স্টাইল আছে যেটা মানে ইলাস্ট্রেশন স্টাইল, তো বেসিক্যালি অনেক মানুষ মানে আমার স্টাইলেই ড্রয়িংটা চায়, তো তখন যখন আমি অ্যাপ্রোচ হয় মানে আমাকে যখন অ্যাপ্রোচ করে, তখন সাধারণত আমি ওদেরকে ওদের পিকচার্সের জন্য চাই আর কি, তো পিকচার্স দেওয়ার পর আমি সেইটা দেখে নিজের মতো করে একটা লেআউট তৈরি করি, তো সেটা লেআউটটা মানে ক্লায়েন্টসদেরকে দেখাই, তো যদি কোনো চেঞ্জেস না থাকে তো ওয়েল অ্যান্ড গুড, আমি কালারটা করে ফেলি, অ্যান্ড যদি চেঞ্জেস থাকে অ্যাট দ্যাট মানে স্কেচিং পিরিয়ডে, তখন যা চেঞ্জেস লাগে সেটা করে আবার দেখাই, তো ড্রাফটটা ফাইনাল হয়ে গেলে মানে কালারিং পার্টটা শুরু হয় আর কি।
1: আচ্ছা, তো এটা তো স্বাভাবিক যে এটা স্ক্রিনে করছো ডিজিটালি, তো তখন একটা জিনিস যে আমি মানে শ্রোতাদের হয়ে জিজ্ঞেস করছি যে এই যে বললে যে কারো নিজের ছবি পাঠাচ্ছে, তো সেখানে সেই ছবিটাকে ঠিক অবিকল সেটাকে না রেখে,
0: হ্যাঁ অবিকল না,
1: না সেটাকে যে তুমি যে তোমার নিজের মতো করে করছো, সেটাতে কোনটাকে তুমি মানে কোনটাকে মাথায় রাখো যে কি করে করতে হবে এটাকে
0: জিনিসটা, বলতে
1: ধরো পার্সোনালিটি কিংবা ধরো তার হাসি খুশি কিংবা কি ধরনের তার ইমেজটা তৈরি করতে গেলে তোমার নিজের ইচ্ছেটাকে তো তুমি এটার মধ্যে,
0: হ্যাঁ নিজের একটা তো স্টাইলটা যেটা থাকে এটা এসেই যায়, এটা এন্ড ইট নিডস প্র্যাকটিস, প্রথম এটা এরকম না যে প্রথমেই আমি শুরু করার পর থেকে আমার একটা নিজস্ব স্টাইল হয়ে গেছে, এটা করতে করতে রিফাইন হতে হতে নাও আই ক্যান সে দ্যাট আই হ্যাভ এ স্টাইল, বাট জানি না এটা হয়তো ফিউচারে আরও ইভলভ হবে, তো সেটাই যখন একটা ইলাস্ট্রেশন মানে একটা ফটোগ্রাফ আমি দেখি, তখন এটাকে সেটা আমি নিজের মতো করে ভাবি, আমি ভাবি যে ইন মাই ওয়ার্ল্ড অফ ইলাস্ট্রেশন ওরা যদি সত্যি একটা ক্যারেক্টার হতো, যদি একটা কার্টুন টাইপ হতো, তো হাউ উড দ্য লুক, মানে ওরা কিরকম দেখতে হবে, তো সেটা মাথায় রেখে একটা এসে যায় হয়ে যায় আর কি, যেটা মানে যেমন ডিজনি ক্যারেক্টার্স গুলো থাকে
1: যে মানুষ কিন্তু তার ছবিটা পুরোপুরি হিউম্যান না, কিন্তু আরেকটা আজকাল এগুলো আমরা জানি যে বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে অনেক রকম, কিন্তু ছবি আঁকার মধ্যে যে তোমার যে স্পেশাল জিনিসটা সেটা তুমি এই যে বলছিলে একটু আগে, আরো নিশ্চয়ই ফিউচার ইভলভ তুমি নিজেই করবে, তো সেটা তো একটা বিষয়, কিন্তু সেই জায়গা থেকে তুমি শুরু করলে একটা বই থেকে এবং সেটা সরাসরি দিল্লি থেকে তোমার কাছে একটা রিকোয়েস্ট এলো, এবং সেখান থেকে তুমি আজকে অনেক অনেক করে ফেলেছো, অনেক কিছু করে নিয়েছো, তো তারপরে তোমার কাছে তুমি বিজ্ঞাপন

0: নিশ্চয়ই এসছে কোনো জিনিসের প্রোডাক্টের বিজ্ঞাপন কিংবা কিছু করার জন্যে, তো সেটাকে যখন তুমি করেছো কিংবা বইয়ের ইলাস্ট্রেশন বললে, যেমন গল্প অনুযায়ী আজকে যদি তোমাকে কেউ রামায়ণ বলে,
1: হ্যাঁ
0: আমরা যেভাবে
1: রামায়ণ, তো বাপরে অনেকটা করে ফেলেছি রামায়ণ। আমার এই বুকটা আর কি, ফার্স্ট বুকের পরেই আমার একটা ইউএসএ থেকে একটা অর্ডার আসে, তো সেটাও রামায়ণের উপরে থাকে। মানে এটা তখন, আর এটা খুব দেখতে ভালো লাগে যে বাইরের কালচার, মানে আমাদের যেটা মানে এনকারেজ করে সেটা খুব ভালো লাগে। তো ফার্স্ট সেকেন্ড প্রজেক্ট আমার সেটাই ছিল। তারপরও মানে কিছুদিন পর একটা রিলিজ হবে আর কি, দিওয়ালির উপর, তো সেটার মধ্যেও রামায়ণের একটা পার্ট আছে। তাছাড়া আরেকটা বুক যেটা আমি এখনো কাজ করছি, সেটা কমপ্লিটলি অন রামায়ণ, মানে ABC অফ রামায়ণ বলে আর কি, বাচ্চাদের জন্য, মানে মানে রামায়ণ পুরো ABCD-র মধ্যে রামায়ণটা ইনক্লুডেড।
0: মানে তুমি প্রচুর করতে করতে একটা, হয় না তুমি যেটা বলছিলে যে প্র্যাকটিসের দরকার, সেই প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় পুরোপুরি এসে গেছো। এখানে তোমার সমস্ত কিছু একটা ডিজাইন করে, তুমি বললে যে কালার করতে হয়, এই কালারের সেন্সটাও থাকতে হয়, তো সেইগুলো তুমি সমস্ত কিছু নিজে থেকে সব করেছো। তো এখন তোমার একটা, তোমার নিজস্ব একটা ব্র্যান্ড হয়ে গেছে যে তোমাকে জানবে যে তুমি এটা করতে পারো, এবং সামাজিক মাধ্যমে তুমি সেটা দিচ্ছো। তো মূল প্রশ্নে এবারে এসে যাব, সেটা হচ্ছে যে সেটা থেকে তোমার রোজগার কতটা হয়, পুরোপুরি আমাকে অ্যাপ্রক্সিমেট বলতে পারো যে কিভাবে রোজগারটা হয়। মানে আমাদের যারা আজকে শুনছে তারাও কিন্তু মানে উৎসাহিত হতে পারে যে এটা দিয়ে রোজগার করা যায়, তো সেটা কিভাবে, কতটা মানে মোটামুটি তুমি কি স্যাটিসফাইড?
1: আমি তো বলবো যে, জানি না এইসব কি বলা দরকার কিনা, বাট আমি বলবো যে আই ক্যান পে মাই বিলস, আমি আমার নিজেকে দেখে নিতে পারছি, আই এম আর্নিং গুড, বাই গুড আই মিন গুড, তো সেটা একটা পয়েন্ট। ভালো করে করলে দিস ফিল্ড ইজ ভেরি ভাস্ট, অ্যান্ড আমাদের মানে এরিয়ার মানুষের এখনো জিনিসটা এতটা জানে না, তো সেটা সেটা মানে যদি অ্যাজ এ ক্যারিয়ার অপশন ইফ ইউ ক্যান টেক ফরওয়ার্ড, অনেক বেশি ফ্রুটফুল, মানে এটাই আমি বলবো। মানে আমার তো আই উড প্রেফার my job other than anything else. মানে
0: আরেকটা কথা হচ্ছে যে তুমি তো শুরুতেই বলছিলে যে তুমি ইন্ট্রোভার্ট, তুমি নিজের মধ্যে থাকতে ভালোবাসো,
1: তার
0: জন্য তুমি নিজের মধ্যেই সেটা করছো, কিন্তু চাইলে এটাকে নিয়ে বাইরেও যাওয়া যায়, কোথাও গিয়ে আরো অনেক জায়গায় নিজে থেকে গিয়ে যাওয়া
1: করা যায়, সেটাই সেটাই আমার তো বেছে। হ্যাঁ অফকোর্স অফকোর্স, সেটা নিয়ে আমাদের তো অ্যাকচুয়ালি মানে
0: যেতে হয় না, সেটা নয়, ধরো মানে কোন জব হিসেবেও যদি অনেক,
1: হ্যাঁ অফকোর্স অফকোর্স অফকোর্স অফকোর্স, ইলাস্ট্রেশন আর্টিস্ট থাকে, সেটা সেটাই আজকে আমি বাইরে যেতে পারছি না কোনো কারণে, বা ঘরের মানে আগে হয়তো আমি সেটা ভাবতাম যে বাইরে চলে যাব, বা বাট এখন আমি মানে আছে না ঘরে মাকে ছেড়ে তোরা যেতে চাই না, বা নিজস্ব পার্সোনাল আছে যে
0: তুমি যেতে চাইছো না সেটা ঠিক আছে, কিন্তু ধরো
1: বাট যদি
0: মধ্যে যে যে কাজটা অনেকদিন ধরে করতে করতে সেটার মধ্যে কি তুমি আর আগ্রহ হারিয়ে ফেলছো নাকি আগ্রহ আরো বাড়ছে?
1: সেটা তো দিন দিন বেড়েই যাচ্ছে, বাট হ্যাঁ কোনো কোনো সময় সেটা হয় যে মানে এত কাজ থাকে যে মানে করতে করতে মানে কোনো কোনো সময় বিরক্ত লেগে যায়, ইটস ভেরি নর্মাল।
0: কিন্তু এটা তো, ইট ডিপেন্ডস অন ইউ যে তুমি সে কাজটা নেবে কি না, ধরো আজকে কম কাজ নিলাম কিন্তু তুমি আসলে ফিরিয়ে দিচ্ছ না, মানে কেউ তোমাকে যখন বলে তখন মনে হয় একটা কাজ
1: কাজ। হ্যাঁ নেই, আমি চিলড্রেন বুক যখন থাকে অ্যান্ড আই লাভ ইট, তো আমি না করি না, তো যখনই আর কোনো প্রজেক্ট আসে তো সেটা তো আমি ঘুরিয়ে দেই না, টাইম অফকোর্স মেনটেন করেই আমি ওদেরকে বলি, বাট লাস্টে দিয়ে একটা খিচুড়ি লেগেই যায়।
0: তুমি তোমার এই কাজটা নিয়ে তুমি অনেক দূর এগিয়ে গেছো, কারণ তোমার দেশে বিদেশে সমস্ত জায়গায় তোমার কাজ চলে গেছে, এবং সেখান থেকে তোমার যে পরিচিতি সেটাও একটা হয়েছে। আজকে তোমার দীপাঞ্জনা বললে নিশ্চয়ই তোমার নামের সঙ্গে একটা ইলাস্ট্রেশন, আমরা অনেক সময় দেখি নিচে ছোট্ট করে একটা নাম লেখা থাকে যে বলছিলাম আর কে লক্ষ্মণ, আজকে আমরা ওনাকে দেখিনি কিন্তু ওনার নামটাই আমাদের কাছে পরিচিত, তো এরকম তোমার নামটাও সমস্ত দিকে দিকে আরো বেশি ছড়িয়ে যাক। আর চাইবো যে তুমি তোমার মতো আরো অনেকেই এই পেশাটাকে বেছে নিক, শুধুমাত্র ভালোবেসে তো বটেই, তার পাশাপাশি রোজগারের একটা দিক হিসেবে, কারণ আমরা বলি না জব স্যাটিসফ্যাকশন,
1: সেটা জব স্যাটিসফ্যাকশনটা অনেক দরকার,
0: সেটারও দরকার,
1: সেটারও দরকার।
0: আজকের দিনে শুধুমাত্র হোয়াইট কলার জব করব, অফিসে বসে করব কিংবা সরকারি চাকরি করব, সেটা সম্ভব হয় না। তো তোমার মতো
1: আমি, হ্যাঁ সেটাই আমি কোনো কোনো সময় ভাবি যে আই এম ভেরি লাকি এট দিস, মানে এই জিনিসটার ক্ষেত্রে যে এত জনের মধ্যে আমি মানে পেরেছি জিনিসটা করতে, যাই হোক মানে আমি তো বাইরেও যাচ্ছি না, আমার মা কোনো কোনো সময় বলে যে হয়তো তুই বাইরে যদি যেতি আরো মানে আর্ন করতে পারতি।
0: একদমই, ধরো তোমাকে আজকে আমরা যদি বলি যে

0: একটা নেশনাল লেভেলে, হ্যাঁ জাতীয় স্তরে, ধরো কোনো একটা বিশেষ কাজ তোমার কাছে এলো, তোমার নামটা শুনে কিংবা তোমার কাজ দেখে তোমার কাছে এলো এবং সেটা অনেক বেশি পরিচিতি পেলো, তো সেটার জন্য তো নিশ্চয়ই তোমার, তুমি বয়স এখন অল্প, তোমার জীবনটা পড়েই আছে, তুমি তখন, তুমি সারা জীবন পড়ে আছে তোমার কাছে, তুমি তখন এই কাজগুলো আরো ভালো করে করতে পারবে। আর আশা করি তুমি সব দিক থেকেই এই বিষয়টাকে বেছে নেওয়ার জন্য তুমি মানে নিজে তো প্রাউড নিশ্চয়ই, কিন্তু তুমি মানে আরো অন্যকে তুমি আরো,
1: সেটাই আমি তো চাই আরো শিলচরে যাতে আরো মানুষরা, ছেলেমেয়েরা এইসব বেছে নেক। আমার সময় তো আমি এতটুকু মানে আমি যেরকম এখন বলছি আমাকে এইসব কেউ বলারই ছিল না, কারণ আর আমার মতো আমি আর কাউকে দেখিনি মানে ইলাস্ট্রেশন নিয়ে। গ্রাফিক ডিজাইনিং তো অনেকজনই করছে, বাট আমার যে ইলাস্ট্রেশনটার উপরে খুব একটা জোর ছিল, তো সেটা নিয়ে আমি তো মানে কাউকে এতটা পাইনি। বা এটা এটা দিয়ে যে বুক ইলাস্ট্রেশনও হয় বা কমার্শিয়ালাইজও করতে পারবো, সেটা আমিও তখন ভাবিনি।
0: তো আরেকটা কথা হচ্ছে যে এটার মধ্যে ইনভেস্টমেন্ট বলতে কিছুই নেই, কিন্তু আছে
1: কিছুদিন ধরে আমি এখন জানতে পারলাম যে হাতেও ইলাস্ট্রেশন, মানে যারা বুক ইলাস্ট্রেশন করে তারা হাতেও করে, ডিজিটালি মানে ট্রেডিশনাল মিডিয়ামেও করে, এন্ড দে স্ক্যান ইট, তারপর এটা পাবলিশার্সদের কাছে যায়। তো দিস ইজ অলসো এ থিং, তো ইটস নট নেসেসারি যে তুমি খালি ইলাস্ট্রেশন করতে গেলেই তোমার আইপ্যাড লাগবে। আমি যখন ফার্স্ট শুরু করেছিলাম তখন আমার কাছে আইপ্যাড ছিল না, আমি আমার ফোনের মধ্যে আঙ্গুল দিয়ে ডিজিটালি করতাম।
0: তারপরে না হয় একদিন হয়তো আমার নিজের টাকা দিয়ে নিজে কিনে নেব,
1: সেটাই প্রথম আমার। হ্যাঁ সেটা আমার যখন ফার্স্ট আমি শুরু করি ডিজিটাল যেটা, তো আমি আমার ফোনের মধ্যে আমি আঙ্গুল দিয়ে ড্রয়িং করতাম, তো সেটা দিয়ে আমি দু একটা কমিশনসও পেয়েছিলাম। তারপর যখন ভাবলাম আচ্ছা দেখি এখন একটা আপডেট করা যায়, মানে আমার সবসময় একটা থাকতো যে এম আই দ্যাট গুড এনাফ যে আমি আইপ্যাড কিনবো, সবসময় একটা ব্যাক অফ দ্য মাইন্ড এটা থাকতো। এখনো আমার আছে যে মেবি হয়তো আমি এতটা গুড না, একটা সেলফ ডাউট থাকে।
0: এটা তো যে কোনো শিল্পীর কিংবা যে কোনো মানুষের থাকে। অনেক সফল জীবন তোমার হোক, এই কাজ নিয়ে আরো সুস্থভাবে সুন্দরভাবে তুমি এগিয়ে যাও জীবনে।
1: থ্যাংক ইউ।
0: শুনলাম দীপাঞ্জনা চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকার, দক্ষতাই রোজগারের চাবিকাঠি। শ্রোতা বন্ধুরা, আসরের সময় শেষ হয়ে এলো, আজ তাই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো।

মহিলা মজলিশ এখানেই শেষ হল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সংগীতা দত্তচৌধুরী, আকাশবাণী শিলচর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অভিরূপ গুহঠাকুরতা।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন অভিরূপ গুহ ঠাকুরতার কণ্ঠে। আকাশবাণী শিলচর, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মিতা চট্টোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনলেন মিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:45। কিছুক্ষণের মধ্যেই বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে শোনানো হচ্ছে।

0: ঘোষণাটি এখানেই শেষ।
1: আকাশবাণী খবর পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোল ক্রিস্টোডোলিডেসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত, দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিতে উন্নীত করার অঙ্গীকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, বিকেলে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। অনুপ্রবেশ, মাদক, অস্ত্র, মানব পাচার রুখতে সীমান্তে বিস্তৃত ও সুসমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। দিল্লি হাইকোর্ট উমর খালিদের তিন দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। রাজ্যসভার ২৪টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভারত পথিক বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের ২৫৪তম জন্মবার্ষিকীর উদযাপন। সারা বিশ্বের সঙ্গে আজ দেশ জুড়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপিত। এবারের মূল ভাবনা অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। আসি বিস্তারিত খবরে। সাইপ্রাসের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেসের সঙ্গে বৈঠক করেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন তাঁরা। বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে।
2: হাম সাইপ্রাস কে সাথ মিলকর গিফট সিটি কো এক গ্লোবাল ফাইন্যান্সিয়াল অর সার্ভিসেস হাব বানানে কে ভিজন কো গতি দেঙ্গে অর দোনো দেশো কে ইনোভেশন অর স্টার্টআপ ইকোসিস্টেম কে বিচ কানেক্ট বড়াহেঙ্গে।
1: দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার অঙ্গীকার প্রকাশ করেন। উল্লেখ্য, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডিস

ডিয়াস চার দিনের ভারত সফরে রয়েছেন। সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর কনস্টান্টিনোস কম্বোস, পরিবহন, যোগাযোগ ও পূর্তমন্ত্রী অ্যালেক্সিস ডাফিটিস সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁর সফর সঙ্গী। সাইপ্রাসের রাষ্ট্রপতির এটি প্রথম ভারত সফর। তিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে শ্রীমতী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ বিকেলে তাঁর বৈঠকে বসার কথা। রাজ্যমন্ত্রী সভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ নিয়ে বৈঠকে কথা হতে পারে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিল্লি সফরে শ্রী অধিকারী গতকাল বিকেলে রাজধানীতে পৌঁছন। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর বৈঠক হয়। উল্লেখ্য, রাজ্যমন্ত্রীসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতার বসানো ও চেকপোস্ট তৈরির জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া রাজ্যমন্ত্রীসভার সম্প্রসারণ নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। আজ সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তাকে বিচ্ছিন্ন দায়িত্ব হিসেবে নয় বরং বৃহত্তর আঞ্চলিক দায়িত্ব হিসেবে দেখা উচিত। নতুন দিল্লিতে আজ বিএসএফের ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নানা দুর্বলতা ও একাধিক চ্যালেঞ্জ সত্ত্বেও সীমান্তরক্ষী বাহিনী ধারাবাহিকভাবে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। তিনি বেআইনি অনুপ্রবেশ, মাদক পাচার, জাল নোটের প্রচলন এবং অস্ত্র ও মাদক চোরাচালানের মতো নিরাপত্তা হুমকির উল্লেখ করে বলেন, এই পরিস্থিতিতে আরও সুসমন্বিত ও বিস্তৃত নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি। 2021 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গার উস্কানি ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারারুদ্ধ ওমর খালিদকে আজ দিল্লি হাইকোর্ট 3 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিচারপতি প্রতিভা এম সেন এবং বিচারপতি মধু জৈনের ডিভিশন বেঞ্চ 1 জুন থেকে 3 জুন পর্যন্ত তাঁর শর্ত সাপেক্ষ মুক্তির অনুমতি দিয়েছে। খালিদ তাঁর প্রয়াত কাকার চেহলাম অনুষ্ঠানে যোগ দিতে এবং তাঁর মায়ের দেখাশোনা করার জন্য 15 দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন। আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলায় রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর পরিবারের সদস্য এবং অন্যদের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত 9 জুন পর্যন্ত স্থগিত রেখেছে দিল্লির একটি আদালত। মামলাটি বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তাধীন। এর আগে সিবিআই এর অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডের 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের 1টি করে আসন রয়েছে। আগামী মাসে যাঁদের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান, রবনীত সিং প্রমুখ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের 1 তারিখে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট গ্রহণ 18 জুন, একই দিনেই ভোট গণনাও হবে। এছাড়া নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও তামিলনাড়ুর 1টি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনের ঘোষণাও করেছে। স্নায়বিক রোগ নিরাময়ে ব্যবহৃত ওষুধ প্রেগাবালিনের অপব্যবহার রোধ করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই ওষুধটিকে ড্রাগ আইনের H1 বিধির আওতায় অন্তর্ভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করেছে। প্রেগাবালিনের অপব্যবহার ও অপপ্রয়োগের বিষয়ে কয়েকটি রাজ্য থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সাম্পল এআইআর নিউজ কলকাতাতে। কোয়াড দেশভুক্ত গোষ্ঠী দেশভুক্ত বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রীরা গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার উপর ভিত্তি করে কাজ করবেন। একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে কোয়াড দেশগুলির সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা মত বিনিময় করবেন, কোয়াডের উদ্যোগগুলির অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করবেন এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ন্যাটো বিষয়ে ট্রাম্প প্রশাসনের পরিবর্তিত অবস্থান এবং সেনা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে ইউরোপের মিত্র দেশগুলির একটি কূটনৈতিক মিশন

0: সুইডেনের হেলসিংবর্গে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। অন্যদিকে পেন্টাগনের ঊর্ধ্বতন আধিকারিকরা ব্রাসেলসে এ সংক্রান্ত এক আলোচনায় বসবেন। হন্ডুরাসে দুটি পৃথক ঘটনায় বন্দুকধারীদের গুলিতে ছজন পুলিশ আধিকারিক সহ ১৬ জন প্রাণ হারিয়েছেন। সেদেশের জাতীয় পুলিশের মুখপাত্র এডগার্দো বারাহোনা বলেছেন, প্রথম ঘটনাটি ঘটে উত্তর হন্ডুরাসের ত্রুখিলো পৌর এলাকার একটি খামারে। সেখানে অন্তত ১০ জন শ্রমিককে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় আততায়ীরা। দ্বিতীয় ঘটনাটি ঘটে গুয়াতেমালা সীমান্তের কাছে কর্টেস বিভাগের ওমোয়া পৌর এলাকায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৫৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রামমোহন রায় সমাজকে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও বৈষম্যের বিরুদ্ধে উদ্বুদ্ধ করে তুলেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, তিনি সতীদাহ প্রথার মতো অমানবিক রীতি, কুসংস্কার এবং সামাজিক কুপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন, যার ফলে আধুনিক ভারতের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছিল। হুগলি জেলার খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান খানাকুলে রাধানগর থেকে বসতবাটি রঘুনাথপুর পর্যন্ত এক শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আজ দেশজুড়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হচ্ছে। জীববৈচিত্র্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর ২২ মে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের এবারের মূল ভাবনা অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। এই উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব পৃথিবীর সব জীবের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়তে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোল ক্রিস্টোডোলিরেসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত, দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, বিকেলে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। অনুপ্রবেশ, মাদক অস্ত্র, মানব পাচার রুখতে সীমান্তে বিস্তৃত ও সুসমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। দিল্লি হাইকোর্ট ওমর খালিদের ৩ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভারত পথিক বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের ২৫৪তম জন্মবার্ষিকীর উদযাপন। খবর শেষ হল।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব ৬০ সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত ৮ কোটি ৮৫ লক্ষেরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের ৩টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী ৬ জুন শনিবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন ২৬২৭৭৯ এ নম্বরে। ঘোষণাটি শুনলেন। এখন শুনবেন লোকগীতি শিল্পী যাদব দাস।

এতক্ষণ লোকগীতি শুনলেন যাদব দাসের পরিবেশনায়। আকাশবাণী শিলচর লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনলেন নৃপেন কুমার দাসের দোতারা বাদন।

0: গীত শুনছেন কৃষ্ণা কাল্লের কণ্ঠে।
1: মন ঘবরায়ে

এতক্ষণ গীত শুনলেন কৃষ্ণা কাল্লের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এখন শুনলেন ভজন শিল্পী সীমা পুরকায়স্থ।

0: এতক্ষণ ভজন শুনলেন সীমা পুরকায়স্থর কণ্ঠে। আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৫টায়। স্টুডিওর ঘড়িতে এখন বেলা ৩টে।
1: কার্যক্রম হ্যালো সহেলি কা কিজিয়ে বস থোড়া সা ইন্তজার।

0: आप सुन रहे हैं विविध भारती।
1: सखियों के दिल की जुबान। हेलो सहेली।

এতক্ষণ মণিপুরি অনুষ্ঠান শুনলেন আকাশবাণী শিলচর, এখন শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

0: এতক্ষণ ডিমাসা অনুষ্ঠান শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজিতে সংবাদ শুনবেন।
1: This is Akashvani, the news read by Anuja Kumar.

0: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: অনুষ্ঠান পরিচিতি পড়ছি, প্রথমে আজকের বাকি অনুষ্ঠানগুলি। সন্ধ্যে 6:15 যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45 অনুষ্ঠানে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে 8:30 রয়েছে তরুণ দেবের সেতারবাদন। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট 9:15। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি অমৃতবাণী 6:05, 6:10 বন্দনা, খেটে খামারে 6:30। লোকগীতি শুনবেন 6:15 শাশ্বতী ভট্টাচার্য ও দুপুর 2:30 স্বাগতম শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায়। তাছাড়া 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শোনা যাবে। সুপ্রভাত 7:05, 7:20 দেশবন্দনা, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী তড়িৎ চৌধুরী 7:40 ও দুপুর 1:00। নজরুলগীতি শুনবেন গার্গী চক্রবর্তীর পরিবেশনায় 8:40, 8:50, 10:30, 12:00, 7:15 ও 8:20 হিন্দি ছবির গান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে 9:00 খেয়াল শুনবেন মাধব গুরির কণ্ঠে, 9:30 শুনবেন গৌর গোস্বামীর বাঁশিবাদন। 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছবির গান 10:00 ও 6:15, 11:00 শোনা যাবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন মৌটুসী চক্রবর্তী 11:30। তারপরে লোকগীতি শুনবেন শাশ্বতী ভট্টাচার্য ও অর্পিতা দাসের পরিবেশনায়। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী 12:30, 12:30 দুপুর 1:15 অপূর্ব দেবের কণ্ঠে আধুনিক গান। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন দুপুর 1:40। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা গৌরী দত্তের সঙ্গে শুনবেন সাক্ষাৎকার। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন রঞ্জিত কুমার দাসের বাঁশিবাদন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45, কেঁচো সার তৈরির পদ্ধতি নিয়ে অনুষ্ঠানে বলবেন ডাক্তার মনোজ কুমার কলিতা। 8:05 শুনবেন শ্যামা সঙ্গীত ববিতা রায়ের পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট 9:15, 10:00 অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। অনুষ্ঠান পরিচিতি শুনলেন। একটি ঘোষণা, স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে

থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262-779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী।

0: যুবা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের যুববাণী অনুষ্ঠান। আজকের পর্বটি আমরা উৎসর্গ করছি এক বিশেষ পেশাকে, যা নীরবে কিন্তু অমূল্য অবদান রেখে চলেছে আমাদের সমাজ ও মানব জীবনে। আমরা সকলেই জানি, মানুষ যেমন অসুস্থ হয় তেমনি অসুস্থ হতে পারে আমাদের গৃহপালিত প্রাণী, খামারের পশু কিংবা পথ চলতি জীবজন্তুও। আর তাদের সুস্থতা শুধুমাত্র তাদের নিজের জীবনকেই রক্ষা করে না, আমাদের স্বাস্থ্য, আমাদের খাদ্য শৃঙ্খল এবং আমাদের পরিবেশকেও সুস্থ রাখে। এই দায়িত্বপূর্ণ কাজের ভার যারা নেন তারা হলেন আমাদের পশু চিকিৎসক বা ভেটেরিনারি ডাক্তারবৃন্দ। ভেটেরিনারি সেবা শুধু প্রাণী চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িত আছে জনস্বাস্থ্য, দুধ ডিম মাংস উৎপাদনের মান ও নিরাপত্তা, এমনকি আমাদের আবেগ ও মানবিকতার দিকটিও। কারণ প্রাণী আমাদের জীবনের অংশ, তাদের প্রতি ভালোবাসা ও দায়িত্ব আমাদের সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তোলে। তাই আমাদের আজকের অনুষ্ঠানের শীর্ষক হচ্ছে পশু চিকিৎসা এবং আনুষঙ্গিক বিষয়বস্তু। এ নিয়ে কথা বলবেন বিশিষ্ট যুবা পশু চিকিৎসক শ্রীভূমি থেকে ডাক্তার দীপিকা দেব। দীর্ঘদিন ধরে তিনি এই ক্ষেত্রের সাথে যুক্ত থেকে শুধু প্রাণীর জীবনকেই রক্ষা করছেন না, মানুষের জীবনকেও পরোক্ষভাবে সুরক্ষিত করছেন। তার অভিজ্ঞতা, গবেষণা ও অক্লান্ত প্রচেষ্টা আমাদের সকলের কাছে শিক্ষণীয়। চলুন তাহলে আর দেরি না করে আমরা শুনে নেই আজকের সাক্ষাৎকারটি, শুনে নেই প্রাণী ও মানুষের সহাবস্থান, সুস্বাস্থ্য এবং মানবিকতার এই মহৎ যাত্রার গল্প। প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনার কাছ থেকে প্রথমেই যেটা জানতে চাইব, আপনার এই বিষয়ে চিকিৎসক হওয়ার, আগ্রহী হওয়ার কি কোনো বিশেষ কারণ রয়েছে? আপনি নিজের বিষয়ে একটু যদি বলেন।
1: নমস্কার, আমি ডক্টর দীপিকা দেব শ্রীভূমি থেকে বলছি। আমি একজন ভেটেরিনারিয়ান হই। আমি কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স খানাপাড়া থেকে পাস আউট, সেটা গুয়াহাটিতে হয়। তো আমি ছোটোর থেকে পশু পাখি অনেক ভালোবাসতাম। আমার সবসময়ের ইচ্ছে ছিল আমি একটা হেলথ কেয়ার ইউনিটে কাজ করি, পশু পাখিদেরকে অনেক সাহায্য করি। কারণ আমি দেখতে থাকতাম যে স্ট্রিট ডগস বা ক্যাটসগুলো, ওরা অনেক, বা পাখি অনেক কষ্ট পেত অনেক জিনিসে, যারা অসুস্থ হয়ে যেত, আর ওদেরকে কীভাবে সাহায্য করে ওদেরকে সুস্থ করা যায় সেটা আমার সবসময়েরই একটা ইচ্ছে ছিল। যখন স্লোলি স্লোলি আমি জানতে পারি ভেটেরিনারি সেক্টরের ব্যাপারে, তখন আমারই সেই ভালোবাসা পশু পাখিদের জন্যে আমাকে মোটিভেট করে সেই রাস্তাতে যাওয়ার জন্যে একজন ভেটেরিনারিয়ান হয়ে দাঁড়ানোর।
0: বেশ বেশ, আচ্ছা আপনি কত বছর ধরে এই চিকিৎসা ক্ষেত্রে যুক্ত আছেন?
1: এই চিকিৎসা ক্ষেত্রে আমি মোর দেন 12 ইয়ার্স যুক্ত আছি।

0: আমি প্রথমত কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স থেকে যে পাস আউট, সেখানে মোর দেন 5 ইয়ার্স লাগে ইন্টার্নশিপ ধরে। তারপর আমি একটা বছর টিভিসিসিতে আমি কাজ করি অ্যাজ এ ভলান্টারি। তারপর আমার জব হয় ব্যাঙ্গলোরে, অনেক রিনাউন্ড একটা ভেটেরিনারি হসপিটাল, ডক্টর সান্তা অ্যানিমেল হেলথ কেয়ার, সেখানে আমি কাজ করি মোর দেন 7 ইয়ার্স। আর এখন আমার নিজস্ব ভেটেরিনারি হসপিটাল একটা খুলেছি, যেটা শ্রীভূমিতে হয়, ভেটমেট অ্যানিমেল হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক্স। তো মোর দেন অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 12 ইয়ার্স আমি এই চিকিৎসা ক্ষেত্রে যুক্ত আছি।
1: বাহ, খুব ভালো। আচ্ছা, আপনি কি কোনো নির্দিষ্ট প্রাণীর উপর বিশেষজ্ঞ?
0: হ্যাঁ, নির্দিষ্ট প্রাণীর উপরে বিশেষজ্ঞ আছে, যেরকম স্মল অ্যানিমেলসের উপরে। স্মল অ্যানিমেলসের মধ্যে পড়ে ডগস, ক্যাটস, বার্ডস, হ্যামস্টার, গিনিপিগ, র্যাবিট, এগুলো ছোট ছোট জন্তু যতগুলো আছে সব কিছুর উপর আমার এক্সপিরিয়েন্স বেশি, সেটাতেই আমার এক্সপিরিয়েন্স নেওয়া হয়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্তমানে পশু চিকিৎসা ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি অনেক ব্যবহার হয়, তো এই প্রযুক্তিগুলোর প্রয়োগ সম্পর্কে কিছু জানতে চাইছি।
0: অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ সেরকম অনেক কিছুই আছে, যেরকম কিছু কিছু জিনিস যেটা আমি আমার নিজস্ব হসপিটালে যেটা আমি এনেছি আর সেটা আমি চালাই, যেরকম লেজার থেরাপি, তারপর ফিজিওথেরাপি, তারপর আয়ার ল্যাম্প থেরাপি, সেরকম অনেক রকমের জিনিস আছে যেগুলা আমরা খুব সহজে ভালো ট্রিটমেন্ট দিতে পারি আমাদের ছোট ছোট জন্তু জানোয়ারকে। একটা মেশিন নিয়ে আমি আপনাদেরকে বলছি, যেটা হলো লেজার থেরাপি। লেজার থেরাপিটা এমন একটা মেশিন যেটা দিয়ে আমরা অনেক রকমের ট্রিটমেন্ট করতে পারি, যেরকম পেইন ম্যানেজমেন্ট হয়, তারপর স্কিন ইনফেকশন হলে পরে সেটাকে ঠিক করা হয়, বা কাউর যদি কখনো জিঞ্জিভাইটিস থাকে, মানে গামে ইনফেকশন থাকে, সেটা ট্রিট করা হয়। নর্মালি আমরা কি করি, অনেক রকমের অরাল মেডিকেশনস দিয়ে দিই, পেইন কিলার দিয়ে দিই, তো লেজার মেশিনটা সেটা হলো এক্সটার্নাল ট্রিটমেন্ট, যেখানে আমাদের পেইনের জন্য কোনো আলাদা করে অরাল মেডিকেশনস দিতে হয় না, বা স্কিন ইনফেকশনের জন্য কোনো আলাদা করে অরাল মেডিকেশনস দিতে হয় না, পেইন কিলার, সেটা লেজার থেরাপি দিয়েই আমরা ঠিক করে দিই। সেটা হলো এই লেজার থেরাপিটা এত ভালো যে অরাল মেডিকেশনস দিয়ে যেটা ইন্টারনাল অর্গানসগুলোকে এফেক্ট করে সেটা করে না। এটা খুবই এফেক্টিভ ট্রিটমেন্ট লেজার থেরাপি, বাইরের থেকে এক্সটার্নালি হয়, আর সেই রেটা এত ভালোভাবে ডিপলি রুট করে ভেতর থেকে ঠিক করে টিস্যুসগুলোকে, যাতে কোনো রকমের আলাদা করে পেইন কিলার বা মেডিকেশনস দিয়ে ভিতরে কোনো অর্গানসকে এফেক্ট না করে। তো সেটা আমি একমাত্র লেজার থেরাপির ব্যাপারে আপনাকে বলছি। সেরকম অনেক রকমের জিনিস আছে, যেরকম আয়ার ল্যাম্প থেরাপি বলছি, ফিজিওথেরাপি বলছি, এরকম অনেক রকমের অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ হয়। আমি জাস্ট কিছুটা বললাম, এরকম অনেক কিছুই আছে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে, এই চিকিৎসা ক্ষেত্রে আপনার জীবনে কি কোনো উল্লেখযোগ্য ঘটনা রয়েছে? যদি থাকে তাহলে আমাদের যুবা বন্ধুদের জন্য যদি একটু বলেন।
0: এই চিকিৎসা ক্ষেত্রে আমার জীবনে অনেক ঘটনা রয়েছে যেগুলো অনেক মেমোরেবল হয়ে দাঁড়িয়েছে, সেখান থেকে আমি একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আমার নিজস্ব পশু চিকিৎসা যে হসপিটাল আমি খুলেছি আমার শ্রীভূমি টাউনে, সেখানে খোলার পর আমি যখন একটা ভালো আউটস্ট্যান্ডিং একটা মেশিন আমি আনি, যেটার কথা আমি আগেও উল্লেখ করেছি, সেটা হলো লেজার থেরাপি মেশিন, সেই মেশিনটা আনার পর অনেক রকমের ঘটনা রয়েছে, সেটার থেকে আমি একটা বলছি। একটা ছোট পাপি, ওইটা শুধুমাত্র 4 মাসের বাচ্চা, তো ও হঠাৎ করে ওর যে প্যাট প্যারেন্টস, ওর যে বাবা মা হয়, মানে যারা পালছে ওনার হয়, ওরা আমাকে একদিন ফোন করে বলে যে ও হঠাৎ করে একটা উপর জায়গা থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পর পায়ে অনেক চোট পায়, সেই চোট পাওয়াতে ও একদম হাঁটতে পারছে না, লিম্পিং করছে, মানে ল্যাংড়াচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে, আপনি আমার কাছে নিয়ে আসেন, আমি একবার দেখব, কারণ ওইটা দেখতে হবে কোনো রকমের।

ফ্র্যাকচার হয়েছে না নর্মাল কোনো রকমের শুধু মাসেল স্পাজম আছে, এগুলো একটু দেখতে হবে। তো দেখেই আমি ফার্দার মানে বলতে পারবো যে ট্রিটমেন্টটা কী দেওয়া যায়। তো যখন আমি ফিজিক্যাল এক্সামিনেশন করি, ফিজিক্যাল এক্সামিনেশনে আমি জানতে পাই যে ওর ফ্র্যাকচার হয়েছে, বাট সেটাকে প্রপারলি ডায়াগনোজ করার জন্যে বা জানার জন্যে, শিওর হওয়ার জন্যে আমি ওদেরকে অ্যাডভাইস করি এক্স রে করার জন্যে। আর এক্স রেটা আমার এখানে হয় না, বিকজ আমি সেটা এখনও আনিনি, সেটা আমি ভবিষ্যতে স্লোলি স্লোলি আমি সেটাও

0: শিওর হওয়ার জন্যে আমি ওদেরকে অ্যাডভাইস করি এক্স রে করার জন্যে। আর এক্স রেটা আমার এখানে হয় না, বিকজ আমি সেটা এখনও আনিনি, সেটা আমি ভবিষ্যতে স্লোলি স্লোলি আমি সেটাও আনবো। তো আমি ওদেরকে বলি যে আপনারা এক্স রে করতে হলে আপনাদের শিলচর যেতে হবে, সেখানে গিয়ে করতে হবে। তো ওরা যখন সেই কস্টটা জানে যে কতটুক কস্ট পড়বে এক্স রে করাতে বা বাইরে যেতে, তো সেটাতে ওরা খুব একটু হেজিটেট করে, ওরা রিলাকটেন্ট হয়। তখন আমি ওদেরকে বলি ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন, এক্স রেটা করার আগে আমরা একবার লেজার থেরাপি দিয়ে দেখতে পারি, কারণ লেজার থেরাপি এমন একটা জিনিস সেটাতে মাসল রিজেনারেশন হয়, ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। তো সেই রাস্তাটা যদি আমরা সিলেক্ট করি, আমরা লেজার থেরাপি দিয়ে একটাবার দেখতে পারি ওর প্রোগ্রেসটা কী, সেটার উপরে যদি পড়ে দরকার পড়ে, আশা করি দরকার পড়বে না, বাট যদি দরকার পড়ে তখন দেখা যাবে উইথ প্রপার সাপ্লিমেন্টস। তো আমি ওদেরকে একটা শিডিউল দিই যে এই টাইমটায় লেজার মেশিন দরকার হবে, আর সাথে কিছু সাপ্লিমেন্টস দিই, যেই সাপ্লিমেন্টসের মধ্যে আলাদা করে কোনো পেইন কিলার হয় না, কারণ যেখানে আমি লেজার থেরাপি দিচ্ছি সেখানে সাপ্লিমেন্টস বোনের, জয়েন্টের আর ক্যালসিয়াম সাপ্লিমেন্টস এইরকম কিছু জিনিস দিই। দেওয়ার পর আমি লেজার থেরাপিটা স্টার্ট করি। তো আফটার 5th and 6th সেশন অফ লেজার থেরাপি ও পুরো লিম্পিং করাই বন্ধ করে দেয়। ও অনেক ভালোভাবে, যেখানে ও একদম পা উঠে উঠে হাঁটতো, চলতে পারতো না, সেখানে ও প্রপারলি হাঁটা চলা শুরু করলো, দৌড়াদৌড়ি করা শুরু করলো। তো সেটা আমি বলবো সেই খুশিটা, যে খুশিটা ওনার্স দেখাচ্ছিল আমাকে, যেই স্যাটিসফ্যাকশন দেখাচ্ছিল ওনার্সরা আমাকে, সেটা আমার জন্য অনেক অনেক মেমোরেবল। কারণ আমরা ভেটেনারিয়ানরা সবসময় চাই যে আমাদের কাছে যখনই কোনো একটা পশু পাখি আসে ওরা সুস্থ হয়ে যাক, আর ওদের যে ওনার্সরা থাকে তারাও যেন ফুললি স্যাটিসফাইড হয়ে থাকে। সেই খুশিটা যে সেই বাচ্চাটা, ওর কোনো এক্স রের দরকার পড়েনি, ওর কোনো সার্জারির দরকার পড়েনি, শুধুমাত্র প্রপার লেজার থেরাপি সেশনস উইথ প্রপার ম্যানেজমেন্টে বাচ্চাটা আবার হাঁটতে চলা শুরু করে, দৌড়াদৌড়ি করা শুরু করে। তো সেটা অনেক একটা উল্লেখযোগ্য ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা অনেক মেমোরেবল আর যেটা আমি সারা জীবন মনে রাখবো।
1: বাহ বাহ, সত্যি খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, আজকের দিনে পশু চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী বলে মনে করেন আপনি?
0: আজকের দিনে পশু চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অ্যাডভান্স ট্রিটমেন্ট বানানো, যেখানে আমরা সেই ট্রিটমেন্টটাকে অ্যাফোর্ডেবল করা আর অ্যাক্সেসিবল করা পেট ওনার্সদের অ্যান্ড ফার্মার্সদের জন্যে। মেডিকেল টেকনোলজি এত ইম্প্রুভ হয়ে গেছে যে প্রত্যেকটা অ্যাডভান্স ট্রিটমেন্ট সব পেট ওনার্স আর ফার্মার্সরা অ্যাক্সেস করতে পারে না। তার উপর ভেটেনারিয়ান্সরা অনেক রকমের চ্যালেঞ্জেস ফেস করে, যেরকম একটা ইমোশনাল স্ট্রেস, একটা পশু পাখি যারা অনেক অসুস্থ আছে ওদের ক্রিটিক্যাল কেয়ারের দরকার, ওদেরকে সুস্থ করা, সাথে একটা প্রপার অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করা, সেই ইমোশনাল স্ট্রেসটা একটা অনেক বড় চ্যালেঞ্জ করে দাঁড়া করে ভেটেনারিয়ান্সের জন্যে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আজকের যুবা বন্ধুদের মধ্যে যদি কেউ পশু চিকিৎসক হতে আগ্রহী থাকেন, তাহলে তাকে কিভাবে এগোতে হবে এ বিষয়ে একটু শুনতে চাইছি।
0: আমি যুব বন্ধুদেরকে এই কথাগুলো বলবো যে আপনারা যদি পশু চিকিৎসক হতে চান, তাহলে আপনাদের প্রথমত কথা হলো আপনাদের হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে পড়তে হবে। সায়েন্সের মধ্যে আপনাদের পিসি বিটা জরুরি, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিটা জরুরি। সেটা আপনি ম্যাথামেটিক্সটা সেটা আপনি কমপ্লিমেন্টারি রাখতে পারেন, বাট বায়োলজিটা মাস্ট। তো প্রত্যেকটা কলেজে, আমাদের অনেক রকমের ভেটেনারি কলেজ আছে, অনেক জায়গায় আছে, আপনি যে ভেটেনারি কলেজে আপনি অ্যাডমিশন নিতে চান তাদের ওয়েবসাইটে গিয়ে বা তাদের যে ক্যাটালগ থাকে বা ব্রোশার থাকে, সেখানে আপনারা দেখতে পারবেন যে ওরা কত পার্সেন্টেজ চায়। প্রত্যেকটা কলেজের

0: ডিফারেন্ট ডিফারেন্ট পার্সেন্টেজ থাকে, যে আপনাদের হায়ার সেকেন্ডারি কত পার্সেন্টেজ হতে হবে সেই পার্সেন্টেজের উপরেই আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। আমাদের সময় যেরকম, আমরা যখন আমি যখন অ্যাডমিশন নিই তখন আমার একটা এন্ট্রেন্স এক্সাম দিতে হয়, যেটা আমি যে কলেজ থেকে পাস আউট, আমি কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স খানাপাড়া গুয়াহাটি থেকে পাস আউট, আমি সেখানে অ্যাডমিশন নেওয়ার আগে এন্ট্রেন্স এক্সাম দিই। সেই এন্ট্রেন্স এক্সাম পাস করার পর আমাদেরকে বলা হয় ইন্টারভিউ দিতে, সেই ইন্টারভিউ পাস করার পরই আমাদেরকে অ্যাডমিশন দেওয়া হয়। তো এখন যত সময় গেছে তত অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস চেঞ্জ হয়েছে, তো প্রত্যেকটা কলেজেই যেখানেই আপনারা চান আপনি অ্যাডমিশন নিতে, তাদের ব্রোশার, ওয়েবসাইট এগুলো একবার চেক করলে ভালো করে জানতে পারবেন কিভাবে এগোতে হয়। জাস্ট বিগিনিংটা আমি সেটাই বলবো, স্টার্টিং বিগিনিংটাই যে আপনাদের হায়ার সেকেন্ডারি যেটা, সেটা আপনাদের সায়েন্স নিয়ে করতে হবে, যেখানে বায়োলজিটা মাস্ট, পিসিবি মাস্ট।
1: আচ্ছা আচ্ছা, এটা সত্যি যুবাবন্ধুদের জানার খুব দরকারও, যারা ভবিষ্যতে এ নিয়ে এগোতে চান। আপনার কাছে শেষ প্রশ্নে চলে যাচ্ছি, সমাজের মানুষদের বিশেষ করে যুবাবন্ধুদের পশুপালনের সাথে সাথে তাদের বিশেষভাবে যত্ন নেওয়া এবং যথাসময়ে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার বিষয়ে আপনি কি কি পরামর্শ দেবেন?
0: আমি সমাজের মানুষদেরকে আর আমাদের যুব বন্ধুদেরকে সেটাই বলবো যে আমাদের যে ইচ্ছে পশু পালা, সেটা শুধু পশু পালা ইচ্ছে নিয়ে রাখলে হবে না, আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকা দরকার ওদেরকে ভ্যাকসিনেশন করানো। ভ্যাকসিনেশন যদি ওদেরকে আমরা প্রপারলি না করি, সেটা থেকে আমরা অনেক রকমের প্রবলেম ফেস করতে পারি। অনেক রকমের জুনোটিক ডিজিজ আছে যেটাতে ওদের থেকে আমাদের কাছে ট্রান্সফার হয়, আর সেই ক্ষেত্রে অনেক রকমের ডিজিজ স্প্রেড হয়, আর সেখানে আমাদের ডেথ রেটটাও বেড়ে যেতে পারে প্রপার ট্রিটমেন্ট না হওয়া অবধি। তো ভ্যাকসিনেশনটা শুধুমাত্র ওদের ভালোর জন্য না, ভ্যাকসিনেশন ওদেরকে প্রপার টাইমে করা, প্রপার এইজে করা, সেই ভ্যাকসিনেশন করালে পরে ওরাও সুস্থ থাকবে, ভালো থাকবে, আমরাও সুস্থ থাকবো, ভালো থাকবো। হাইজিন মেনটেন করে চলা, পশু পাখি আমরা পালছি তার মানে না আমরা সব সময় যেরকম পারবো, যেরকম মানুষদেরকে আমরা রাখছি যেভাবে সেইভাবে রেখে দিব, সেরকম না। অনেক রকমের রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, অনেক রকমের হাইজিন থাকে, সেই হাইজিন মেনটেন করে চলা, ভালোবাসা। হ্যাঁ, আপনি পালছেন, আপনার নিজের বাচ্চার মতো পালছেন, সেটা স্বাভাবিক কথা, আপনি বাচ্চার মতোই রাখবেন, কিন্তু অনেক রকমের ইনফেকশনস, অনেক রকমের ব্যাকটেরিয়া, অনেক রকমের ফাঙ্গাই ওরা ক্যারি করে, যেটা আপনি খোলা চোখে দেখতে পারবেন না, যেটা আপনাদের কাছে সেটা স্প্রেড হতে পারে, সেটার থেকে আপনারা প্রবলেম ফেস করতে পারেন। তো আপনাদের মনে যদি অনেক রকমের কোয়েশ্চেন্স থাকে, আমি সব সময় সবাইকে একই কথা বলি, সব সময় আপনারা একজন ভেটেরিনারিয়ানকেই কনসাল্ট করবেন, অ্যাডভাইস নেবেন। আপনি যখন পশু পালবেন সেই ক্ষেত্রে কিভাবে পালতে হয়, কিভাবে ওদের দেখাশোনা করতে হয়, কিভাবে ভ্যাকসিনেশন দিতে হয়, কিভাবে ডিওয়ার্মিং দিতে হয়, সে সব কিছু ব্যাপার জানার জন্যে আপনি একজন ভেটেরিনারিয়ানকে কনসাল্ট করতে পারেন, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, অ্যাডভাইস নিতে পারেন যে কিভাবে ম্যানেজ করা, কিভাবে চলা, সে সব কিছু জানলে পরেই আপনারা ভালো করে সুস্থভাবে থাকতে পারবেন। আমি সেটাই বলবো, আপনারা কখনো নিজের থেকে কোনো রকমের ট্রিটমেন্ট করতে যাবেন না, বা নিজস্ব চিন্তাধারা নিয়ে যদি ভেটেরিনারিয়ানরা কিছু বলছে যে সেটা করবেন না, সেটা যদি আপনারা করেন তো সেখানে দুজনেরই প্রবলেম হবে, আপনার, আপনি যে পশুটাকে পালছেন সেও প্রবলেম ফেস করবে, আপনিও প্রবলেম ফেস করবেন। আমি সবসময় সেটাই বলবো যে আপনারা সব সময় একজন ভেটেরিনারিয়ানকে কনসাল্ট করবেন, অ্যাডভাইস নেবেন আপনার পশুদের জন্যে, যাতে আপনারাও সুখে থাকেন, আপনার পশুরাও সুখে থাকে। ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে পশু চিকিৎসা এবং তার আনুষঙ্গিক বিষয়বস্তু নিয়ে বলার জন্য।

অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ। এতক্ষণ শুনলেন পশু চিকিৎসক ডাক্তার দীপিকা দেবের সাথে একটি সাক্ষাৎকার। আমাদের প্রাণীরা আমাদের নিত্য সঙ্গী, কখনো তারা আমাদের বন্ধু, কখনো উপার্জনের অংশীদার, আবার কখনো শুধুই আমাদের মমতার প্রতীক। তাদের যত্ন নেওয়া মানে আমাদের পৃথিবীকে আরও সুন্দর, সুস্থ এবং মানবিক করে তোলা। আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা নতুন করে উপলব্ধি করলাম মানুষ ও প্রাণীর বন্ধনই আসলে জীবনের পূর্ণতা। এই তাৎপর্যপূর্ণ কথোপকথনের জন্য ডাক্তার দীপিকা দেবকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সকল শ্রোতা বন্ধুকেও জানাই অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের অনুষ্ঠানটি শোনার জন্য। এবারে আপনাদের জন্য রয়েছে একটি সুন্দর গান, যাতে এই প্রাণীদের মনের কথা উল্লেখ করা আছে। চলুন শুনে নেওয়া যাক গানটি।

গানটি লিখেছেন, সুর দিয়েছেন এবং গেয়েছেন নিখার জুনেজা। আমাদের প্রতিদিনের জীবনে মানুষ যেমন চিকিৎসকের উপর নির্ভরশীল, তেমনি আমাদের গৃহপালিত পশু পাখি, কৃষিকাজে ব্যবহৃত প্রাণী কিংবা আমাদের প্রিয় পশু কুকুর বিড়ালও সমানভাবে নির্ভর করে পশু চিকিৎসকের উপর। পশু চিকিৎসার গুরুত্ব আসলে বহুমুখী। প্রথমত, এটি সরাসরি প্রাণীর স্বাস্থ্য রক্ষা করে। অসুস্থ প্রাণীকে সময় মতো চিকিৎসা করলে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং দীর্ঘায়ু লাভ করে। দ্বিতীয়ত, সুস্থ প্রাণী মানে আমাদের অধিক খাদ্য উৎপাদন, দুধ, ডিম, মাংস কিংবা কৃষিকাজের সহায়তা, সব কিছুই নির্ভর করে প্রাণীর সুস্থতার উপর। ফলে পশু চিকিৎসা আমাদের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করছে। কেবল তাই নয়, পশু চিকিৎসা অর্থনীতির উন্নতিতেও বিশাল ভূমিকা রাখে। আমাদের দেশের গ্রামীণ অর্থনীতি অনেকাংশে কৃষি ও গবাদি পশুর উপর নির্ভরশীল। পশু যদি সুস্থ থাকে তবে কৃষকের আয় বাড়ে, আর কৃষকের আয় বাড়লে গোটা সমাজ ও দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল

জনস্বাস্থ্য রক্ষা করা। আমরা জানি কিছু প্রাণীর রোগ যেমন জলাতঙ্ক, বার্ড ফ্লু কিংবা ব্রুসেলোসিস মানুষের শরীরেও ছড়িয়ে পড়তে পারে। পশু চিকিৎসকরা সঠিক চিকিৎসা ও টিকাদানের মাধ্যমে এইসব রোগের বিস্তার রোধ করেন, ফলে মানুষও নিরাপদ থাকে। শ্রোতা বন্ধুরা, পশু চিকিৎসা কেবল চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আসলে এক ধরনের প্রাণী কল্যাণের বার্তা। পশুরাও আমাদের মতোই জীবন্ত সত্তা, তাদের ব্যথা, কষ্ট, অসুস্থতা আমরা অবহেলা করতে পারি না। পশু চিকিৎসা সেই মানবিক দায়বদ্ধতাকে রূপ দেয় বাস্তবে। এছাড়া আধুনিক পশু চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে আজ গবেষণা চলছে, নতুন ঔষধ আবিষ্কার, ভ্যাকসিন উন্নয়ন এবং রোগ প্রতিরোধের নানা উপায় নিয়ে আজকে আলোচনায় আমরা এটাই শুনলাম। ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ প্রাণী ও নিরাপদ সমাজ গড়ে ওঠে। তাই বলা যায়, পশু চিকিৎসা কেবল প্রাণীর জন্য নয়, এটি মানুষের জন্য অপরিহার্য। এটি আমাদের সুস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক উন্নতি এবং সামগ্রিক সামাজিক কল্যাণের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমরা পশু চিকিৎসকের কাছ থেকে জেনেছি পশু চিকিৎসার গুরুত্ব, প্রাণীর স্বাস্থ্য রক্ষা করা, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে জনস্বাস্থ্য সুরক্ষার নানা দিক। সত্যি পশু চিকিৎসা কেবল প্রাণীর জীবন নয়, মানুষের জীবন ও সমাজকে সুন্দর ও সুস্থ করে গড়ে তোলে। আমরা আশা করছি আজকের আলোচনা আপনাদের মনে নতুন ভাবনার জন্ম দিয়েছে, আমাদের প্রিয় গৃহপালিত প্রাণী ও পশুদের প্রতিও সমান দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের পথপ্রদর্শক। সমাজ গড়ার দায়িত্ব যেমন তাদের কাঁধে, তেমনি প্রাণী জগৎকে রক্ষা করার দায়িত্ব তাদের হাতে। প্রাণীরা আমাদের পরিবেশ ও জীবনের

0: কৃষক ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। কৃষক ভাই বোনেরা, আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আবহাওয়ার খুব ঘন ঘন পরিবর্তন হচ্ছে, কখনো রোদ, কখনো বৃষ্টি, এবং তাপমাত্রাও যথেষ্টই বেড়েছে। তাই আপনারা এবং আপনাদের পরিবারের সকলে যাতে নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কৃষক ভাই বোনেরা, অনুষ্ঠানের প্রথমেই আমরা শুনব এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি। এ বিষয়ে একটি কথিকা বলেছেন শেখর ভট্টাচার্য। আজকে শুনবেন কথিকাটির দ্বিতীয় পর্ব।
1: বোরো ধান, তো এতে প্রথমে রয়েছে গুদামজাতকরণ। তো ভাড়ার বা গুদাম থেকে প্রথমে পূর্ণ ধান বের করে ভাড়ার বা গুদামের ফাঁক, ফোকর ইত্যাদি গোবর মাটি প্রলেপ দিয়ে সেগুলো ঢেকে দিতে হবে। তারপর সেটি শুকানোর পর সেখানে দেয়ালে চুনের প্রলেপ দিলে অতি ভালো হয়। তাছাড়া অবস্থাপন্ন কৃষক ভাইয়েরা মালাথিয়ন প্রতি লিটার জলে 10 মিনিট হিসেবে গুলে সেটা ভাড়ার বা গুদামের দেয়ালে ছিটে দিতে পারেন। এবার ধান খুব ভালোভাবে শুকিয়ে তা গুদামজাতকরণ করতে হবে। মজুদকৃত ধানের মাঝে মাঝে

প্রতি এক ফুট স্তরে নিম পাতা অথবা চালতা পাতা প্রয়োগে যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ মজুতকৃত ধান বেশি দিন ধরে রোগ ও পোকা মুক্ত রাখার এটি একটি অনন্য উপায়। এরপর রয়েছে নিয়মিত আউশ ধানের চাষ। এ প্রসঙ্গে প্রথমে বলছি যে উন্নত জাতগুলোর ব্যাপারে IR50, IR36, জয়া, চিলারায়, লুইত এবং সোনামুখী, আর রয়েছে লুইত এবং সোনামুখী, এগুলো হচ্ছে সবচেয়ে কম কৃষিকাজযুক্ত ধানের বীজ। এর কৃষিকাল হচ্ছে 100 থেকে 110 দিন। আর তাছাড়া সোনামুখী এবং লুইত দুটো জাতের ধানও কিন্তু বেশ ভালো উৎপাদন হয় এবং তার যেটা রান্নার পর যেটা অবস্থা সেটাও খুব ভালোই থাকে এবং কোয়ালিটি হিসেবে সেটা মন্দ নয়। আর বীজের পরিমাণ হচ্ছে প্রতি বিঘা ক্ষেত করতে প্রয়োজন হবে 6 কিলো বীজের। বীজ বোনার আগে বীজ অবশ্যই শোধন করে নিতে হবে। তো বীজ যথারীতি জলে ভেজানোর পর তা ইন্ডোফিল M45 অথবা ক্যাপটাফ 2.5 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেই দ্রবণে 1 কিলোগ্রাম বীজ 24 ঘন্টা ডুবিয়ে রেখে শোধন করতে হবে। এভাবে শোধন হয়ে গেলে বীজ ছায়াতে শুকিয়ে নিতে হবে, তারপর সেটা চারাতলিতে বুনতে হবে। তো চারাতলি কীভাবে তৈরি করবেন? মাটি খুব ভালোভাবে কাদা করে 10 মিটার দীর্ঘ এবং 1.25 মিটার প্রস্থ এবং 15 সেন্টিমিটার উঁচু একটি পরিমিত চারাতলি তৈরি করতে হবে, যার বর্গ মিটার করলে যা দাঁড়ায় 12.5 বর্গমিটার। তো এতে মোটামুটি 600 গ্রাম বীজ বোনা যাবে। সুস্থ ও সবল চারা পেতে হলে সার প্রয়োগ বাঞ্ছনীয়। আর সারের মাত্রা হচ্ছে প্রতি 12.5 বর্গমিটার এলাকাতে, যেটা আমাদের পরিমিত বীজতলির আকার। এতে পচন সার লাগবে 20 থেকে 30 কিলোগ্রাম, ইউরিয়া সার 80 গ্রাম, একক সুপারফসফেট 80 গ্রাম এবং মিউরেটো পটাশ সার 40 গ্রাম হারে। এভাবেই প্রতিটি পরিমিত বীজতলিতে বীজ বোনার আগে সেটাকে প্রয়োগ করে নিতে হবে। চারাতলিতে শস্য রক্ষা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এটা হচ্ছে প্রতিষেধক ব্যবস্থা হিসেবে করে নেওয়া ভালো, কারণ এরপর প্রয়োগ করলে কিন্তু সেটা অর্থনৈতিক দিক থেকে ক্ষতিকারক, অর্থাৎ টাকা পয়সাও বেশি লাগবে এবং বেশি দিন ধরে সেটাকে স্প্রে করতে হবে। তাই প্রথম অবস্থায় চারাতলিতে বীজ বোনার 7 দিন পর এবং হাড়ির তোলা থেকে চারা তোলার 7 দিন আগে এভাবে 2 বার 3 গ্রাম হারে ফুরাডন প্রতি বর্গমিটার চারা তুলতে প্রয়োগ করতে হবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ এজাতাঞ্চলে হয়ে থাকে রোগ, সেটি হচ্ছে ধসা রোগ। প্রতি বর্গমিটার ধান খেতে 1 থেকে 2টি পাতায় ব্যাঙের চোখাকৃতি কালচে বাদামি রঙের দাগ দেখতে পেলে বুঝতে হবে যে সেটা ধসা রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। তো এ ধরনের দাগ দেখতে পেলেই যেটা ঔষধ প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে যে কার্বান্ডাজিম বা কার্বোফ্রন 1 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেটা আক্রান্ত ক্ষেতে রোগ বা পোকা না কমা পর্যন্ত প্রয়োগ করে যেতে হবে। কার্বান্ডাজিম সাধারণত ধসা রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে কার্বেন্ডাজিম যদি পাওয়া না যায় সেক্ষেত্রে ইডিফেনফস এটিও বাজারে পাওয়া যাচ্ছে। তাই সেক্ষেত্রে প্রতি লিটার জলে 1 মিটার গুলে সেটাকে 15 দিন পরপর প্রয়োগ করে দিতে হবে। এবার আসছি মূল জমিতে রাসায়নিক সার প্রয়োগের মাত্রার ব্যাপারে। তো নিয়মিত আউশ ধানে বিঘা প্রতি প্রয়োগ করতে হবে পচন সার 1.3 টন, ইউরিয়া 12 কিলোগ্রাম, একক সুপারফসফেট 17 কিলোগ্রাম এবং মিউরেটো পটাশ সার 4 কিলোগ্রাম হারে

প্রয়োগ করতে হবে। আর প্রয়োগ পদ্ধতি হচ্ছে শেষ চাষের সাথে 4 কিলোগ্রাম ইউরিয়া, সম্পূর্ণ মাত্রা একক সুপার ফসফেট অর্থাৎ 17 কিলোগ্রাম এবং সম্পূর্ণ অংশ মিউরেট পটাশ সার অর্থাৎ 4 কিলোগ্রাম প্রয়োগ করতে হবে। আর বাকি যে 4 কিলোগ্রাম ইউরিয়া সার থাকবে সেটা ধানের ডেমি আসার সময় এবং বাদবাকি 4 কিলোগ্রাম ধানে থোর আসার সময় বা তার কিছুদিন আগে প্রয়োগ করতে হবে। তো কম দিনে যাতে কিন্তু এভাবে প্রয়োগ করতে নেই, সেটাতে 2 বার প্রয়োগ করতে হবে। প্রথমবার প্রয়োগ করবেন 25 থেকে 30 দিন পর 6 কিলোগ্রাম হলে, এবং এরপর যখন ডেমি আসবে ধানে সে সময় 6 কিলোগ্রাম হারে আবারও প্রয়োগ করতে হবে। তো এবার আউশ ধানের পর আমরা আসছি কুশিয়ার চাষ প্রসঙ্গে। তো এতে এখন যেটা গুরুত্বপূর্ণ কৃষিকাজ রয়েছে সেটা হচ্ছে যে সার প্রয়োগ। তো কুশিয়ার ক্ষেত্রে বিঘা প্রতি সার প্রয়োগ করতে হবে পচন সার 1.3 টন, ইউরিয়া 40 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 60 কিলোগ্রাম এবং মিউরেট পটাশ সার 15 কিলোগ্রাম। অথবা যেসব কৃষক ভাই পচন সার ডিএপি সার প্রয়োগ করবেন ওনাদের জন্য ইউরিয়ার মাত্রাটা কিছু কমবে, যেমন ধরুন ইউরিয়া সেক্ষেত্রে লাগবে 34 কিলোগ্রাম বিঘা প্রতি আর ডিএপি 20 কিলোগ্রাম এবং মিউরেট পটাশ সার 15 কিলোগ্রাম। আর সার প্রয়োগ করতে হবে ট্রেঞ্চ বা নালাতে। এরপর রয়েছে কুশিয়ারের মুড়ো ধান বা মুড়ো ফসল পরিচর্যা। তো বিঘা প্রতি সারের মাত্রা হচ্ছে পচন সার 10 কুইন্টাল বিঘা প্রতি, আর রয়েছে ইউরিয়া সার 44 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 58 কিলোগ্রাম এবং মিউরেট পটাশ সার 13 কিলোগ্রাম। এভাবেই প্রয়োগ করে দিতে হবে। আর প্রয়োগ পদ্ধতি হচ্ছে রাসায়নিক সারের সম্পূর্ণ মাত্রা দুভাগে ভাগ করে প্রথম ভাগ মুড়ো ছাটার ঠিক 1 মাস পর এবং এর 1 মাস পর দ্বিতীয়বার প্রয়োগ করতে হবে বাকি মাত্রাটুকু সার। তো কুশিয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে শস্য রক্ষা। তো এ সময় আগাছিতকারী পোকার দ্বারা ক্ষেত আক্রান্ত হতে পারে। আর সেপ্টেম্বর মাস পর্যন্ত এ ধরনের পোকার দ্বারা ক্ষেত আক্রান্ত হয়ে থাকে, তাই আক্রমণের মাত্রা বুঝে মাঝে মাঝে এন্ডোসালফান বা থায়োডান 2 মিলিটার হারে প্রতি লিটার জলে গুলে সেটাকে প্রয়োগ করে যেতে হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এবার আসছি আমরা সাইল ধান চাষ প্রসঙ্গে। ভালো জাতের বীজ এখন থেকেই কৃষক ভাইয়েরা সংগ্রহ করে রাখবেন। এদের ভালো জাত হচ্ছে মাঝারি বেটে জাত, পঙ্কজ, বাহাতুর, পিওলি, কুশল, লক্ষ্মী, রঞ্জিত ইত্যাদি। আর পর্যায়ক্রমিক চাষ এলাকাতে লুইট এবং সত্যরঞ্জন এই 2টো জাতি রোপণ করা চলবে। আর আঠাযুক্ত জাতের ভেতর রয়েছে রঙ্গিলি, ভোকালি। আর লম্বা জাত মনোহর সাইল এবং মাসুরি। এছাড়াও ভালো জাত রয়েছে স্বর্ণপ্রভা। আর সুগন্ধি ধান বা গন্ধযুক্ত ধানের ভিতর রয়েছে কেতকি, দোহা, জোহা। বন্যার পরবর্তী সময়ে রোপণ করা জাত মনোহর সাইল এবং এন্ড্রু সাইল। ছিটিয়ে দেরিতে রোপণ করা জাত অর্থাৎ যেগুলো সাধারণত আমরা এই বন্যার পরবর্তী সময়ে ছিটিয়ে থাকি সেগুলো হচ্ছে সোনামুখী, লুইট এবং কপিলি। সোনামুখী এবং লুইট এগুলো কম কৃষিকাল যুক্ত ধান। এরপর আমরা আসছি বর্ষাকালীন শাকসবজি চাষ প্রসঙ্গে। তো বর্ষাকালীন শাকসবজির ভেতর এখন যেটা বেশিরভাগ গুরুত্বপূর্ণ ফসল সেটা হচ্ছে যে কুমড়ো জাতীয় ফসল, যেমন ঝিঙে, লাউ, কুমড়ো ইত্যাদি রয়েছে। তো এ সময় এই কুমড়ো জাতীয় ফসলগুলোতে নানা ধরনের অনিষ্টকারী পোকার দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তো যেগুলো যেসব পোকা এ সময় আক্রমণ করে থাকে তা হচ্ছে ফলের মাছি, ঝাইয়া পোকা, লাল কুমড়ো পোকা এবং কালো কুমড়ো পোকা। প্রতিকার ব্যবস্থা হিসেবে মালাথিয়ন প্রতি লিটার জলে 2 মিলিটার হারে গুলে এবং সেই মিশ্রণে 1 গ্রাম গুড় মিশিয়ে, মনে রাখবেন মালাথিয়ন প্রতি লিটার জলে 2 মিলিটার হারে গুলে এবং সেই মিশ্রণে 1 গ্রাম গুড় মিশিয়ে ছেঁকে স্প্রেয়ার যন্ত্রের ভরে সেটাকে ভালোভাবে আক্রান্ত ক্ষেতে 15 দিন পরপর ছিটিয়ে দিতে হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কাটুই পোকা। কাটুই পোকা সাধারণত মাটির তলদেশ থেকেই গাছকে আক্রমণ করে,

কিছুদিন পর গাছ মরে যায়। তাই কাটুই পোকার নিয়ন্ত্রণের জন্য মালাথিয়ন 5 শক্তিযুক্ত গুঁড়ো 50 থেকে 100 গ্রাম প্রতিটি ঝাড়ে প্রয়োগ করতে হবে। আর প্রয়োগ করতে হবে বিশেষ করে মাটির তলদেশে, কারণ কাটুই পোকা সাধারণত মাটির তলদেশেই থেকে থাকে। যাই হোক, এরপর রয়েছে আমাদের মাইটস বা দইয়ে পোকা, এগুলো লেগে থাকে পাতা বা ছোট ডগা যেগুলো রয়েছে গাছে তাতে লেগে থাকে এবং সেটা চুষে খায়, কিছুদিন পর গাছ শুকিয়ে যায়, মরে যায়। সেই জন্য প্রয়োগ করতে হবে ক্যালথেন 5 গ্রাম অথবা কেরাথেন 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে সেটাকে 15 দিন পর পর ছিটিয়ে দিতে হবে পোকা না কমা পর্যন্ত। এরপর রয়েছে যেটা, সেটা হচ্ছে ফিউজিরাম রুটরট বা আমরা বলে থাকি সাধারণত গোড়া পচা রোগ। তো এর জন্য সবচেয়ে যেটা প্রয়োজনীয় ছত্রাকনাশক সেটা হচ্ছে ক্যাপটাফ 2 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে আক্রান্ত ক্ষেতের গোড়ার মাটিতে ভিজিয়ে দিতে হবে। এভাবেই ফিউজিরাম উইল্ট নিয়ন্ত্রণে আনা যাবে। এবার আসছি আমরা উদ্যান জাতীয় শস্য চাষ প্রসঙ্গে। এতে যেটা এই সময় সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে সেটা হচ্ছে এত অঞ্চলে, সেটা হচ্ছে কলা। এই সময় কলা চারা রোপণ করা যেতে পারে। তো মাতৃগাছের ডেমি থেকেই কলা চারা তৈরি করা হয়। সবল এবং পুরোট ডেমি বেছে নিয়ে সেটি গোড়া থেকে তুলে আনতে হবে। তারপর ডেমির চোখ নষ্ট না করে শেকড় ছেঁটে এবার ডেমির গোড়া থেকে 1 ফুট উচ্চতাতে তির্যক বা বাঁকাভাবে সেটাকে কেটে ফেলতে হবে। রোপণের জন্য এ ধরনের চারা বা সাকারের ওজন 1.5 থেকে 2 কিলোগ্রাম হওয়া বাঞ্ছনীয়। এবার চারার গোড়ায় ফুরাডন জাতীয় কীটনাশক প্রলেপ লাগিয়ে সেটা বেটে যাত 1.8 মিটার বা 1.8 মিটার দূরত্বে, মাঝারি জাত 2.1 মিটার বা 2.1 মিটার এবং লম্বা জাত 2.4 মিটার বা 2.4 মিটার দূরত্বে 90 সেন্টিমিটার দৈর্ঘ্য, 90 সেন্টিমিটার প্রস্থ এবং 90 সেন্টিমিটার গভীর গর্তে সেটাকে রোপণ করতে হবে। অধিক ফসলের জন্য বাড়ন্ত কলা বাগানে সার প্রয়োগ অত্যন্ত দরকারি, এ সময় তাই প্রয়োগ করতে হবে। তো প্রতিটি কলা গাছে 1 কিলোগ্রাম পচন সার, ইউরিয়া সার 240 গ্রাম, একক সুপার ফসফেট 200 গ্রাম এবং ভিটো পটাশার 550 গ্রাম। তো এই সারগুলো সরাসরি গাছের গোড়ায় না দিয়ে সেটাকে গোবর বা পচন সারের সাথে মিশিয়ে 1 ফুট দূরে ছোট গর্ত করে ঘোরানো, সেটাতে প্রয়োগ করতে হবে। এতে গাছের কোনো ক্ষতি হবে না। তো প্রয়োগ পদ্ধতি হচ্ছে চারা রোপণের সময় কেবলমাত্র পচন সার প্রয়োগ করতে হবে, আর রোপণের তৃতীয় মাসে সম্পূর্ণ একক সুপার ফসফেট, ইউরিয়া ও পটাশের অর্ধেকটা প্রয়োগ করা প্রয়োজন, আর বাকি থাকা অর্ধেক ইউরিয়া এবং পটাশ রোপণের পঞ্চম মাসে প্রয়োগ করবেন। এরপর যেটা রয়েছে এতদঞ্চলে সেটা হচ্ছে কমলার চাষ। তো এই সময় কমলার চাষও, কমলা চারাও চাষিভাইরা বর্গাকার পদ্ধতিতে রোপণ করতে পারেন। তো এতে 5 মিটার দৈর্ঘ্য, 5 মিটার প্রস্থ, 5 মিটার সারি থেকে সারি এবং 5 মিটার গাছ থেকে গাছ দূরত্বে রোপণ করতে হবে। আর যেটা গর্তের পরিমাণ, সে পরিমাপ সেটা হচ্ছে যে 2.75 মিটার বাই 2.75 মিটার বাই 2.75 মিটার, অর্থাৎ 2.5 ফুট দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতায় 2.5 ফুট আকারের গর্তেই কিন্তু এই চারাগুলোকে রোপণ করতে হবে। এবং সাধারণত 1 মাস বয়সের সে কাটিংস যেগুলো করা হয়ে থাকে বা গ্রাফট করা হয়ে থাকে সেগুলোকে রোপণ করা ভালো, তা না হলে খুব অনেক বেশি 10 বা 15 বছর লেগে যাবে ফসল আসতে। এবার আসছি আমরা নারকেল চাষ প্রসঙ্গে, যেটা অঞ্চলে হয়ে থাকে। তো চারা রোপণ 4 থেকে 5টি তাজা পাতাযুক্ত 1 বছরে সুস্থ সবল ভালো জাতের চারা 7.5 মিটার বাই 7.5 মিটার দূরত্বে, 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার গভীরতা, এ ধরনের আকারের গর্তে সেটাকে 7.5 মিটার 7.5 মিটার দূরত্বে রোপণ করে দিতে হবে। এছাড়া রয়েছে শস্যরক্ষা সুপারি এবং নারিকেল গাছে

এই সময়টা খুব বেশি কুড়ি পচা রোগ হয়ে থাকে। তো রোগাক্রান্ত গাছে রাইডোমিল এমজেড 72 জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম হারে, আবারও বলছি রাইডোমিল এমজেড 72 ছত্রাকনাশক 2 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেটা গাছের মাঝের পাতায় প্রয়োগ করতে হবে। এই গাছের মাঝের পাতায় প্রয়োগ করার অর্থ হচ্ছে যে একদম কোমল অংশে প্রয়োগ করলে সেটা অন্য জায়গায় ছড়িয়ে পড়বে এবং গাছকে তাড়াতাড়ি রক্ষণাবেক্ষণ দেবে। এরপর রয়েছে গন্ডারমা রোগ, গ্যান্ডারমা রোগ, এই রোগটিও কিন্তু এত অঞ্চলে খুব বেশি হয়ে থাকে। যে সমস্ত রোগে এখন দেখা যাচ্ছে আমাদের প্রায় বরাক উপত্যকার শতকরা 20% বাগানের আয়তন কমে গেছে এই রোগের জন্য। তো এখন থেকে নিয়ন্ত্রণের মধ্যে না আনতে পারলে কিন্তু ভবিষ্যতে হয়তো অনেকটাই এরিয়া আমাদের বা এলাকা কমে যাবে। তো এ রোগে ক্যাপটাফ 2 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেই মিশ্রণ দ্বারা গাছের গোড়ার মাটি ভিজিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে পচন সার প্রয়োগ বাঞ্ছনীয়। এখন পচন সার বলতে নানা ধরনের পচন সার বাজারে পাওয়া যাচ্ছে, যেমন সবচেয়ে বেশি ভালো হবে যদি যেটা নিম কেক বা খৈল বাজারে পাওয়া যায়, নিমের খৈল সেটাকে পচিয়ে সেটা যদি প্রয়োগ করা যায় সেক্ষেত্রে সবচেয়ে বেশি উপকার হয়। আর পিসি আক্রান্ত গাছ সেটাকে একটা গাছের থেকে আলাদা করে দিতে হয় ড্রেন বানিয়ে, ড্রেন বা নালা বানিয়ে, যাতে এটার থেকে অন্য গাছে সেটা ব্যাপ্ত হতে না পারে। তো এরপর রয়েছে গোলমরিচ চাষ। তো গোলমরিচ প্রসঙ্গে 3টি প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে এই সময়, সেটা হচ্ছে লতাগুলো আশ্রয়কারী গাছের সাথে বেঁধে দিতে হবে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে 4 মিটার উচ্চতরে যে সমস্ত লতা রয়েছে সেটাকে ছেড়ে দিতে হবে, এতে যেটা পার্শ্ব মুকুলগুলো বেশি হবে। আর রয়েছে ফুট রট রোগ বা গোড়া পচা রোগ, সেটা যথেষ্ট হয়ে থাকে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, কাজেই রাইডোমিল এমজেড 72 2 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেটাকে প্রয়োগ করতে হবে। এরপর রয়েছে এ সময়টাই আদা এবং হলুদের চাষ করতে হবে। তো আদা ভালো জাত হচ্ছে নদিয়া, এবং এছাড়াও রয়েছে ভালো স্থানীয় জাতের কিছু কিছু যেগুলো এখন চাষ করা যেতে পারে। তো চারার মূল পরিমাপ হচ্ছে 133 থেকে 200 কিলোগ্রাম বিঘা প্রতি প্রয়োজন হবে। আর রোপণের সময় এ মাসের মাঝামাঝি পর্যন্ত আদা এবং হলুদ রোপণ করা যাবে। তো রোপণ দূরত্ব হচ্ছে অগভীর নালাতে 25 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হবে। আর সারের মাত্রা হচ্ছে বিঘা প্রতি পচন সার 1.3 মেট্রিক টন, ইউরিয়া 9 কিলোগ্রাম, একক সুপারফসফেট 24 কিলোগ্রাম, মিউটো পটাশ সার 12 কিলোগ্রাম। আবারও বলছি বিঘা প্রতি পচন সার প্রয়োগ করতে হবে 1.3 মেট্রিক টন, ইউরিয়া সার 9 কিলোগ্রাম, একক সুপারফসফেট 24 কিলোগ্রাম এবং মিউটো পটাশ সার 12 কিলোগ্রাম। তো প্রয়োগ পদ্ধতি হচ্ছে শেষ চাষের সময় নালাতে, অর্থাৎ নালাতে অর্ধেকটা ইউরিয়া, সম্পূর্ণ মাত্রা একক সুপারফসফেট এবং সম্পূর্ণ মাত্রা মিউটো পটাশ সার, এবং বাকি অর্ধেক ইউরিয়া সার প্রয়োগ করতে হবে চারা রোপণের 2 মাস পর, চাপান সার হিসেবে সেটা প্রয়োগ করা ভালো হবে। এরপর আমরা আসছি হলুদ চাষ প্রসঙ্গে। তো এর ভালো জাত হচ্ছে লাকাডন, আর চারার পরিমাপ হচ্ছে, বীজের পরিমাপ হচ্ছে বিঘা প্রতি 266 কিলোগ্রাম থেকে 333 কিলোগ্রাম। রোপণকাল এ মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে, আর রোপণ দূরত্ব হচ্ছে অগভীর নালাতে 45 সেন্টিমিটার সারি থেকে সারি এবং গাছ থেকে গাছ, চারা থেকে চার 23 সেন্টিমিটার। তো সারের মাত্রা বিঘা প্রতি বলছি পচন সার 1.3 টন, ইউরিয়া সার 9 কিলোগ্রাম, একক সরষে 24 কিলোগ্রাম এবং মিউটো পটাশ সার 12 কিলোগ্রাম। সারের মাত্রা কিন্তু আদা এবং হলুদের ক্ষেত্রে একই থাকছে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রয়োগ পদ্ধতি। তো রোপণের আগে সম্পূর্ণ একক সরষের এবং অর্ধেক পটাশ, আর রোপণের 3 মাস পর অর্ধেকটা ইউরিয়া এবং অর্ধেকটা পটাশ, বাকি থাকা ইউরিয়া সার চারা রোপণের 4 মাস পর, 4 মাস পর প্রয়োগ করা যাবে। তো রোপণের আগে

0: আরো বলছি যে প্রয়োগ পদ্ধতি হচ্ছে যে রোপণের আগে সম্পূর্ণ একক ফসফেট এবং অর্ধেকটা পটাশ প্রয়োগ করতে হবে, আর রোপণের 3 মাস পর অর্ধেকটা ইউরিয়া এবং অর্ধেকটা পটাশ, আর যেটা বাকি অর্ধেক ইউরিয়া সার রয়ে গেল সেটা চারা রোপণের 4 মাস পর প্রয়োগ করতে হবে। আর আদা ও হলুদ এটার ক্ষেত্রে কিন্তু বছরে অন্তত 2 বার, 2 থেকে 3 বার আগাছা নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া এখানেও কিন্তু ফুটরট বা গোড়া পচা রোগ বা কম রট হতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো যে বীজ শোধন করে রোপণ করা উচিত। আর যেটা নাকি মূল ক্ষেতে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলবো ক্যাপটা প্রতি লিটার জলে 1 গ্রাম করে গুলে সেটাকে প্রয়োগ করতে হবে, এবং বিশেষ করে মাটির তেই প্রয়োগ করা ভালো, এতে ফিউজেরিয়াম রট বা অন্যান্য গোড়া পচা রোগও কিন্তু আলু আদা এবং হলুদে কমবে।
1: কৃষক ভাই বোনেরা, আসলে এতক্ষণ এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি শীর্ষক কথিকাটির দ্বিতীয় পর্ব শুনলেন, বললেন শেখর ভট্টাচার্য। আশা করি ওনার দেওয়া প্রয়োজনীয় পরামর্শগুলি আপনাদের কাজে লাগবে এবং আপনাদের কৃষিক্ষেত্রের উন্নতি হবে। আসরে এবারে শুনব চাষের গান, গেয়েছেন নাজিম উদ্দিন বড়ভূইয়া ও সহশিল্পীরা।

কৃষক ভাই বোনেরা, নাজিম উদ্দিন বরভূঁইয়া ও সহশিল্পীদের গাওয়া দুখানি চাষের গান শুনলেন, কিন্তু স্টুডিওর ঘড়ি সময় দেখাচ্ছে একেবারেই লালের নিশানা। তাই আজকের মতো চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হবে। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে রাখলাম। আপনারাও জানাবেন অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।

শুনলেন চাষ আবাদের কথা। আকাশবাণী শিলচর। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন। প্রথম গানটি আ গলে লাগ যা।

0: এতক্ষণ হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34, 59 সেকেন্ড। এখন প্রথমে বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপর আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ শোনানো হবে।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সাইপ্রাস সন্ত্রাসবাদ দমনসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও সাইপ্রাসের সম্পর্ক বর্তমানেই কেবল দৃঢ় নয়, তা ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। নির্বাচন

0: কমিশন আজ 10টি রাজ্যের 24টি রাজ্যসভা আসনের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তাঁরা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। গত এক দশকে সাইপ্রাস ভারতে বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে। উভয় দেশ সাইবার ও সামুদ্রিক ক্ষেত্র নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাইপ্রাস কে ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি আর এগ্রিকালচার সেক্টর মে ভারতীয় কম্পানিজ কে লিয়ে নয়ে অবসর প্রদান করেগি আর ভারত কে তেজি সে বড়তে শিপিং আর মেরিটাইম ক্ষেত্র মে নয়া নিবেশ লেকর আয়েগি। হম সাইপ্রাস কে সাথ মিলকর গিফট সিটি কো এক গ্লোবাল ফাইন্যান্সিয়াল আর সার্ভিসেস হাব বানানে কে ভিজন কো গতি দেঙ্গে আর দোনো দেশো কে ইনোভেশন আর স্টার্টআপ ইকোসিস্টেম কে বিচ কানেক্ট বড়াহেঙ্গে।
0: সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের ফলে গত এক বছরে এই অংশীদারিত্ব গতি পেয়েছে।
1: Cyprus India relations are rooted in a shared historical experiences and common values. They were forged through common struggles for freedom and the right of peoples to self-determination. And those relations are consistently strengthened through our shared commitment to peace, democracy and respect for international law.
0: উল্লেখ্য, সাইপ্রাসের রাষ্ট্রপতির এটি প্রথম ভারত সফর। তিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তরে নবনিযুক্ত 51,000-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় হবে। এখন অবধি 18টি রোজগার মেলার মাধ্যমে 12 লক্ষের কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে। নতুন দিল্লিতে আজ বিএসএফ এর ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে।
2: एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। बड़ी शांति से, निश्चिंत मन से आपको कह रहा हूं कि अब त्रिपुरा, आसाम और पश्चिम बंगाल तीनों जगह ऐसी सरकारें हैं जो नीतिगत रूप से मानती है कि देश में घुसपैठ नहीं होनी चाहिए।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন বলেন, পশ্চিমবঙ্গকে বিকশিত করে গড়ে তোলার জন্য তিনি শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী অধিকারী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও সাক্ষাৎ করেন। শ্রী সিং বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতি ও আইনসভা ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। শ্রী অধিকারী পশ্চিমবঙ্গকে আরও উচ্চতর শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক এস চোকালিঙ্গম আজ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কথা ঘোষণা করেছেন। এক সাংবাদিক বৈঠকে তিনি আজ জানান, রাজ্যের 9,86,00,000 ভোটারের তথ্য যাচাইয়ে প্রায় 1,00,000-এরও বেশি আধিকারিকদের কাজে লাগিয়ে জুন মাসের 20 তারিখ থেকে অক্টোবরের 7 তারিখ অবধি এই সংশোধনী প্রক্রিয়ার কাজ চলবে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় 100 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত নথি সফলভাবে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভার সঙ্গে যুক্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই সংযুক্ত স্বাস্থ্য নথির সংখ্যা ছিল 50 কোটি। মাত্র 15 মাসের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে 100 কোটিতে পৌঁছেছে, যা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। খবর শুনছেন আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাত ও কর্ণাটকে 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডের 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের 1টি করে আসন রয়েছে। আগামী মাসে যাদের মেয়াদ শেষ হচ্ছে তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান, রবনীত সিং প্রমুখ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী মাসের 1 তারিখে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোটগ্রহণ 18 জুন, একই দিনে ভোট গণনাও করা হবে। এছাড়া নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও তামিলনাড়ুর 1টি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনও ঘোষণা করেছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার এবং এআইএডিএমকে সাংসদ সি ভি সানমুগাম সম্প্রতি রাজ্য বিধানসভায় নির্বাচিত হওয়ায় তাদের আসন দুটি শূন্য হয়েছে। এই উপনির্বাচন 18 তারিখ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে এই মাসের 24 তারিখ পর্যন্ত করেছে। এর আগে উত্তরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আগামীকাল পর্যন্ত। গত কয়েকদিন ধরে সিবিএসইর ওয়েবসাইটে ব্যাপক চাপ পড়ার দরুন ওয়েবসাইটে সমস্যা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত। 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গার উস্কানি ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কারারুদ্ধ উমর খালিদকে আজ দিল্লি হাইকোর্ট 3 দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি মধু জৈনের ডিভিশন বেঞ্চ 1 জুন থেকে 3 জুন পর্যন্ত তাঁর শর্ত সাপেক্ষ মুক্তির অনুমতি দিয়েছে। খালিদ তার প্রয়াত কাকা চেহলাম অনুষ্ঠানে যোগ দিতে এবং তার মায়ের দেখাশোনা করার জন্য 15 দিনের অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে একটি মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রীরা গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার উপর ভিত্তি করে কাজ করবেন। একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে কোয়াড দেশগুলির সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করবেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় কূটনৈতিক অগ্রগতির বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় দেখা দেওয়ায় আজ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 2.5 শতাংশেরও বেশি বেড়ে ব্যারেল প্রতি দাম হয়েছে $105.11। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম 1.7 শতাংশ বেড়ে ব্যারেল প্রতি $98 হয়েছে। মাউন্ট এভারেস্ট থেকে নামার সময় 2 ভারতীয় পর্বতারোহী অরুণ কুমার তিওয়ারি ও সন্দীপ আরে প্রাণ হারিয়েছেন। নেপালের পর্যটন দফতর জানিয়েছে শৃঙ্গ জয় করে তাঁরা দুজনেই নেমে আসছিলেন। গাইডদের প্রচেষ্টা সত্ত্বেও তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। দুজনেই গতকাল এভারেস্ট শৃঙ্গ জয় করেন। এই মরশুমে এই নিয়ে 4 জন মারা গেলেন। আফগানিস্তানের কান্দাহার, হেরাত, ঘোর এবং তাখার প্রদেশে গতরাতে প্রবল ঝোড়ো হাওয়া ও বজ্রপাতে 6 জন নিহত এবং আরও 11 জন আহত হয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগে একাধিক রাস্তাঘাট জলমগ্ন, বিপুল পরিমাণ কৃষিজমি, গাছপালা ক্ষতিগ্রস্ত, শতাধিক সোলার প্যানেল নষ্ট হয়ে গেছে, অন্তত 20টি বাড়ি ভেঙে পড়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে সানরাইজার্স হায়দ্রাবাদ 3 ওভার 1 বলে 37 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সাইপ্রাস সন্ত্রাস দমন সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000েরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হল, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7টা বেজে।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন ও কার্যকর করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের প্রকাশ। উৎকোচ গ্রহণ করার সময় হাতে নাতে গ্রেপ্তার হওয়া আসাম অসামরিক সেবার আধিকারিক লাচিত কুমার দাসের বাসগৃহে দুর্নীতি নিবারণ সঞ্চালকালয়ের অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে ১৯তম নিয়োগ মেলায় বিভিন্ন

সরকারি বিভাগ এবং সংস্থায় 51,000-এরও বেশি যুবক যুবতীকে নিযুক্তিপত্র বিতরণ এবং শ্রীভূমি জেলার কর্কট রোগীদের চিকিৎসা সহজলভ্য করে তোলার লক্ষ্যে করিমগঞ্জ সিভিল হাসপাতালে আজ থেকে কেমোথেরাপি ইউনিট চালু। এবারে বিস্তারিত খবর। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনের আজ দ্বিতীয় দিনের কর্মসূচি আরম্ভ হয়েছে। রাজ্যপাল তার ভাষণের শুরুতেই বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসকে অভিনন্দন জানান। রাজ্যপাল তার ভাষণে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের সংঘর্ষের ফলে উদ্ভূত পরিস্থিতির জন্য গৃহীত ব্যয় সংকোচনের ব্যবস্থা, সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় উল্লেখ করেন। শ্রী আচার্য বলেন, রাজ্য সরকার সীমান্ত অঞ্চলের সুরক্ষা উন্নত করার সঙ্গে সঙ্গে অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথ সহযোগিতায় কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, নতুন সরকার নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুসারে 2,00,000 চাকরি প্রদান, অধিক বিনিয়োগ আকর্ষণ এবং রাজ্যে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করবে। রাজ্যপাল আরও বলেন, গত 5 বছরে দখল করা সরকারি জমি এবং বনাঞ্চল দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে। রাজ্যের বন্যা সমস্যা দূর করার জন্য 18,000 কোটি টাকার অনুমোদন প্রদান করা হবে বলেও রাজ্যপাল আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, রাজ্যে শান্তির পরিস্থিতি পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে, ফলে মাত্র 3টি জেলা ছাড়া সমগ্র রাজ্য থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহার করা হয়েছে। গত কয়েক বছরে বেশ কয়েকটি শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে বলে উল্লেখ করে রাজ্যপাল বলেন, ওই সময়ের মধ্যে 10,000-এরও বেশি বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর সক্রিয় সদস্য জাতীয় জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। তিনি নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনের সদস্যদের হিংসার পথ পরিহার করে আলোচনা টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। শ্রী আচার্য জনজাতীয় এবং স্থানীয় লোকেদের পরম্পরাগত অধিকার, রীতিনীতি এবং সামাজিক প্রতিষ্ঠানগুলিকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন এবং কার্যকর করার জন্য সরকারি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন। এর মাধ্যমে রাজ্যের স্থানীয় সমাজের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরম্পরাগত ব্যবস্থা সংরক্ষণ করে সমতা ও ন্যায় নিশ্চিত করা হবে বলে রাজ্যপাল প্রকাশ করেন। রাজ্যপালের ভাষণের পর অধ্যক্ষ সভার কাজকর্ম 45 মিনিটের জন্য বিরতি ঘোষণা করেন। এরপর শাসক দলের বিধায়ক বিশ্বজিৎ ফুকন রাজ্যপালের ভাষণের প্রতি ধন্যবাদসূচক প্রস্তাব উত্থাপন করেন। বিধায়ক সুশান্ত বরগোহাই এই প্রস্তাবে সমর্থন জানান। অধ্যক্ষ এরপর সভার কাজকর্ম আগামী 25 মে পর্যন্ত স্থগিত রাখার কথা ঘোষণা করেন। 4 দিনব্যাপী এই অধিবেশন আগামী 26 মে সমাপ্ত হবে। উৎকোচ গ্রহণ করার সময় হাতে নাতে গ্রেপ্তার হওয়া জরিপ আধিকারিক কার্যালয়ের সহকারী সঞ্চালক ও আসাম অসামরিক সেবার আধিকারিক লাচিত কুমার দাসের গৌহাটি বেলতলা তিনালীর রানীবাগানের বাসগৃহ থেকে দুর্নীতি নিবারণ সঞ্চালকালয় মোট 48,38,150 টাকা নগদ অর্থ জব্দ করেছে। এছাড়াও দলটি অভিযুক্ত দাসের ঘর থেকে 9টি ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা 80,00,000 টাকার ফিক্সড ডিপোজিটের রসিদ, প্রায় আধ কিলো ওজনের অলংকার, জীবন বীমার পলিসি সহ অন্যান্য বেশ কিছু নথিপত্র ও সামগ্রী জব্দ করেছে। দুর্নীতি নিরীক্ষণ ও নিবারণ সঞ্চালকালয়ের অতিরিক্ত পুলিশ সঞ্চালক প্রধান সুরেন্দ্র কুমার আজ এক সাংবাদিক সম্মেলনে অভিযুক্ত দাসের বাসগৃহে অভিযান চালানোর যাবতীয় তথ্য প্রকাশ করেন। সরকার সীমান্ত অঞ্চলে আরও বেশি শক্তিশালী করে গড়ে তোলার উদ্দেশ্যে স্মার্ট সীমান্ত প্রকল্প চালু করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিএসএফ এর এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই তথ্য জানান। শ্রী শাহ বলেন, এই প্রকল্প ড্রোন, রাডার, ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করে তোলা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন প্রত্যাহ্বানের মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তাকে বিচ্ছিন্ন দায়িত্ব হিসেবে নয় বরং বৃহত্তর আঞ্চলিক দায়িত্ব হিসেবে দেখা উচিত। তিনি বেআইনি অনুপ্রবেশ, মাদক পাচার, জাল নোটের প্রচলন এবং অস্ত্র ও মাদক চোরাচালানের মতো নিরাপত্তা হুমকির উল্লেখ করে বলেন, এই পরিস্থিতিতে আরও সুসমন্বিত ও বিস্তৃত নিরাপত্তা পরিকাঠামো গড়ে তুলতে হবে। তিনি রাজ্য পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে আরও বেশি সমন্বয়ের আহ্বান জানান। উল্লেখ্য, 1965 সালে 25টি ব্যাটেলিয়ন এবং সীমিত সমদলের গঠন করা সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ বর্তমানে বিশ্বের বৃহৎ সীমান্ত নিরাপত্তা বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। বর্তমানে এই বাহিনীতে প্রায় 2,70,000 লোক বিভিন্ন পর্যায়ে নিয়োজিত রয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে ১৯তম নিয়োগ মেলার মাধ্যমে বিভিন্ন সরকারি বিভাগ এবং সংস্থায় ৫১ হাজারেরও বেশি যুবক যুবতীকে

নিযুক্তিপত্র বিতরণ করবেন। এর আগে দেশব্যাপী আয়োজিত মোট 18টি নিয়োগ মেলার মাধ্যমে 18 লক্ষ যুবক যুবতীকে নিযুক্তিপত্র প্রদান করা হয়। আগামীকাল এই নিয়োগ মেলা দেশের 47টি স্থানে অনুষ্ঠিত হবে। দেশের সব প্রান্ত থেকে নির্বাচিত প্রার্থীরা রেল মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান, গৃহ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, উচ্চশিক্ষা বিভাগ সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে নিযুক্তিপত্র গ্রহণ করবেন। নির্বাচন কমিশন মণিপুর, মিজোরাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশ সহ মোট 10টি রাজ্যের রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডের 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের 1টি করে আসন রয়েছে। আগামী মাসে যাদের মেয়াদ শেষ হচ্ছে তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান, রবনীত সিং প্রমুখ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 1 জুন নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে এবং 18 জন ভোট গ্রহণ করা হবে। ওই একই দিনে ভোট গণনা করা হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল আইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কর্কট রোগের চিকিৎসা আরও শক্তিশালী করার জন্য এবং রোগীদের জন্য এই চিকিৎসা সহজলভ্য করে তোলার লক্ষ্যে করিমগঞ্জ সিভিল হাসপাতালে আজ থেকে কেমোথেরাপি ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিট আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং টাটা ক্যান্সার হাসপাতাল, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতা এবং কারিগরি নির্দেশনায় কার্যকর হয়েছে। 4টি শয্যা বিশিষ্ট এই ইউনিটে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। চিকিৎসার নিয়ম অনুযায়ী টাটা ক্যান্সার হাসপাতাল এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রথম কেমোথেরাপি চিকিৎসা প্রদান করা হবে। পরবর্তী চিকিৎসা করিমগঞ্জ সিভিল হাসপাতালের কেমোথেরাপি ইউনিটেই প্রদান করা হবে। এই ইউনিটে প্রশিক্ষণপ্রাপ্ত প্যারামেডিকেল কর্মীরা কেমোথেরাপি প্রদান করবেন। তারা রোগীদের দেখাশোনা সহ নির্দিষ্ট চিকিৎসা সেবাও প্রদান করবেন। কেমোথেরাপির সময় এবং কেমোথেরাপির পর রোগীদের দেখভালের প্রয়োজনীয় ব্যবস্থাও এই ইউনিটেই গ্রহণ করা হবে। শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলা যক্ষ্মা নির্মূলকরণে মোবাইল মেডিকেল ইউনিটের সহায়তায় পোর্টেবল এক্সরে স্ক্রিনিং শিবির শুরু হয়েছে। এই শিবিরে দুর্গম ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে পোর্টেবল এক্সরে ব্যবস্থার মাধ্যমে তৃণমূল পর্যায়ে বুকের এক্সরে পরীক্ষা করা সম্ভব হচ্ছে। ফলে স্বাস্থ্য পরিষেবার বাইরে থাকা লোকজনের মধ্যেও দ্রুত রোগ নির্ণয় সহজ হচ্ছে। শ্রীভূমির জেলা যক্ষ্মা আধিকারিক ডাক্তার রোশন আরা বেগম জানিয়েছেন, তৃণমূল পর্যায়ে পোর্টেবল এক্সরে স্ক্রিনিং এর মাধ্যমে যক্ষ্মা রোগীদের দ্রুত শনাক্ত করতে সুবিধে হচ্ছে। উল্লেখ্য, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যক্ষ্মা রোগের দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা। পূর্ত বিভাগের উধারবন্দ সড়ক ডিভিশন শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মাঝের গ্রাম চা বাগান থেকে স্কটপুর চা বাগান পর্যন্ত সড়কের কয়েকটি স্থানে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস এবং সড়কে থাকা কালভার্ট ও হিউম পাইপের অবস্থা খারাপ হওয়ায় এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির এক সভা আগামীকাল তারাপুরি এনডি কলোনিতে বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। এতে সমিতির বর্তমান অবস্থার পর্যালোচনা করে সংগঠনটির পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শ্রীভূমি জেলার শ্রীগৌরী এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে গতকাল সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বিজয় মালাকার। আমাদের শ্রীভূমি সংবাদদাতা জানিয়েছেন যে জাতীয় সড়কের বেহাল অবস্থার দরুন রাস্তার বড় গর্তে ধাক্কা খেয়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এর ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন ও কার্যকর করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের প্রকাশ। উৎকোচ গ্রহণ করার সময় হাতে নাতে গ্রেপ্তার হওয়া আসাম অসামরিক সেবার আধিকারিক লাচিত কুমার দাসের বাসগৃহে দুর্নীতি নিবারণ সঞ্চালকালয়ের অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে 19তম নিয়োগ মেলায় বিভিন্ন সরকারি বিভাগ এবং সংস্থায় 51,000-এরও বেশি যুবক যুবতীকে নিযুক্তিপত্র বিতরণ এবং শ্রীভূমি জেলার কর্কট রোগীদের চিকিৎসা সহজলভ্য করে তোলার লক্ষ্যে করিমগঞ্জ সিভিল হাসপাতালে আজ থেকে কেমোথেরাপি ইউনিট চালু।
আঞ্চলিক সংবাদ আজকের মতো।

0: শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10:00 থেকে 11:00 পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন। আগামীকালের অনুষ্ঠান পরিচিতির কিছু অংশ আরও একবার পড়ছি। অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 বন্দনা, খেতে খামারে সকাল 6:30, লোকগীতি শুনবেন সকাল 6:15 শাশ্বতী ভট্টাচার্য ও দুপুর 2:30 স্বাগতম শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায়। তাছাড়া রাত 9:30 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী তড়িৎ চৌধুরী সকাল 7:40 ও দুপুর 1:00। গার্গী চক্রবর্তীর পরিবেশনায় নজরুল গীতি শুনবেন সকাল 8:40। সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15 ও রাত 8:20 শুনবেন হিন্দি ছবির গান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 খেয়াল শুনবেন মাধব গুরির কণ্ঠে, সকাল 9:30 শুনবেন গৌর গোস্বামীর বাঁশি বাদন। তাছাড়া রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছবির গান বেলা 10:00 ও সন্ধে 6:15, বেলা 11:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন। আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন মৌটুসি চক্রবর্তী বেলা 11:30, তারপরে লোকগীতি শুনবেন শাশ্বতী ভট্টাচার্য ও অর্পিতা দাসের পরিবেশনায়। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শোনা যাবে বেলা 12:30, দুপুর 1:15 অপূর্ব দেবের কণ্ঠে আধুনিক গান শুনবেন। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন দুপুর 1:40 অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরী দত্তের সঙ্গে শুনবেন সাক্ষাৎকার। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন রঞ্জিত কুমার দাসের বাঁশি বাদন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। চাষাবাদের কথা অনুষ্ঠানে সন্ধে 6:45 কেঁচো সার তৈরির পদ্ধতি নিয়ে বলবেন ডাক্তার মনোজ কুমার কলিতা। রাত 8:00 শুনবেন শ্যামাসঙ্গীত ববিতা রায়ের পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 10:00 অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলচর, এখন মাটির গান অনুষ্ঠানে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি গেয়েছেন পূর্ণদাস বাউল।

সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এই গানটি শোনার পর এবারে মাটির গান অনুষ্ঠানে একখানি গান স্বপন বসুর কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনছেন মাটির গান অনুষ্ঠানে। এবারের গানটি উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

এতক্ষণ মাটির গান অনুষ্ঠানে লোকগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর। এখন লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তরুণ দেবের সেতার বাদন শুনবেন।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে বিভিন্ন ছবি থেকে আশা ভোসলের গাওয়া গান শুনলেন আকাশবাণী শিলচর। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে খেয়াল শুনবেন ধীরেন্দ্র চন্দ্র মিত্রের কণ্ঠে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে খেয়াল শুনলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে। আকাশবাণী শিলচর আমাদের দ্বিতীয় অধিবেশন।